সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। আজ শুক্রবার, 25শে বৈশাখ 1948 শকাব্দ, 15ই মে 2026 খ্রিস্টাব্দ, 31শে বৈশাখ 1433 বঙ্গাব্দ। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। ঘড়িতে সময় সকাল 5:58, 57 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।

এতক্ষণ শুনলেন বন্দনা। আজ বন্দনার শিল্পী ছিলেন অশোক তরু বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। গ্রামীণ কৃষি মৌসুম সেবা কেন্দ্র পুন্ডিবাড়ি কোচবিহার থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষি পরামর্শ। ধান, আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা থাকে, জমিতে সেচ না দেওয়া এবং সার বা কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জমির জল নিকাশি ব্যবস্থা ভালো করুন এবং বেশি জল বের করে দিন। ভুট্টা, যদি ভুট্টা পরিণত হয়ে গিয়ে থাকে তাহলে পরিণত ভুট্টা কেটে শুকনো জায়গায় মজুত করুন। ভুট্টার দানা ছড়িয়ে রোদে শুকোতে দিন, শুকিয়ে গেলে শুকনো জায়গায় মজুত করুন। আদা এবং হলুদ, যত দ্রুত সম্ভব প্রায় পরিণত আদা ও হলুদ তুলে ফেলুন এবং তা শুকনো জায়গায় মজুত করুন। জমিতে আদা ও হলুদ গিয়ে থাকলে শুকনো জায়গায় ফ্যান ও বাল্ব দিয়ে উল্টে পাল্টে শুকিয়ে ফেলুন। আম, লিচু, ঝড় ও বৃষ্টিতে ফল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গাছগুলিকে জাল দিয়ে ঢেকে রাখুন, এতে ফল ঝরা কমে যাবে। শুনলেন কৃষি পরামর্শ। এবারে আবহাওয়ার পূর্বাভাস। ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগ থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস। উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে জেলাগুলির দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন পটলের পরাগ মিলনে কৃষক ভাইদের কি করণীয়। বলছেন পার্থ রায়, উপকৃষি অধিকর্তা, দার্জিলিং জেলা।
1: পটলের তো দুটো গাছই হয়, একটা পুরুষ গাছ হয়, স্ত্রী গাছ হয়। একটা স্ত্রী গাছের সঙ্গে একটা রেশিওতে, 9:1 রেশিওতে একটা পুরুষ গাছকে রাখতে হয়। এইবার আমরা সাধারণত কি করি, যে পরাগ মিলনটা আমরা বলি যে সেলফ পলিনেশন বা ক্রস পলিনেশন। এটা ক্রস পলিনেশন যেহেতু হচ্ছে, তখন আমরা ডিপেন্ড করি মৌমাছির উপরে। কিন্তু এত মাত্রায় আমাদের ওষুধ প্রয়োগ হয় আজকাল যে এই মৌমাছিগুলোকে আর আমরা কাছে পিঠে দেখতে পাচ্ছি না, হচ্ছে না। মৌমাছি যদি কমে যায় সংখ্যাটা, তাহলে পরাগ মিলনটার ঠিক মতন হচ্ছে না। সেক্ষেত্রে পটলের ফসল ভালো হয়েছে, গাছের স্বাস্থ্য ভালো, লতাগুলো স্টেডি আছে, ঠিকঠাক আছে, অথচ ফলটা এলো না, মানে পরাগ মিলনটা তার হয়নি। সেই জন্য আর্টিফিশিয়াল পরাগ মিলন, যেটা চাষিরা করে আর কি, বা চাষিরাও জানে, এটা আর্টিফিশিয়াল পরাগ মিলনটা আমাদের করতে হবে। প্রথমত গাছটাকে চিনতে হবে যে এটা পুরুষ গাছ এবং তার পুরুষ ফুল। সেই পুরুষ ফুলটাকে সকালের দিকে তুলে নিয়ে হাতের মধ্যে একটা পুরুষ ফুল নিয়ে সেটা দিয়ে আমি যে স্ত্রী ফুলগুলোকে আমি পাবো তার মধ্যে আস্তে করে সকালবেলা ছুঁয়ে ছুঁয়ে চলে যেতে হবে। যা সূর্য উঠেছে, কোনো তাপ নেই, এরকম একটা পরিস্থিতিতে করা দরকার। এটা হচ্ছে বেস্ট পদ্ধতি, করলে পরাগ মিলনটা হয়ে যাবে। পরাগ মিলনটা হয়ে গেলে তখন কিন্তু পটলটা ভালো পটল তৈরি হবে। আরেকটা পদ্ধতি আছে, আমি পুরুষ গাছ থেকে ফুলগুলা তুলে নিয়ে সেটার থেকে আমি একটা সলিউশন তৈরি করলাম, খুব হালকা করে একটা সলিউশন তৈরি করে সেই সলিউশনটা আমি ওই পুরো গাছগুলোর উপরে স্প্রে করে দিলাম, সেক্ষেত্রেও পরাগ মিলন হয়। কিন্তু যেটা আমি প্রথমে বললাম যে হাতে দিয়ে যেটা করা, সেই পরাগ মিলনটা কিন্তু সবচেয়ে ভালো, এবং প্রত্যেকটা ফুল থেকে কিন্তু একটা করে পটল আসবে।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার। এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকি, আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।
2: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
3: আজকের আরোগ্য অনুষ্ঠানের বিষয় যোগার প্রতি মানুষের ভুল ধারণা। এ বিষয়ে আমাদের জানাবেন পঙ্কজ ভগত।
4: নমস্কার। আজকে আমার যে টপিক সেটা হচ্ছে মিসকনসেপশনস অ্যাবাউট ইয়োগা, যোগের প্রতি মানুষের কিছু ভুল ধারণা। তো বেশ কিছু পয়েন্ট আছে, তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে যে টার্ম, যে যোগাটা, এই যে টার্ম যোগা, এই যোগা মানুষ, কিছু মানুষ মনে করেন যে এটা একটা ফিজিক্যাল এক্সারসাইজ, কিছু মানুষ মনে করেন যে এটা একটা ব্রিদিং টেকনিক, কিছু মানুষ মনে করেন এটা একটা রিল্যাক্সেশন মেথড বা কিছু রোগ সারানোর বিষয়, আবার কিছু জন এটাকে ধর্মের সাথে অ্যাড করেন বা সংযুক্ত করেন। কিন্তু আসল যে মানে, যোগের যে আসল মানে, সেটা সংস্কৃত শব্দ ইউজ শব্দ থেকে এসেছে, ইউজ্যাতে আনেনা ইতি যোগা। এই ইউজের মানেটা হচ্ছে ইয়োগা ইজ সামথিং হুইচ ইউনাইটস, মানে ইউনিয়ন। ইউনিয়নটা কার? ইউনিয়নটা আত্মার সাথে পরমাত্মার। কিন্তু মানুষ আজকের ডেটে, বেশিরভাগ মানুষ, সব মানুষকে বলবো না, বেশিরভাগ মানুষ যোগ বলতেই তাদের মাথায় প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে যোগাসন, যেটা একটা মানুষের ভুল ধারণা। দ্বিতীয় হচ্ছে, অনেকে মনে করেন যে পতঞ্জলি যেহেতু যোগ দর্শনটাকে লিখেছেন, অনেকে মনে করেন যে পতঞ্জলি যোগ স্টার্ট করেছেন, এটা ভুল বিষয়। পতঞ্জলি যখন যোগ দর্শন লিখেছেন, উনি যেটা করেছেন যে সেই সময় যোগের যে নলেজ সেটা স্ক্যাটার্ড ওয়েটে চারিদিকে ছড়িয়েছিল, সেটাকে উনি সূত্রাকারে যোগ দর্শনের মধ্যে 195টা সূত্রের মাধ্যমে লিখেছিলেন। তাহলে পতঞ্জলি যোগ শুরু করেছিলেন, এটা একটা ভুল ধারণা। উনি যোগের সমস্ত নলেজটাকে নিয়ে একটা বই লিখেছিলেন যার নাম যোগসূত্র, এটা হচ্ছে বাস্তব কথা। তারপরে বলা হয় যে শুধুমাত্র যারা ফ্লেক্সিবল, অনলি ফ্লেক্সিবল পিপল ক্যান ডু ইয়োগা, যেটা একটা ভুল ধারণা। অন দ্য কন্ট্রারি, যোগা এমন একটা বিষয় যোগের একটা পার্ট যোগাসন, সেই যোগাসনটা এমন একটা বিষয় যে যোগাসন আপনাকে ফ্লেক্সিবল তৈরি করে। যে সমস্ত মানুষ এটা চিন্তা করছে যে যোগাটা শুধুমাত্র ফ্লেক্সিবল মানুষরাই করতে পারে, তাদের মাথায় যেটা আছে সেটা হচ্ছে যে তারা ভাবছে যোগ মানে যোগাসন, যে আমি মোটা বা আমি স্টিফ আমি যোগাসন করতে পারবো না। এটা একটা ভুল ধারণা, কারণ আপনারা অনেক রকমের যোগাসন আছে যেটা আপনি রেগুলার প্র্যাকটিস করলে আপনার বডি ফ্লেক্সিবল হবে। সুতরাং অনলি ফ্লেক্সিবল পিপল ক্যান প্র্যাকটিস যোগাসন, এটা একটা ভুল ধারণা। আবার অনেক জায়গায় বলা হয় যে যোগা ইজ সেম অ্যান্ড ইউনিভার্সাল ফর এভরিওয়ান, মানে হয়তো আপনাকে উষ্ট্রাসন করতে বলা হয়েছে, আপনাকে ভুজঙ্গাসন করতে বলা হয়েছে, তার মানে আপনাকে আপনার বডিটা উটের মতো বা ভুজ মানে সাপ সাপের মতো দেখাতে হবে, এটাও একটা ভুল ধারণা। আপনি আপনার ক্যাপাসিটি, আপনার ক্যাপাবিলিটি, আপনার ফ্লেক্সিবিলিটির উপর ডিপেন্ড করে আপনি যোগাসন অভ্যাস করবেন, কিন্তু আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আপনি রেগুলার প্র্যাকটিস করলে আপনি যে আসনটা করার চেষ্টা করছেন, আপনার প্রথম দুদিন তিন দিন পাঁচ দিন সাত দিন বা এক মাস, কারোর ক্ষেত্রে দু মাস হবে না, কিন্তু আপনি দেখবেন যে রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আপনি উষ্ট্রাসন হোক বা ভুজঙ্গাসন হোক বা অন্য যে কোনো আসন হোক আপনি করতে পারছেন। কিন্তু উষ্ট্রাসন বা ভুজঙ্গাসন করতে গেলে যে আপনাকে একদম ভুজঙ্গাসনের মতনই থাকতে হবে, একদম অ্যাকুরেট আসন করতে হবে, নাহলে সেই আসন করা যাবে না, এটা একটা ভুল ধারণা। অনেকেই মনে করেন যে প্রেগনেন্ট ওমেন তাদের যোগ অভ্যাস করা উচিত নয়। আবারও বলবো যে এই সমস্ত কথা তারাই বলে যাদের মনের মধ্যে এই ধারণাটা আছে যে যোগা মানেই যোগাসন, যে প্রেগনেন্সিকালে কোনো একটা যোগাসন করা উচিত নয়। ঠিক, কিন্তু যোগের কিন্তু অনেকগুলো পার্ট আছে। মন্ত্র চান্টিংও কিন্তু যোগের পার্ট, সূক্ষ্ম ব্যায়াম যোগের পার্ট, স্থূল ব্যায়াম যোগের পার্ট, সূর্য নমস্কার যোগের পার্ট, আসন যোগের পার্ট, প্রাণায়াম যোগের পার্ট, ধ্যান যোগের পার্ট। তো যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট তারা কিছু পার্টিকুলার আসন হয়তো করবে না, কিন্তু তারা সূক্ষ্ম ব্যায়াম করতে পারে, তারা প্রাণায়াম কিছু করতে পারে, তারা ধ্যান করতে পারে, সেগুলোও যোগের পার্ট। সুতরাং প্রেগনেন্সি সময় যোগ করা যাবে না এই কথাটা ভুল, কিছু পার্টিকুলার আসন করা যাবে না, এটা হচ্ছে সঠিক কথা। অনেকেই মনে করেন যে সূর্য নমস্কার আমাদের সকালেই করতে হয়, অন্য কোনো সময় করা যায় না, এটাও একটা ভুল ধারণা। এটা বেটার যে আপনি যদি সূর্যোদয়ের সাথে সূর্য নমস্কার করতে পারেন, অবশ্যই বেটার, কিন্তু সকালে যদি আপনি করতে পারছেন না সূর্যোদয়ের সাথে, তাহলে যখন সূর্যাস্ত হচ্ছে তখনও আপনি সূর্য নমস্কার করতে পারেন। এবং মডার্ন রিসার্চ এটাও বলছে যে আপনি সকালে সূর্যোদয়ের সময় বা সূর্যাস্তের সময় আপনি সূর্য নমস্কার না করতে পারলেও যে কোনো সময় আপনি সূর্য নমস্কার করতে পারেন, বাট অন এমটি স্টমাক, মানে খাওয়ার পরে দেয়ার শুড বি এ গ্যাপ অফ 4 আওয়ার্স। এইটা হচ্ছে আসল জিনিস, যে সূর্য নমস্কার যে কোনো সময় করা যাবে বাট অন এমটি স্টমাক। অনেকের মধ্যে এই ধারণাটা আছে যে যোগা না এটা অনেক টাইম লাগে, রেজাল্ট আসতে অনেক টাইম লাগবে, এটাও একটা ভুল ধারণা। কারণ রিসার্চ আজকে ডেটে বলছে যে 5 মিনিটের একটা মেডিটেশন সেশন, 5 মিনিটের একটা সূক্ষ্ম ব্যায়ামের সেশন, দ্যাট ক্যান ব্রিং এ প্যালপেবল চেঞ্জ ইন ইউর বডি অ্যান্ড মাইন্ড, এটা রিসার্চ বলছে। তো অনেক দিন ধরে হয়তো আপনি টেনশানে বা ডিপ্রেশনে বা অ্যাংজাইটিতে আছেন, একটা যোগার সেশন, 10 মিনিটের একটা মেডিটেশন সেশন বা 10 মিনিটের একটা যোগের সেশন আপনার বডিতে মাইন্ডে একটা প্যালপেবল এবং রেডিক্যাল চেঞ্জ আনতে পারে। তো এইগুলো ছিল কিছু যোগের ভুল ধারণা যেটা আমি আজকে ক্লিয়ার করলাম। ধন্যবাদ।
3: এতক্ষণ আমরা শুনলাম যোগের প্রতি ভুল ধারণা মানুষের, এ বিষয়ে আমাদের বিস্তারিতভাবে জানালেন পঙ্কজ ভগত।
0: এতক্ষণ শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন গান্ধী কথা।
2: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে গান্ধী কথা।
0: আত্মকথা থেকে পাঠ অনুষ্ঠানে আজ নবজীবন ও ইয়ং ইন্ডিয়া এই পর্ব থেকে পড়ে শোনাচ্ছি। যত ধীরেই হোক শান্তি রক্ষা ও শান্তি স্থাপনার কাজ যেমন একদিক হইতে হইতেছিল, অপরদিক হইতে সরকার তেমনি পুরো দস্তুর দমননীতি চালাইতেছিলেন। পাঞ্জাবে এই দমননীতি পূর্ণ মূর্তিতে দেখা দিল।
5: সেখানে সামরিক আইন জারি করিয়া সরকার যথেচ্ছাচার শুরু করিলেন। নেতাদের গ্রেপ্তার করা হইল, বিশেষ আদালত বসানো হইল, এবং সেগুলিকে আদালত বলা যায় না, উহা কোনো একজন কর্তার হুকুম চালাইবার যন্ত্রমাত্র। সাক্ষী ও প্রমাণ ব্যতীতই ওই আদালত হইতে দণ্ডবিধান হইতে লাগিল। মিলিটারি সৈন্যেরা নির্দোষ লোকেদের কেঁচোর মতো পেটের উপর ভর করিয়া শুইয়া চলিতে বাধ্য করিল। তখন জালিয়ানওয়ালাবাগের ভীষণ হত্যাকাণ্ড এদেশের ও বিদেশের দৃষ্টি আকর্ষণ করিয়াছিল, কিন্তু এই পরবর্তী অত্যাচারের বীভৎসতা ও নিষ্ঠুরতার তুলনায় আমার কাছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড উত্তুচ্ছ বোধ হইল। যেমন করিয়াই হোক পাঞ্জাব যাওয়ার জন্য আমার উপর চাপ পড়িল। আমি ভাইসরয়কে পত্র দিলাম, তার করিলাম, কিন্তু প্রবেশের অনুমতি পাওয়া গেল না। অনুমতি না লইয়া যদি যাই তবে পাঞ্জাবে প্রবেশ করিতে পারিব না, আইন অমান্য করার আত্মতুষ্টি লাভ করা হইবে মাত্র। এই ধর্মসংকটে আমার কি করা উচিত? আমি যদি হুকুম অমান্য করিয়া পাঞ্জাবে প্রবেশ করি তাহা হইলেও সেই আচরণ আইন অমান্য পর্যায়ভুক্ত হয় না বলিয়া বোধ হইল। যে শান্তিপূর্ণ অবস্থা আইন অমান্যের জন্য প্রয়োজন তাহা তখন সেখানে ছিল না। পাঞ্জাবের নাদিরশাহী কাণ্ড লোকের মনে অশান্ত হওয়ার প্রবৃত্তি বাড়াইয়াছিল। এই সময় আমার আইন অমান্য করা আগুনে ঘি ঢালা হইবে বলিয়া আমার বোধ হইল, এবং আমি পাঞ্জাবে প্রবেশ করার প্রস্তাব গ্রহণ করিতে পারিলাম না। এইরূপ সিদ্ধান্ত গ্রহণ করা আমার কাছে তিক্ত ঔষধ পান করার মতো হইয়াছিল। প্রতিদিন আমার কাছে অত্যাচারের সংবাদ আসে, আর প্রতিদিনই আমাকে অবরুদ্ধ ক্ষোভের সঙ্গে উহা বসিয়া বসিয়া শুনিতে হয়। মিস্টার হর্নিম্যান দি বম্বে ক্রনিকল

পত্রিকাতে এক প্রচণ্ড শক্তির উৎসে পরিণত করিয়াছিলেন। গভর্নমেন্ট নিদ্রিত প্রজার ঘর হইতে চোরের মতো এই মিস্টার হর্নিম্যান সাহেবকে কোথায় উঠাইয়া লইয়া গেলেন! এই চুরির ভিতর যে বীভৎসতা ছিল তাহার দুর্গন্ধ এখনও আমার নাকে লাগিয়া রহিয়াছে। আমি জানি যে মিস্টার হর্নিম্যান মার কাট করা কখনো পছন্দ করিতেন না। আমি সত্যাগ্রহ সমিতির অনুমতি না লইয়াই সেবার পাঞ্জাবে আইন অমান্য করিয়া প্রবেশ করিয়াছিলাম, তাহা তাহার মনঃপুত হয় নাই। আইন অমান্য মুলতুবি রাখাতে তাহার সম্পূর্ণ সম্মতি ছিল। মুলতুবি রাখার সংকল্প আমি প্রকাশ করার পূর্বেই মুলতুবি রাখার পরামর্শ দিয়া তিনি আমাকে একটি পত্র লিখিয়াছিলেন। বোম্বাই ও আহমেদাবাদের মধ্যে পথের দূরত্বের জন্য তাহার পরামর্শ সংকল্প প্রকাশের পরে আমার হস্তগত হয়। তাহাকে দেশ হইতে বহিষ্কার করিয়া দেওয়াতে আমার যেমন আশ্চর্য বোধ হইল, তেমনি দুঃখ বোধ হইল। এই অবস্থায় ক্রনিকলের ব্যবস্থাপকেরা উহা চালাইবার ভার আমার উপর দিলেন। মিস্টার ব্রেলভি তো ছিলেনই, সেই জন্য আমার বিশেষ কিছু করার আবশ্যক ছিল না। তাহা হইলেও আমার স্বভাববশত এই দায়িত্ব আমার নিকট অতিরিক্ত বোঝা হইয়া পড়িত। কিন্তু গভর্নমেন্ট যেন আমার উদ্ধারের জন্যই আসিলেন, কেননা গভর্নমেন্টের আদেশে ক্রনিকল কাগজ বন্ধ করিয়া দিতে হইল। শ্রী উমর সোবানি ও শ্রী শঙ্করলাল ব্যাংকার ক্রনিকলের ব্যবস্থাপক ছিলেন। ইয়ং ইন্ডিয়া কাগজ তাহাদেরই হাতে ছিল। ইহারা দুজনেই আমাকে ইয়ং ইন্ডিয়াখানা দেখিতে বলিলেন। ক্রনিকলের কাগজ ইয়ং ইন্ডিয়ার দ্বারা করাইবার জন্য উহা সপ্তাহে পূর্বের মতো একবার বাহির না করিয়া দুইবার বাহির করার প্রস্তাব করিলেন। আমার তাহা পছন্দ হইল। সত্যাগ্রহের তাৎপর্য ও রহস্য বুঝাইতে আমার ইচ্ছা হইত। পাঞ্জাব সম্বন্ধে আর কিছু না হোক, আমি উপযুক্ত সমালোচনা তো করিতে পারিব। আমি যাহা লিখি তাহার পশ্চাতে যে সত্যাগ্রহের শক্তি রহিয়াছে উহাও গভর্নমেন্টের জানা ছিল। এই জন্য আমি এই বন্ধুদের প্রস্তাবে সম্মত হইলাম। কিন্তু ইংরেজি ভাষার মাধ্যমে জনসাধারণের মধ্যে কেমন করিয়া সত্যাগ্রহের শিক্ষা দেওয়া যায়? গুজরাটি আমার কাজের মুখ্য ক্ষেত্র। এই সময় ভাই ইন্দুলাল জাঙ্গিক ওই দলে ছিলেন। তাহার হাতে নবজীবন মাসিক পত্রখানা ছিল, তাহার খরচও ওই সব বন্ধুরা যোগাইতেন। এই পত্রখানা ভাই ইন্দুলাল ও তাহার বন্ধুগণ আমাকে দিলেন। ভাই ইন্দুলাল উহাতে কাজ করিতেও স্বীকার করিলেন। এই মাসিক পত্রিকাকে সাপ্তাহিক করা হইল। ইতিমধ্যে দি বম্বে ক্রনিকল পুনর্জীবিত হয়, সেই জন্য ইয়ং ইন্ডিয়াকে আবার সাপ্তাহিক করা হইল এবং আমার প্রস্তাব অনুযায়ী উহা আহমেদাবাদে আনা হইল। দুইখানা কাগজ দুই জায়গা হইতে পরিচালনা করার খরচও বেশি হয়, আমার অসুবিধাও বেশি হয়। নবজীবন আহমেদাবাদ হইতে বাহির হইত। আমি ইন্ডিয়ান ওপিনিয়ন হইতেই এই অভিজ্ঞতা পাইয়াছি যে এই রকম সংবাদপত্রের জন্য নিজস্ব ছাপাখানা চাই। ইহা ছাড়া তখন ছাপাখানা সম্পর্কিত আইন এমন ছিল যে আমার লেখা ব্যবসাদার ছাপাখানাওয়ালাদের ছাপিতে সংকোচ হওয়ার কথা। ইহাই নিজেদের ছাপাখানা বসাইবার প্রধান কারণ। ইহা আহমেদাবাদেই সহজে হইতে পারিত, এই জন্য ইয়ং ইন্ডিয়া আহমেদাবাদে আনা হইল। এই সংবাদপত্রের মাধ্যমে আমি যথাশক্তি সত্যাগ্রহের শিক্ষা দিতে লাগিলাম। উভয় কাগজ সংখ্যায় অনেক ছাপা হইত এবং প্রচার সংখ্যা বৃদ্ধি পাইতে পাইতে একসময় 40,000-এরও কাছাকাছি পৌঁছিয়াছিল। নবজীবনের গ্রাহক সংখ্যা হঠাৎ বৃদ্ধি পায় এবং ইয়ং ইন্ডিয়ার গ্রাহক ধীরে ধীরে বৃদ্ধি পাইতে থাকে। আমার জেলে যাওয়ার পর গ্রাহক সংখ্যা হ্রাস পায়, এখন 8,000-এর নিচে নামিয়া গিয়াছে। এই সংবাদপত্রে বিজ্ঞাপন না লওয়ার ইচ্ছা আমার প্রথম হইতেই ছিল। আমার বিশ্বাস ইহাতেও কোনো ক্ষতি হয় নাই। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার ব্যাপারে এই নীতি খুব সাহায্য করিয়াছে। এখানে বলা যাইতে পারে যে আমি এই সংবাদপত্র দুইটি হইতে আমার শান্তি লাভ করিয়াছিলাম। যদিও আমি তখনই আইন অমান্য আরম্ভ করিতে পারি নাই, তথাপি ইচ্ছামতো আমার মতবাদ প্রচার করিতে পারিতাম। যাহারা সাহায্যের জন্য আমার দিকে তাকাইতো তাহাদিগকেও আশ্বাস দিতে পারিতাম। আমার মনে হয় জনসাধারণের সেই পরীক্ষার দিনে এই দুইখানা পত্রিকা উপযুক্ত সেবা দিতে পারিয়াছে এবং সামরিক আইনের অত্যাচারকে কিছুটা খর্ব করিতে সাহায্য করিয়াছে। আত্মকথা থেকে পাঠ আজ এই পর্যন্ত। এবারে শুনব ভজন শিল্পী জগমোহন।

এতক্ষণ শুনলেন গান্ধী কথা। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রমা মণ্ডল।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত রমা মণ্ডলের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টস এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন প্রত্যুষা।
1: সুপ্রভাত। প্রত্যেকটি পারিবারিক সম্পর্ক আমাদের দৈনন্দিন জীবনে একটা ভিন্ন অর্থ বহন করে। অতি আপন সম্পর্ক বেঁচে থাকে তাকে দেওয়া সময়ের উপর ভিত্তি করে। একটা চারা গাছের বেড়ে ওঠার জন্য যেমন প্রয়োজন পর্যাপ্ত রোদ, জল এবং ঠিকঠাক দেখভাল, ঠিক একইভাবে একটা সম্পর্ককে সুন্দর এবং সমৃদ্ধ করতে প্রয়োজন কোয়ালিটি টাইমের। এখন প্রায় প্রত্যেকেই আমরা বেঁচে আছি নিউক্লিয়ার ফ্যামিলি বা অনুপরিবারে। অনুপরিবারের গঠনটাই এমন যে দিনের বেশিরভাগ সময়ই পরিবারের সদস্যদের একে অপরের সঙ্গে দেখা হয় না। এই অভাব বোধ দূর করার আদর্শ সময় হচ্ছে মিল টাইম, অর্থাৎ খাবার সময়। সকালবেলাটা তাড়াহুড়োর মধ্যে কেটে যায়, দুপুরটা যে যার মতো স্কুল কলেজ বা অফিসে, অগত্যা রাতের খাবার সময়টাই হলো ফ্যামিলি টাইম। হ্যাঁ, এই ফ্যামিলি টাইম করে তোলার আদর্শ সময় হচ্ছে রাতের খাবার সময়টা। মনে রাখবেন, আ ফ্যামিলি দ্যাট ইটস টুগেদার স্টেজ টুগেদার। আজ বিশ্ব পরিবার দিবসে এই হোক আমাদের সবার ভাবনা। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি দার্শনিক, ধর্মীয় সংস্কারক, ব্রাহ্ম সমাজের অন্যতম প্রধান নেতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের পুত্র এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর তাঁর গভীর আধ্যাত্মিকতা ও ধার্মিকতার জন্য মহর্ষি উপাধিতে ভূষিত হন। তিনি ব্রাহ্ম ধর্মের প্রচারক, তত্ত্ববোধিনী সভার পৃষ্ঠপোষক এবং শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা ছিলেন। আজ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা।

মে মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে রবি কিরণে। বিষয়টিকে নিয়ে এবারে আপনাদের ভাবনায় আলোকপাত। লিখছেন পাপিয়া সরকার, অরবিন্দ পল্লী, শিলিগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, রবি কিরণ কথার অর্থ হল সূর্যের রশ্মি, আলোকছটা। এটি আক্ষরিকভাবে সূর্যের দীপ্তিকে বোঝালেও রূপক অর্থে এটি জ্ঞান, নূতন সম্ভাবনা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁর সাহিত্যিক ও সাংস্কৃতিক অবদানকে বোঝায়। রবি অর্থাৎ সূর্য, যা অন্ধকারকে দূর করে আমাদের জীবনে আলোর দিশা দেখায়। আমাদের তমগুণ যেমন অলসতা, জড়তা, দীর্ঘসূত্রতা দূর করে জীবনে গতিশীলতা আনে, প্রত্যুষের রবির কিরণে স্নাত হয়ে জীবকুলে প্রাণের সঞ্চার করে আমরা উজ্জীবিত হয়ে নতুন আনন্দে জেগে উঠি। পরে সেই রবি অস্তাচলে দিনান্তের ঘোষণা করে। অন্যদিকে বাংলার সাহিত্যাকাশে আরেক রবি চিরভাস্বর হয়ে আমাদের জীবনের সব অনুভূতিকে প্রাণিত করে, সমৃদ্ধ করে। এই রবিরশ্মির উদয় বা অস্ত নেই, সদা উজ্জ্বল এই রবি সকল বাঙালির চিন্তনে, মননে, হৃদয়ে, স্পন্দনে ও সকল অনুভূতিতে জুড়ে রয়েছে। রবীন্দ্রনাথ আমাদের ভাবতে শেখায়, কল্পনার পাখা মেলে অনেকেই রবীন্দ্রনাথের হাত ধরে উড়ে চলে। ভাগ্যবান বাঙালির ভাগ্যাকাশে রোজ দুই রবি প্রকাশ পায়, এক রবি কিরণ আলো হয়ে জীবকুলকে বাঁচায়, অন্যজন জ্ঞানের প্রকাশ হয়ে আশা জাগানিয়া প্রেরণার উৎস হয়ে ধরা দেন। তার সৃষ্টি তাকে করেছে অনন্য, তাই বঙ্গ সাহিত্যাকাশে তিনি একা জাজ্জল্যমান হয়ে

এবারের ভাবনা এসেছে জলপাইগুড়ির চালসার ডিইসি পাড়া থেকে, লিখছেন বিপুল মুখোপাধ্যায়। বেতারে বন্ধু প্রত্যুষা, রবি কিরণে ভোরের প্রথম আলোর সঙ্গে তোমার কথা মনে পড়ল। পূর্ব আকাশে রবি কিরণে, অর্থাৎ সূর্যের রঙিন আভা যেন নতুন করে জীবনটাকে ডাক দিচ্ছে। রাতের অন্ধকার কাটিয়ে যে আলোর সূচনা, তা আমাদের মনকেও আলোকিত করে। আজকের এই প্রভাতে মনে হচ্ছে গতদিনের সব ক্লান্তি ও দুঃখ ভুলে নতুন করে পথ চলা শুরু করা যায়। রবি কিরণ এই গোটা বিশ্বে যে 23 কোটি ভাগের এক ভাগ মাত্র আমরা পেয়ে থাকি, তাতেই আমাদের গরমে হাঁসফাঁস হয়ে ওঠে। সূর্যের কিরণে আকাশে রামধনু দেখা যায়, যার অপরূপ 7 রঙে এক মিলিয়ে প্রকৃতি যেন এক অপূর্ব সুরে জেগে উঠেছে। এই সুরে আমরাও যদি আমাদের হৃদয়কে মেলাতে পারি, তবে জীবনের প্রতিটি মুহূর্ত আরও সুন্দর হয়ে উঠবে। প্রতিটি প্রভাত আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসে। রবি কিরণে ভোরের আলো যেমন প্রতিদিন নতুন করে আসে, তেমনি তোমার স্মৃতিও আমাকে প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায়। ভোরের নরম আলোয় যখন পৃথিবী ধীরে ধীরে চোখ মেলে, তখন তোমার কথা খুব মনে পড়ে। তুমি যেন সেই প্রথম রবি কিরণ। ভালো থেকো রবি, তোমার কিরণ যেন কখনো ম্লান না হয়। নমস্কার আন্তে, বিপুল মুখোপাধ্যায়, ডিইসি পাড়া, চালসা, জলপাইগুড়ি। এবারের ভাবনা লিখছেন দেবাশিস দত্ত, আশ্রমপাড়া, আঙ্গারকাটা, পারুরুবি, কোচবিহার থেকে। সুপ্রিয় প্রত্যুষা, আলোকের এই ঝর্ণা ধারাই ধুইয়ে দাও। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রার্থনার মধ্যেই যেন লুকিয়ে আছে রবি কিরণের চিরন্তন তাৎপর্য। রবি মানে সূর্য, রবি মানে আলো, আর বাঙালির হৃদয়ে রবি মানে রবীন্দ্রনাথ, যাঁর সৃষ্টির আলো যুগ যুগ ধরে আলোকিত করে চলেছে আমাদের মনন, চিন্তা ও চেতনা। পূর্ব আকাশে যখন সূর্যের প্রথম কিরণ ফুটে ওঠে, তখন অন্ধকার দূরে সরে যায়, প্রকৃতি নতুন প্রাণে জেগে ওঠে। পাখিদের কলতান, শিশির ভেজা ঘাস, গাছের পাতায় সোনালি আলো, সব মিলিয়ে এক অপরূপ জাগরণ। এই রবি কিরণ শুধু প্রকৃতির আলো নয়, এটি আশার আলো, নবজাগরণের আলো। ঠিক তেমনি বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে রবীন্দ্রনাথ ঠাকুর যেন এক চিরন্তন সূর্য। তাঁর সৃষ্টির কিরণ আজও আমাদের মনকে আলোকিত করে। তাঁর কবিতা, গান, গল্প, দর্শন সব কিছুতেই রয়েছে মানবতার আলো, সৌন্দর্যের আলো, মুক্তির আলো। যেমন ভোরের আলো অন্ধকার দূর করে, পৃথিবীকে আলোকিত করে, তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সাহিত্যকর্ম দিয়ে দূর করেছেন মনের অন্ধকার, জাগিয়ে তুলেছেন জ্ঞান ও মানবতার দেবশিখা। তাঁর লেখনী আমাদের শিখিয়েছে বিশ্বজুড়ে জীবন যেখানে সেখানেই আলোর সন্ধান। এই বৈশাখ মাসে যখন প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে, তখনই আসে কবিগুরুর জন্মজয়ন্তী। প্রকৃতির এই নবজাগরণ যেন রবীন্দ্র জয়ন্তীর সঙ্গেই একাত্ম হয়ে যায়। বৈশাখের প্রভাতে রবি কিরণের মতোই রবীন্দ্রনাথের আবির্ভাব বাঙালির জীবনে এনেছিল এক নতুন আলোর দিশা। রবীন্দ্রনাথের গান আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়, তার কবিতা আমাদের ভাবতে শেখায়, তার দর্শন আমাদের মানুষ হতে শেখায়। তার সৃষ্টির আলো আজও ঠিক ভোরের সূর্যরশ্মির মতোই নির্মল ও প্রাণময়। তাই রবি কিরণ আমাদের কাছে শুধু ভোরের সূর্যালোক নয়, রবি কিরণ মানে রবীন্দ্রনাথের সৃষ্টির আলো, যা আমাদের হৃদয় ও সমাজকে আলোকিত করে। কবিগুরুর জন্মদিন আমরা যখন উদযাপন করি, তখন মনে হয় প্রতিটি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যেন তাঁর সৃষ্টির আলো নতুন করে ছড়িয়ে পড়ে পৃথিবীর বুকে। রবি কিরণে আলোকিত হোক প্রকৃতি, রবি কিরণে আলোকিত হোক মন, আর রবির কিরণে চিরভাস্বর হয়ে থাকুন কবিগুরু রবীন্দ্রনাথ। শুভেচ্ছান্তে দেবাশিস দত্ত, আশ্রমপাড়া, আঙ্গারকাটা, পারুরুবি, জেলা কোচবিহার। এবারের ভাবনা লিখছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর থেকে। রবি কিরণোজ্জ্বল প্রত্যুষা, মহাকালের জাগতিক নিয়ম মেনে প্রতি প্রভাতে পূব গগনে

রবি উদিত হয়ে সারা চরাচরে ছড়িয়ে দেন তাঁর অমল আলো। সেই রকমই 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে অন্দরমহলের আঁতুড়ঘরে সারদা দেবীর কোল আলো করে জন্ম হল ছোট্ট রবির। দিনে দিনে যার কিরণ ছড়িয়ে পড়ল দেশ কালের গণ্ডি ভেদ করে সমগ্র বিশ্বের মানুষের অন্তরলোকে। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের যত কালো দূর হয়ে আলো ঝলমল হয়ে উঠল সকল অন্তরলোক। শৈশব কাল থেকে কাব্য ও সাহিত্যের প্রতি ছিল তাঁর সহজাত প্রবণতা। বর্ণপরিচয়ের জল পরে পাতা নড়ে তাঁর হৃদয়ে বিনার তারে তুলেছিল যে ধ্বনি ঝংকার তা কবির সুপ্ত বাসনাকে জাগ্রত করেছিল। রবীন্দ্রনাথ ছিলেন রোম্যান্টিক কবি, আবার নিসর্গ প্রেমিকও। প্রকৃতির সঙ্গে ছিল তাঁর অন্তরঙ্গ সৌহার্দ্য। শিলাই দহের পদ্মার বুকে দীর্ঘদিন থাকার সময় কবি প্রকৃতিকে পেলেন একান্ত নিকটে, হৃদয়ের কাছাকাছি। প্রকৃতি ও মানুষ যেন হাত ধরাধরি করে পাশাপাশি ঠাঁই করে নিল রবীন্দ্রকাব্যে। রবীন্দ্রকাব্যের সোনার ফসলে ভরে উঠল সোনার তরী। তারপর রচিত হল চিত্রা, চৈতালি, কণিকা, কল্পনা, ক্ষণিকা প্রভৃতি। নৈবেদ্য কাব্যে শুরু হল আধ্যাত্ম পর্ব। এই পর্বের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সমগ্র কবি প্রতিভার বিশ্ব স্বীকৃতি স্বরূপ তিনি লাভ করলেন নোবেল পুরস্কার। রবীন্দ্রনাথ একাধারে কবি ও উপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, প্রবন্ধকার, দার্শনিক, আবার তিনি ছিলেন গানের রাজা, শিক্ষাবিদ ও দেশানুরাগী। তাঁর সৃষ্ট সঙ্গীত প্রতিটি মানুষের অন্তরলোকে ঠাঁই করে নিয়েছে। তাঁর রচিত সাহিত্য ভাণ্ডার শুধু বাংলা সাহিত্যের নয়, বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। কোটি কোটি প্রণাম জানাই সেই মহামানবের চরণে। শুভেচ্ছা জানিয়ে কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর। এবারের ভাবনা লিখছেন নিরঞ্জন দেবনাথ, নিগমনগর, দিনহাটা, কোচবিহার থেকে। দোসর প্রত্যুষা। নিত্যদিন আকাশে রবি পূর্ব থেকে পশ্চিমে দোল খেতে খেতে পৃথিবীর গায়ে মাথায় পরম আদরে আলো ও তাপ বুলিয়ে দেয়। ওই আদর পাতায় মেখে গাছ খাবার বানায়। গাছের খাবার খেয়েই আমাদের বেঁচে বর্তে থাকা, আর বাঙালিদের বেঁচে থাকা সার্থক করে তুলেছেন জোড়াসাঁকোর রবি। বাঙালি জাতির সংস্কৃতি বিশ্বের দরবারে রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে মেলে ধরেছেন তা তুলনারহিত। তিনি শুধু বিশ্বকবিই নন, তাঁর সৃষ্টি এবং জীবন দর্শন তাঁকে বিশ্ব নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করেছে। বাঙালি সত্তার সমস্ত অনুভূতি তাঁর কবিতা, গান, নাটক, গল্প, উপন্যাস, চিত্রশিল্পে প্রতিফলিত। সাহিত্যের এক একটা শাখা যদি এক একটা নদী হয়, তবে তাঁর সমগ্র সৃষ্টিকে রবীন্দ্রসাগর বলতে হয়। আর ওই সাগরের তল পাওয়া এক জীবনে প্রায় অসম্ভব। সহজ পাঠ দিয়ে তাঁর সঙ্গে শৈশবে পরিচয় শুরু হয়, তারপর জীবন ভোর আত্মজিজ্ঞাসা, পথের শেষ কোথায়, শেষ কোথায়, কী আছে শেষে। হতাশার মাঝেও আলো দেখায়, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। মরণকেও স্বাভাবিকভাবে নিতে পাঠ দিয়েছেন তিনি। মরণ রে তহু মম শ্যাম সমান। নিজের মধ্যে বাঙালির সমস্ত অনুভূতিকে আত্মস্থ করে দেশ হিতৈষণার কাজে, সমাজ গঠনের কাজে, শিক্ষা বিস্তারের কাজে তিনি বলিষ্ঠ স্বাক্ষর রেখে গেছেন। একক উদ্যোগে গড়ে তুলেছেন বিশ্ববন্দিত বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী। শান্তিনিকেতন সংস্কৃতি মনস্ক মানুষের কাছে এক তীর্থস্থান। তাঁর যাবতীয় কর্ম আশীর্বাদের ঝর্ণাধারা হয়ে বাঙালি জাতির উপর অবিরাম ঝরে পড়ছে এবং ভবিষ্যতেও পড়বে। আমরা সর্বদা রবিকিরণে স্নাত হয়ে আত্মশ্লাঘা অনুভব করছি। বৈশাখী শুভেচ্ছান্তে নিরঞ্জন দেবনাথ, ডাকঘর, নিগমনগর, থানা দিনহাটা, জেলা কুচবিহার। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন শিলিগুড়ির দেশবন্ধু পাড়া থেকে সন্ধ্যা দত্ত। লিখছেন চিরভাস্বর প্রত্যুষা। জ্যৈষ্ঠের দাবদাহে হলদে বিকেলে পাখপাখালি উধাও। আরাম কেদারায় জব্বাখানার পাশে রং, তুলি, কলম, সার সার। থই থই ভাবনার পাঞ্চ

0: সেখানে বয়ে চলে অবিরাম কল্পনার মোড়কে জাদুকাঠির ছোঁয়ায় একের পর এক অনন্য প্রতিভার বিন্যাস। জীবন তাঁর অপরূপ রূপকথায় মোড়া, ভালোবাসায় ভালো লাগায় জড়ানো, অহর্নিশ নতুন করে পাওয়া এক আশ্চর্য আলাদিন, স্বপ্নের ফেরিওয়ালা। যে পদচিহ্ন তুমি রেখে গেছ কালজয়ী স্রষ্টা, সে এক ইতিহাস। কোন এক অজানা ছোঁয়ায় পরশমণি হয়ে ওঠে, যেন সব পেয়েছি রাসর, দোসর তো কেউ ছিলই না। বিশ্ববাসীকে দিয়েছ অমৃত কুম্ভ, তাই তো হারিয়ে যাবার নেই মানা। কবিতায় পাগল পারা কোপাই খোয়াই, ঠাঁই নাই ঠাঁই নাই, ছোট্ট তরিটি যে সোনার ফসলে ভরা, জন্ম জন্মান্তরেও যা শেষ হবার নয়। নতুন পাঠ আর হলো কই, রোগ শোক প্রেম বিরহ সব কাশের গুচ্ছে বাঁধা, থরে থরে নৈবেদ্য সাজানো ডালায়। আকাশে বাতাসে চেতনে অবচেতনে জীবনের প্রতিটি পাতায় রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলায় তোমার উপস্থিতি এক দুর্লভ বিস্ময়। হৃদয়ের দরজা খোলার চাবিকাঠি ছিল তাঁর হাতে, বৃত্তের আঁকা গণ্ডির মধ্যে বসেও মনে মনে তিনি উন্মুক্ত পৃথিবীর কথা ভেবেছেন। এই পৃথিবীর ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস এমনকি একটি শিশির বিন্দুও তার নজর এড়ায়নি। তাঁর তিরোধানের সার্ধ শতবর্ষ পরেও তিনি প্রতিটি সংস্কৃতি মনা বাঙালি জীবনে মনের দর্পণে আজও বিরাজমান। বুকের কাঁপন আগলে রেখে ধূপের ধোঁয়ায়, আলপনার নকশায়, গোড়ের মালায় সাজাই তোমার ছবি আনমনে, পরম মমতায় ভাবি তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। শুভেচ্ছান্তে সন্ধ্যা দত্ত, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি। আজকের শেষ ভাবনা এসেছে জলপাইগুড়ির নিউ টাউন পাড়া থেকে, লিখছেন শিখা পাল দাম। প্রিয় প্রত্যুষা, তোমার মে মাসের বিষয় ভাবনা হল রবিকিরণে। বাংলা সাহিত্যের আকাশে যে সূর্য চিরকাল উজ্জ্বল হয়ে আছেন, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবিকিরণে বলতে এখানে শুধু তাঁর সাহিত্যিক অবদান নয়, বরং মানুষের চিন্তা চেতনা ও আত্মার জাগরণকে বোঝায়। তাঁর সৃষ্টি কর্ম যেন এমন এক আলো যা বাহ্যিক জগৎকে নয়, মানুষের অন্তরলোককে আলোকিত করে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী। কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সুরকার, শিক্ষাবিদ ও দার্শনিক। রবীন্দ্রনাথের রচনায় আমরা যে আলো দেখি তা কোনো সাধারণ আলোক নয়, এটি আত্ম অনুসন্ধানের আলো। তাঁর কবিতায় মানুষের একাকিত্ব, ভালোবাসা, বেদনা ও মুক্তির আকাঙ্ক্ষা গভীরভাবে ফুটে ওঠে। ফলে রবিকিরণে এক ধরনের আত্মজিজ্ঞাসার পথ খুলে দেয়। শান্তিনিকেতনে তিনি যে শিক্ষা পদ্ধতির সূচনা করেছিলেন তা ছিল মুক্ত চিন্তা ও প্রকৃতির সঙ্গে সংযোগের উপর ভিত্তি করে। এই ভাবনা আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য এক গুরুত্বপূর্ণ দিশা। রবীন্দ্রনাথের গানগুলিতে যে সুর ধ্বনিত হয় তা শুধু শ্রুতিমধুর নয়, বরং দার্শনিক ভাবনার বাহক। প্রতিটি গানে জীবনের কোনো না কোনো সত্য লুকিয়ে থাকে, কখনো তা আশার, কখনো তা বেদনার, আবার কখনো তা আত্মসমর্পণের। এই দিক থেকে রবীন্দ্রসঙ্গীত মানুষের মনের গভীরে প্রবেশ করে এবং তাকে নতুনভাবে ভাবতে শেখায়। রবীন্দ্রনাথের কিরণে শুধু বাংলা না, সমগ্র বিশ্বের জন্য তা এক আলোকবর্তিকা। সর্বোপরি রবিকিরণে আমাদের জীবনে জ্ঞান, প্রেম ও মানবতার আলো ছড়ায়। তাঁর সৃষ্টি আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে এবং অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যেতে সাহায্য করবে। শুভেচ্ছান্তে শিখা পাল দাম, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি। সময় বলছে প্রত্যুষাকে আজ ঘরে ফিরতে হবে। আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের এ মাসের বিষয় জানিয়ে যাওয়া। মে মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে রবি কিরণে। প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় ছিলেন সুমিতা দত্ত। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আজ সকাল 7:45 শুনবেন নজরুল গীতি অনুপ ঘোষালের কণ্ঠে। হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানটি রয়েছে সকাল 8:30। সকাল 9:00 শুনবেন আধুনিক গান শিল্পী মান্না দে। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী ওস্তাদ বড়ে গুলাম আলী খাঁ। সীমান্ত কথা শুনবেন সকাল 10:00। 10:20 রজনীকান্তের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এনসিইআরটি বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমাং শুনবেন সকাল 10:30। বেলা 11:00 কিছু কথায় কিছু গানে। 11:30 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান জলই জীবন। এর অব্যবহিত পরেই শুনবেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে পলিটিক্যাল সায়েন্স এ বিষয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পাঠদান করবেন শিক্ষিকা রাখি ব্রহ্ম। কথায় সুরে অনুষ্ঠানটি রয়েছে 12:05। দুপুর 1:00 শুনবেন মহিলা মজলিস। এই অনুষ্ঠানে আজ শুনবেন নারী মন, এছাড়াও শুনবেন সাহিত্য থেকে পাঠ। অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন শাহানা বন্দ্যোপাধ্যায়। কল্পনা রায়ের কণ্ঠে ভাবাইয়া শুনবেন দুপুর 1:50 এবং সন্ধে 6:40। দুপুর 2:30 শুনবেন নেপালি অনুষ্ঠান কার্শিয়াং কেন্দ্র থেকে। জওয়ান ভাইদের জন্য হিন্দি গানের অনুষ্ঠান রয়েছে বিকেল 5:00। 5:30 শুনবেন আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান। সন্ধে 6:05 মেঠো সুর লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনবেন। সন্ধে 7:05 রয়েছে হিন্দি ছায়াছবির গান। রাত 8:00 শুনবেন নাটক ওরা অন্ধকারে, কাহিনী ঘনশ্যাম চৌধুরী, বেতার নাট্যরূপ রফিউদ্দিন এবং প্রযোজনা আশিস গিরি। ইলা বসুর কণ্ঠে আধুনিক গান শুনবেন রাত 8:30। রাত 9:15 শুনবেন গজল জগজিৎ সিং এর কণ্ঠে। রাত 9:30 গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত রমা মণ্ডলের কণ্ঠে শুনবেন রাত 10:10 এবং রাত 10:30 শুনবেন মনের জানলা লাইভ ফোন ইন অনুষ্ঠান। শুনলেন আজ সারাদিনের বিভিন্ন অনুষ্ঠানগুলি সম্পর্কে। এখন আপনাদের জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতীর আজকের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আজ সকাল 7:30 হাম হেরা হি প্যারকে বন্দে মাতরম অনুষ্ঠানটি শুনবেন সকাল 8:15 এবং দুপুর 2:00। সকাল 8:30 এবং রাত 8:15 রয়েছে চিত্রালোক। ইন্দ্রধনু অনুষ্ঠানটি শুনবেন সকাল 9:00। হ্যালো ফরমাই শুনবেন সকাল 10:00। বেলা 11:00 চয়নিকা। দুপুর 12:05 ইয়াদকি মেহফিল। দুপুর 1:00 শুনবেন সুরিলা সাফার। দুপুর 2:30 সদাবাহার নাগমে। হ্যালো সাহেলি অনুষ্ঠানটি শুনবেন দুপুর 3:00। বিকেল 4:00 শুনবেন গীতভারি কাহানি। ছায়াগীত অনুষ্ঠানটি রয়েছে বিকেল 5:00। 5:30 তারানে ন্যায় পুরাণে। সন্ধে 6:05 গানের ভেলা। সন্ধে 7:00 শুনবেন জয়মালা। 7:45 গুলদাস্তা। রাত 8:00 শুনবেন হাওয়া মহল। রাত 9:00 আপকে লিয়ে। 9:30 আজকে ফানকার। ছায়াগীত অনুষ্ঠানটি রাত 10:00 এবং রাত 10:30 শুনবেন ঢলতি যায় রাত। শুনলেন অনুষ্ঠান পরিচিতি। এখন আপনাদের জানিয়ে দিই শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন। প্রধান ধীরগতির ও নির্মাণাধীন এলাকাগুলি হল দার্জিলিং মোড় ক্রসিং, NH-10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, NH-10 শালুগাড়া, শাহডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ, তিস্তা ক্যানেল, ক্যানাল মোড়। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা। একটি ধর্মীয় শোভাযাত্রা সকাল 11:00 থেকে কদমতলা থেকে চটহাট মেডিকেল মোড় পর্যন্ত অগ্রসর হবে। এই সময় যান চলাচল ধীরগতির থাকতে পারে। আমবাড়িহাট আমবাড়ি রোড দুপুর 2:00 থেকে রাত 8:00 পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। ফুলবাড়িহাট ফুলবাড়ি দুপুর 2:00 থেকে সন্ধে 7:00 পর্যন্ত এলাকায় যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ। বাগডোগরা বিমানবন্দর ও এনজেপি স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। এনজেপি স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপরাইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন।

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। সরকার সোনা আমদানির ক্ষেত্রে 100 কেজির একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী গতকাল উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। উত্তরপ্রদেশে গত 36 ঘণ্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 200 জন। চীনের ম্যাকাওতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা দেবেন। 6 দিনের এই সফরে প্রথমে যাবেন সংযুক্ত আরব আমিরশাহিতে, এরপর তিনি নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। আবুধাবিতে তিনি সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তি, সংস্কৃতি এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক ইত্যাদি বিষয়গুলি আলোচনায় প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। সফর শুরুর আগে সাংবাদিকদের সামনে বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসীম মহাজন বলেন যে, দুদেশের সম্পর্কের ক্ষেত্রে জ্বালানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। তিনি বলেন যে, গত বছর সংযুক্ত আরব আমিরশাহী ছিল ভারতের অপরিশোধিত তেলের 4র্থ বৃহত্তম উৎস। ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় 11% এখান থেকে আমদানি করা হয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরশাহী ভারতের মোট আমদানিকৃত তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির প্রায় 40% সরবরাহ করে থাকে। ভারতের পেট্রোলিয়াম রপ্তানি ক্ষেত্রেও এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবে নেদারল্যান্ডসে। সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী জব জেটেনের সঙ্গেও এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। তৃতীয় পর্যায়ে রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারল্ড বি ও রানী সানজার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের চতুর্থ পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্স বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে, টেকসই উন্নয়নের প্রসার ঘটাতে, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করবে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসা ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে মত বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতি দেশগুলির মধ্যে সহযোগিতায় এগিয়ে নিয়ে যাওয়া এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাগুলিকে আরও জোরদার করতে ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর আগে সম্মেলনের উদ্বোধনী

0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিশ্বব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত আলোচনা ও কূটনীতির গুরুত্বকে বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন যে প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কাজে ব্যবহার করা যেতে পারে। ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহযোগিতা বৃদ্ধির উপরও জোর দিয়েছেন।
1: There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
0: ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গি লাভরাও, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুজিওনো এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামেলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল ভাবনাই হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। সম্মেলনের দ্বিতীয় দিনে আজ ব্রিক্স অ্যাট 20 শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্ব শাসন ব্যবস্থা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুত্তাপুত্তিতে বেশ কয়েকটি মহাকাশ ও প্রতিরক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির একটি বিমান একত্রীকরণ ও পরীক্ষা কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়াও শ্রী সিং আনাকাপল্লি জেলার টি সিরসাপল্লি গ্রামে ভারত ডায়নামিক্স লিমিটেডের একটি অত্যাধুনিক নৌ ব্যবস্থা উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার অ্যাডভান্স অথরাইজেশন স্কিমের আওতায় সোনা আমদানির ক্ষেত্রে 100 কেজির একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। এই স্কিমের অধীনে অলঙ্কার রপ্তানিকারকেরা শুল্কমুক্তভাবে কাঁচামাল বা উপকরণ আমদানি করার সুযোগ পেয়ে থাকেন। ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডস, বৈদেশিক বাণিজ্যের মহানির্দেশকের দপ্তর থেকে এটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে সোনা আমদানির জন্য অ্যাডভান্স অথরাইজেশন কেবল তখন ইস্যু করা হবে যদি আমদানিকৃত সোনার পরিমাণ 100 কেজির সীমার মধ্যে থাকে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স বা নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল একটি উচ্চ পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসন্ন পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল, সিবিএসই বোর্ডের চেয়ারপারসন সহ সংশ্লিষ্ট একাধিক বিভাগের শীর্ষকর্তারা এদিনে বৈঠকে যোগ দেন। উত্তরপ্রদেশে গত 36 ঘণ্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে এবং 200 জন আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি তাদের প্রতি 3 ঘণ্টা অন্তর ক্ষতিপূরণের সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে মির্জাপুর, ফতেপুর এবং বারাণসী। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, কেরালাম, মাহে এবং দক্ষিণ কর্ণাটকে আজ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর IMD। কেরালায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হিমালয় পাদদেশ সংলগ্ন ছত্তিশগড়, চণ্ডীগড়, হরিয়ানা, গোয়া, পাঞ্জাব, রাজস্থান, উড়িষ্যা, ত্রিপুরা ও মিজোরামে। ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে তৃতীয় পর্যায়ে সমঝোতা পৌঁছেছে কিনা তা জানা যায়নি। তবে হিজবুল্লাহর অস্ত্র সংবরণ ও দুদেশের সম্পর্কের উন্নতি প্রসঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলেই জানা গেছে। চীনের ম্যাকাউতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় মহিলাদের 52 কেজি বিভাগে গতকাল স্বর্ণপদক জয় করেছেন ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া। ফাইনাল ম্যাচে স্টেট সেটে তিনি পরাজিত করেছেন ভিয়েতনামের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন থি ফোং এনগা এনগোকাকে। প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম সোনা জয়। ধর্মশালায় IPL ক্রিকেটে গতকালের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে হারিয়ে দিচ্ছে পাঞ্জাব কিংসকে।

প্রথমে ব্যাট করে 8 উইকেটে হারিয়ে 200 রান করে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে 6 উইকেটে হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 201 রান তুলে নেয় মুম্বাই দল। আইপিএলে আজকের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। খবর শেষ হলো স্থানীয় সংবাদের পরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভায় আজ অধ্যক্ষ নির্বাচন হবে। নারী সুরক্ষায় রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগের ঘোষণা করেছে। শিশু ও মহিলাদের জন্য চালু হয়েছে ইন্টিগ্রেটেড হেল্পলাইন নাম্বার। দীর্ঘ জটিলতা কাটিয়ে আজ চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ শুরু হচ্ছে। অবৈধভাবে জমি দখল এবং আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের ম্যাচে আজ মোহামেডান স্পোর্টিং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত সংবাদে। নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য আজ রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষ ইতোমধ্যেই কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে। একটি প্রতিবেদন।
1: রাজ্য বিধানসভার পরবর্তী অধ্যক্ষ নির্বাচনের জন্য একদিনের অধিবেশন বসছে। ইতিমধ্যেই সরকার পক্ষের তরফে ওই পদে প্রার্থী হিসেবে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুর নাম প্রস্তাব করা হয়েছে। আজ অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি, ফলে সর্বসম্মতভাবে তিনি অষ্টাদশ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হচ্ছেন তা একরকম স্থির হয়ে গিয়েছে। প্রথামাফিক আগামীকাল অধিবেশনে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যক্ষের নাম ঘোষণা করা হবে। এরপরে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার যৌথভাবে তাকে অধ্যক্ষের আসনে বসিয়ে দেওয়ার কথা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: রথীনবাবু বলেছেন, দলের তরফে তাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে বিধানসভার মর্যাদা রক্ষায় তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। নারী সুরক্ষায় রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছে। পুর নগর উন্নয়ন এবং নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, এখন থেকে শিশু মহিলাদের জন্য পৃথক হেল্পলাইনের বদলে একটি ইন্টিগ্রেটেড হেল্পলাইন নম্বর চালু করা হবে। নম্বরটি হল 1-8-1।
2: কেউ বলবে না আপনাকে কি পড়তে হবে, কি খেতে হবে, আর কখন আপনার বেরোনো উচিত বা কখন আপনার বেরোনো উচিত নয়। আমরা বলবো না রাত্রির 8টার পর মহিলারা বেরিয়েছে কেন। 181 উইমেন হেল্পলাইন নাম্বার চালু করবো খুব তাড়াতাড়ি, এবং এই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে জিও ট্যাগিংয়ের মাধ্যমে আপনি কোথায় রয়েছেন সঙ্গে সঙ্গে সেই থানায় সেই কানেকশন হয়ে যাবে। প্রত্যেকটি থানাতে মহিলা হেল্প ডেস্ক থাকবে।
0: একই সঙ্গে বেআইনি পার্কিং নিয়েও কড়া অবস্থা নিয়েছে রাজ্য সরকার। শুধুমাত্র অনুমোদিত জায়গাতেই পার্কিং করা যাবে। অবৈধ পার্কিং ফি তোলা বন্ধ করতে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া বিএসএফের আউটপোস্ট তৈরির জন্য সীমান্ত সুরক্ষা বাহিনীকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে রাজ্য সরকার গতকাল আরও এক দফা বৈঠক করেছে। নবান্নে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব বন্দনা যাদবের পৌরোহিত্যে সীমান্তবর্তী বিভিন্ন জেলা জেলাশাসক ও ব্লকের বিএলওদের নিয়ে এই বৈঠকে অরক্ষিত সীমান্তে ফেন্সিং ও আউটপোস্ট তৈরির জন্য কত পরিমাণ জমি লাগবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। জমির ক্ষতিপূরণ বাবদ কত টাকা জমিদাতাদের দিতে হবে তার হিসেব করতেও বলা হয়েছে। উল্লেখ্য, 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গঠনের উদ্যোগে সামিল হওয়ার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন। দায়িত্বশীল আচরণ, জন অংশীদারিত্ব এবং আত্মনির্ভরতার দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে দেশকে আরও শক্তিশালী করে তোলা সম্ভব বলে এক বার্তায় তিনি উল্লেখ করেছেন। রাজ্যপালের মতে, জ্বালানি সাশ্রয়, গণপরিবহন ও পুলকারের ব্যবহার, ভোকাল ফর লোকালকে সমর্থন

0: দেশীয় পর্যটনের প্রসার, সোনা কেনার ক্ষেত্রে সংযম এবং কৃষিকাজে জৈব সার ব্যবহারে উৎসাহ দেওয়ার মতো পদক্ষেপ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে মজবুত করবে। কলকাতা হাইকোর্ট রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা পুলিশকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ এক জনস্বার্থ মামলায় গতকাল বলেন, কোনো আক্রান্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয় না দেখেই তার দোকান বা বাড়ি ক্ষতিগ্রস্ত হলে তাকে আগের অবস্থাতেই তা ফেরত দিতে হবে। পাশাপাশি 5 সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতেও বলা হয়েছে। রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইনজীবী পরিচয় দিয়ে কলকাতা হাইকোর্টে যে সওয়াল করেছেন, আইনজীবীদের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বার কাউন্সিল অফ ইন্ডিয়া সে ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে। বার কাউন্সিলের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রীমন্ত সেন এ ব্যাপারে বিস্তারিত তথ্য খতিয়ে দেখার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছেন। আইনজীবী বিল্লোদল ভট্টাচার্য গতকাল সাংবাদিকদের বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী কবে আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেছিলেন সেই তথ্য যাচাই করা প্রয়োজন।
1: মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো ওনার এই প্র্যাকটিস করার যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা সাসপেন্ডেড থাকে। এই সবে সবে ইলেকশনে হেরে এখন হঠাৎ করে তো ওনার সার্টিফিকেট অফ রিজামশন হতে পারে না, পেতে পারে না উনি বার কাউন্সিলের কাছ থেকে। তো এই জায়গাটা দেখা উচিত, আর এটায় যদি উনি রিজামশন সার্টিফিকেট না নিয়ে উনি যেটি করতে এসেছিলেন সেই জিনিস করতে আসে, তাহলে বার কাউন্সিলের কাছে আমার মতে আমাদের স্টেপস নেওয়া উচিত আর কি।
0: উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে অংশ নেওয়ার জন্য গতকাল সকালে কলকাতা হাইকোর্টে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আদালতের বাইরে মমতা ব্যানার্জিকে লক্ষ্য করে স্লোগান শুরু হলে সাময়িক উত্তেজনা ছড়ায়। লোকসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কাকলি ঘোষ তস্তিদারকে। এই পদে এলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল কালীঘাটে দলীয় সাংসদদের নিয়ে বিভিন্ন বিষয়ে বৈঠক করেন দলনেত্রী মমতা ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরানো হয়েছে প্রিয়দর্শিনী মল্লিককে। তাকে চিঠি দিয়ে কথা জানিয়ে দিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের উপসচিব। আশুতোষ কলেজের সহকারী অধ্যাপকের পদে প্রিয়দর্শিনীকে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি রাজ্যকে প্রতিহিংসা রাজনীতি থেকে মুক্ত করতে চায় বলে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভোটের ফল ঘোষণার পর 10 জন তৃণমূল কর্মীকে হত্যা করা হয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। এবছর 4ঠা মে ফল প্রকাশের পর যারা বিজেপির পতাকা নিয়ে কাজ করছে তারা কেউই দলের কর্মী নয় বলে বিজেপির রাজ্য সভাপতি স্পষ্ট জানান। প্রয়োজনে তাদেরকে চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়ার আবেদন জানানো হয়েছে বলে উল্লেখ করেছেন সৌমিকবাবু। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আজ শুরু হচ্ছে। নিউগড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইনে বাকি থাকা 366 মিটার অংশের নির্মাণ কাজের জন্য বাইপাসের কিছু অংশে দুদফায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রথম দফায় আজ রাত 8টা থেকে সোমবার 18 মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন বন্ধ থাকবে। দ্বিতীয় দফায় আগামী শুক্রবার 22 মে রাত 8টা থেকে পরের সোমবার 25 মে সকাল 8টা পর্যন্ত পূর্ব দিকের লেনে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কারের কাজের জন্য আগামী রবিবার 17 মে মেট্রোর ব্লু লাইন করিডোরে শহীদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে ট্রেন চলাচল করবে না। তবে ওই দিন মহানায়ক উত্তম কুমার এবং দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। অবৈধভাবে জমি দখল এবং আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। সোনাবাপুর তোলাবাজি প্রতারণায় এনআরআই কোটায় মেডিকেলে ভর্তি এবং বালিপাচার মামলায় গতকাল তাকে সিজু কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। 10 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদের পর ইডি তাকে গ্রেপ্তার করে। আজ শান্তনু সিনহা বিশ্বাসকে আদালতে তোলা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় অভিযুক্ত একজনকে নিয়ে গতকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI ঘটনাস্থল ঘুরে দেখেছে। কেন্দ্রীয় গোয়েন্দারা প্রথমে 1211 নম্বর রেলগেট লাগো এলাকায় যান। ওই জায়গা থেকে খুনে ব্যবহৃত মোটর বাইকটি উদ্ধার হয়েছে, সেখানে ভিডিওগ্রাফি করেন তারা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস।

0: জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভায় আজ অধ্যক্ষ নির্বাচন হবে। নারী সুরক্ষায় রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগের ঘোষণা করেছে। দীর্ঘ জটিলতা কাটিয়ে আজ চিংড়িহাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী অনুপ ঘোষাল।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি অনুপ ঘোষালের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত, তারপর শুনবেন ইংরেজি সংবাদ।

0: দশ লাখের লটারি জিতেছি আমি।
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: দশ লাখের লটারি জিতেছি আমি।
2: জাল অফার্স থেকে সাবধান।
3: আরবিআই কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান।

হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আমরা মানুষরা কিন্তু সামাজিক জীব, একা একা সে কখনোই বাঁচতে পারে না, তার দৈনন্দিন চাহিদা পূরণ হয় না। একজন মানুষকে সবসময় নির্ভর করতে হয় আরেকজনের ওপর। বাড়িতে যেমন একা একজন কখনোই পুরো কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে না, পরিবারের অন্য মানুষদের সাহায্যের প্রয়োজন হয়। ঠিক একইভাবে আমাদের এই বৃহৎ সংসারেও তাই। সমাজের বিভিন্ন কাজগুলি করেন বিভিন্ন পেশার মানুষরা, সকলের সাহায্যে চলছে আমাদের এই জীবনের চাকা। বাড়ির ভেতর আমাদের ক্ষুদ্র পরিবার, আর বাড়ির বাইরে আমাদের বৃহৎ পরিবার। আজ এই পরিবার নিয়ে কথা বলবো, আমাদের জীবনে পরিবারের গুরুত্ব। শ্রোতা বন্ধুরা ফোন করুন 9434076705 এই নম্বরে। অনুষ্ঠানটি শুরু করছি আজকের প্রথম গানটি দিয়ে। প্রথম গানটি শুনবেন তেরে নাম ছবি থেকে হিমেশ রেশমিয়ার সুরে। গানটি গিয়েছেন উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিক।

0: হ্যালো,
1: ইতিমধ্যে আমরা একজন শ্রোতা বন্ধুকে পেয়ে গেছি ফোনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: হ্যাঁ হ্যালো দিদিভাই, শুভ সকাল।
1: শুভ সকাল,
0: হ্যাঁ
1: আপনাকে
0: আমি
1: অনেক স্বাগত
0: আমি
1: আমাদের অনুষ্ঠানে।
0: হ্যাঁ দিদিভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দিদিভাই।
1: প্রবীর বাবু
0: হ্যালো,
1: বলছেন তো? হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, বলুন, কেমন আছেন?
0: হ্যাঁ খুব ভালো আছি দিদিভাই, আপনাদেরকে নিয়ে। আর আপনারাও কিরকম আছেন দিদিভাই?
1: আমরাও তো বেশ ভালো আছি, অনেকদিন আপনাদের সঙ্গে কথা হয় না, কিন্তু আবারও
0: হ্যাঁ
1: আমাদের ফোন ইন অনুষ্ঠান শুরু হয়ে গেছে,
0: হ্যাঁ
1: এবারে
0: হ্যাঁ
1: তো
0: হ্যাঁ
1: আরো
0: হ্যাঁ
1: ভালো
0: বুঝলাম।
1: থাকবো।
0: হ্যাঁ দিদিভাই, আজকে আজকে হচ্ছে বিশ্ব পরিবার দিবস।
1: একদম,
0: তো আগে আগে আমি বলবো যে আমাদের এই যে শিলিগুড়ি যে বেতার পরিবার, এইটা কিন্তু বৃহৎ পরিবার। এই পরিবারটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা পরিবার যে আজকে দেখুন, বিশ্বাসটা পরিবার রাখতে গেলে বিশ্বাসটা আগে দরকার। বিশ্বাস যদি না থাকে তাহলে পরিবার থাকবে না। কারণ আপনার আমার উপরে আপনার বিশ্বাস, আপনার উপরে আমার বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে কিন্তু আজ পরিবার রয়েছে। এবং দেখুন যৌথ পরিবারগুলো আজ কিন্তু এই বিশ্বাসের জন্য ভেঙে যাচ্ছে। তেমনি আমার আমার পরিবার, আমি মাকে নিয়ে, আমার ছেলে মেয়ে ভাই বোন সবাইকে নিয়ে একসাথে এই পরিবারে চলছি দিদিভাই। বিশ্বাসের উপরে সব নির্ভর করে আছে আজ পরিবারটা। তো পরিবার যতদিন রাখতে হবে, আপনাকে নিজেকে সহানুভূতি, সহনশীলতা এগুলো রাখতে হবে দিদিভাই। এবং
1: একদম
0: হ্যাঁ, তার জন্য আপনাকে মানে যদি কটু কথা বলতে হয় তার সাথে বললে আবার সঙ্গে সঙ্গে বলতে হবে, দেখ তোর ভালোর জন্য বলেছিলাম, এটা কিন্তু তুই মনে কিছু করিস না। এই যে জিনিসটা, এটা যদি আমি আমার মধ্যে রাখতে পারি তাহলেই কিন্তু আমি এই পরিবার টিকিয়ে রাখতে পারবো। আজকে আপনাদের সাথে কথা বলে সেই পরিবারটা একসাথে জুড়ে এক জায়গায় আমরা একত্রে থাকতে পারবো। হ্যাঁ এই যে জিনিস, এটাই সব থেকে বড় জিনিস দিদিভাই। খুব ভালো থাকবেন দিদিভাই,
1: একদম
0: সুস্থ
1: ঠিক
0: থাকবেন।
1: বলেছেন, খুব ভালো কথা বলেছেন, আপনিও ভীষণ ভালো থাকবেন, এমনই
0: হ্যাঁ
1: ভালো ভালো চিন্তা পোষণ করবেন এবং এইভাবেই সুন্দরভাবে জীবন কাটাবেন। আপনার
0: হ্যাঁ দিদিভাই,
1: চিন্তা ভাবনা
0: সত্যি
1: ভীষণ ভালো লাগলো, অনেক ধন্যবাদ,
0: হ্যাঁ ভালো থাকবেন দিদিভাই।
1: ভালো থাকবেন। এক শ্রোতা বন্ধুর কথায় আমরা বুঝতে পারলাম যে পরিবার আমাদের কাছে গুরুত্বপূর্ণ তো বটেই, এবং বিশেষ নজর দিতে হবে এই পরিবারকে রক্ষা করার ক্ষেত্রে। অর্থাৎ আমাদের সংযত হতে হবে, আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, ভুল করলেও সেটা পরিবারের অন্য সদস্যদের বুঝিয়ে বলতে হবে, রাগ করে নয়, অসম্মান করে নয়। একদম খুব ভালো কথা বলেছেন উনি। এবারে চলে যাচ্ছি আবারও পরের ফোনে। হ্যালো,
2: নমস্কার,
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি সৌভিক সরকার বলছিলাম দিদি, কলকাতার থেকে।
1: হ্যাঁ সৌভিক বাবু, আমাদের নিয়মিত শ্রোতা, কেমন আছেন বলুন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
2: আমি ভালো আছি দিদি, আপনি ভালো আছেন তো?
1: একদম ভীষণ ভালো আছি। আজ তো আমাদের বিশ্ব পরিবেশ দিবে পরিবার দিবস, এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলছি, এ বিষয়ে আপনার কী মত?
2: দেখুন, একটা পরিবার সুখী পরিবার তখনই হয়, বিশেষ করে আমরা যখন মানে গুরুজনদের যখন আমরা আর কি মেন কথা আরকি শুনে আর কি চলি আর কি, গুরুজনদের কথা শুনে চললে পরিবারটা না আরো বলতে গেলে আরো সুন্দর করে আর এগিয়ে চলে, আর পথটা আরো সুন্দর হয়, মসৃণ হয়। আসলে পরিবারটা ধরেই রাখে, বন্ধনটা ধরেই রাখে কিন্তু আমাদের, কিন্তু এই গুরুজনেরা আমাদের থেকে ওপরে যারা রয়েছেন আর কি, যেমন জ্যাঠা, দাদু, দিদা, জেঠিমা, এনারাই কিন্তু পরিবারটাকে ধরে রাখে। আর পরিবারটাকে আরো সুন্দর করতে চাইলে উৎসবগুলো আমাদের একসাথে করতে হবে, যে কোনো উৎসব, সেটা বাড়ির যে কোনো উৎসবই বলুন বলুন বা যে কোনো কালচারের যে কোনো প্রোগ্রাম বলুন, একসাথে করতে হবে আর কি।
1: মানে একসাথে মিলিত হতে হবে আর কি, বহুদিন
2: একদম
1: হয়তো কোনো সদস্যের সঙ্গে দেখা হয়নি, উৎসব অনুষ্ঠানে আমাদের একসাথে মিলিত হতে হবে, একদম ঠিক।
2: একদম, মানে আমাদের ধরুন কোনো ইয়েতে যখন বিজয় দশমীতে, সেখানে এখন আমরা এখন আধুনিক যুগে যখন মেসেজ পাঠিয়ে দিচ্ছি বা ইমোজি পাঠাচ্ছি, এইসব না, একটা পরিবারকে একটা ধরে রাখতে হলে বাড়ি গিয়ে তার সাথে মিষ্টি খাওয়া, প্রণাম করা, এই জিনিসগুলো না করতে হবে। কিন্তু আধুনিক যুগে এখন এই জিনিসগুলো মানে হয়ে উঠছে না, এই একটা বন্ধনের মতো জিনিসগুলো করতে হবে, নিজের মনের কথা শেয়ার করা, বিশেষ করে রাত্রেবেলা একসাথে আমরা ডিনার করতে ডিনার করা, একসাথে পরিবার মিলে বসে হ্যাঁ দুপুরে খাওয়াটা তো হয় না, কর্ম ব্যবস্থা কর্ম দিকে আমরা ব্যস্ত থাকি হয়তো, এই জিনিসগুলো না আমাদের একসাথে জিনিসটা আর কি করতে হবে, তাহলে না পরিবারটা না একটা সুখী পরিবার হবে। এখন দেখবেন এখন নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে যাচ্ছে, মানে পায়রার খোপের মতন হয়ে গেছে আর কি। এই জিনিসগুলো না যেন হয় তার আগে আমাদের পরিবারটাকে শক্তপোক্ত করতে গেলে এই নিয়ম কিছু কিছু ছোট ছোট কিছু নিয়ম যদি আমরা মেনে যদি চলি না তাহলে খুব ভালো। বিশেষ করে আমাদের ছোটদের এই জিনিসটা বিশেষ করে শেখাতে হবে এখন থেকে, যেন বন্ধনটা যেন বাঁধা থাকে তাদেরকে শেখাতে হবে আর কি এই যে নিয়মগুলো। দিদি
1: বাহ, খুব ভালো কথা বললেন। আমাদের উৎসব অনুষ্ঠান বলুন কিংবা অন্য কোনো সুযোগেই হোক, যে কোনো সুযোগেই হোক, আমাদের সামনাসামনি কথা বলা, এখনকার সোশ্যাল মিডিয়াতে বা মেসেজ করে সে ধরনের নয়। আপনি ভীষণ ভালো একটা দিক তুলে ধরলেন, অনেক ধন্যবাদ। এভাবেই আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন।
2: নমস্কার দিদি।
1: নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ একদম,
2: নমস্কার।
1: আমাদের এক শ্রোতা বন্ধু সৌভিকবাবু আমাদের ফোন করলেন এই মাত্র এবং বললেন যে পরিবারের সদস্যদের সঙ্গে কি করে আমরা আরও দৃঢ়ভাবে বাঁধতে পারবো এবং মনের যোগটা যেন এখানে থাকে, শুধুমাত্র সময়ের অভাবে দূরত্বের কারণে যেন পরিবার থেকে কেউ বিচ্ছিন্ন না হয়ে যায়। আমরা যে কোনো সুযোগেই পরিবারের মানুষদের সঙ্গে সাক্ষাৎ করব, দেখা করব, কথা বলবো, প্রাণ খুলে মনের সমস্তটা তার কাছে উজাড় করে দেব, তাহলেই না আমরা সেই বন্ধনে আবদ্ধ হতে পারব। পরিবারের মধ্যে আমাদের তো বিভিন্ন রকমের সদস্য রয়েছেন, বিভিন্ন সদস্য রয়েছেন, যেমন ধরুন মা, যার যার নিজস্ব ভূমিকা রয়েছে কিন্তু পরিবারে। মা আমাদের স্নেহময়ী, তার আদর ভালোবাসায় যত্নে আমরা বড় হই। আবার বাবার শাসনে ভালোবাসায় সুরক্ষায় কিংবা আদর্শে আমরা কিন্তু বাঁচি। ভাই বোনদের সাথে খুনসুটি খেলাধুলা একসাথে বড় হয়ে ওঠা সবই রয়েছে। দাদু ঠাকুমা এরা পরিবারে থাকেন আমাদের আবদার মেটাতে। অভিজ্ঞতার ঝুলিটা একেবারে উজাড় করে দেন আমাদের জন্য, সেই থেকে শেখা এবং তার থেকেই বড় হয়ে ওঠা। ছোট পরিবার ঠিক এই রকমই, বড় পরিবার হলে তো কথাই নেই। ছোট পরিবার সাধারণত এই ধরনের হয়, কিন্তু যদি আমরা বড় পরিবারে থাকি তাহলে তো সদস্য সংখ্যা আরও বেশি, এবং তাহলে তো মানে ভীষণ আনন্দ করে ভীষণ মজা করে জীবনটা কাটে। আনন্দ ভালোবাসা যেন একেবারে দ্বিগুণ হয়ে যায়। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো আজকের বিষয় আমাদের এই পরিবার নিয়ে কথাও চলছে আমাদের, আবার মাঝে মাঝে আমরা গানও শুনছি। আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের পরের গানে, তার আগে একটু শ্রোতা বন্ধুদের বলে দিই আজকের 9434076705 এই নম্বরে ফোন করুন, আমরা শুনবো আপনাদের মতামত এই বিষয়ে এবং আপনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিন। চলে যাচ্ছি পরের গানে, ভারত ছবি থেকে পরের গানটি শুনব বিশাল শেখরের সুরে। গানটি গেয়েছেন অভিজিৎ শ্রীবাস্তব।

0: हेलो हेलो
1: जी ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন।
0: যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা পেয়ে গেছিলাম এক শ্রোতা বন্ধুকে, নিশ্চয়ই আবারও ফোন আমরা পাবো। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলছি 9434076705 এই নম্বরে ফোন করুন। আজ আমরা পরিবার নিয়ে আলোচনা করছি। পরিবারের সদস্যদের ভূমিকা আমাদের জীবনে কতটা মূল্যবান এবং অপরিহার্য সে বিষয়ে আমাদের আজকের আলোচনা। আমরা শুনব আপনাদের মতামত, আপনাদের অভিজ্ঞতা ভাগ করে নেব। হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুদের আন্তর্জাতিক পরিবার দিবসের অনেক শুভেচ্ছা জানাই। একটু আগেই আমরা শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম, কথার মধ্যে থেকেই একটা কথা উঠে এসেছিল, সেটা হলো যে আমাদের এই আকাশবাণী পরিবার, আমরা শ্রোতা বন্ধুরা এবং আমরা এদিকে যারা রয়েছি সকলে মিলে কিন্তু একটা পরিবার গড়ে উঠেছে, আমাদের বৃহৎ পরিবার। আমাদের বাড়িতে আমাদের একদম মা বাবা ভাই বোন দাদু দিদা সকলে মিলে যে পরিবার সে তো রয়েছে, এছাড়াও কিন্তু আমাদের বাইরের জগতেও কিন্তু একটা বৃহৎ পরিবারে আমরা বাস করি। আমরা পেয়ে গেছি, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: সুপ্রভাত।
0: সুপ্রভাত, কে বলছেন?
2: আমি শিলিগুড়ি বাগাজাতিন পার থেকে নিতাই রায় বলছি।
0: বলুন নিতাই বাবু, কেমন আছেন?
2: আছি, আপাতত ভালো আছি। তবে মাঝখানে আমার শরীরটা খুব খারাপ ছিল, কারণ হার্ট অ্যাটাক হয়েছিল, তারপরে পেসমেকার বসিয়েছি, তা এখন ঘরেই থাকি, তা আছি, ভালোই আছি এখন।
0: আচ্ছা, এখন সুস্থ আছেন তো?
2: হ্যাঁ, এখন মোটামুটি সুস্থ আছি।
0: আচ্ছা বেশ, বলুন আজকের বিষয় নিয়ে আপনার কি ভাবনা?
2: আজকের বিষয় নিয়ে ভাবনাটা, তা এখন তো পরিবার ছোট পরিবার, আর আগে ছিল জয়েন্ট ফ্যামিলি, মানে যৌথ পরিবার। যৌথ পরিবারের যে আনন্দটা, সেই আনন্দটা হয়তো আমরা এই সীমিত পরিবারের মধ্যে তা পাই না। হয়তো এখন ছেলে মেয়ে হয়তো একজন কি দুইজন, তারা হয়তো বেশিরভাগ সময় কর্মক্ষেত্রে হোক শিক্ষাক্ষেত্রে হোক বাইরে চলে যান। তখন যে মা বাবার যে অসুবিধাটা, সেটা যে কতটা কষ্ট হয় সেটা যাদের হয় তারাই বুঝতে পারে। যদিও যোগাযোগ রাখে, কিন্তু রাখলেও কি সেই ফোনের মাধ্যমে, সাক্ষাতে তো হয় না। সাক্ষাতের ব্যাপারটা আর ফোনের ব্যাপারটা বা মেসেজ যেটাই করুক, সেটা অনেক তফাত থাকে, অনেক তফাত থাকে। আর যৌথ পরিবার থাকলে কেউ না কেউ তাকে সহযোগিতা করে বা তাকে দেখাশোনা করে বা তার শুশ্রূষা বা অসুখ, যখনই অসুখ বিসুখ যাই কিছু হোক,
0: ঠিক
2: এইটাই আমাদের এখন তফাত হয়ে গেছে।
0: যেমন
2: আমার কথাই, যেমন আমার কথা, আমার দুইটি মেয়ে, আমার ফ্যামিলি মেম্বার যখন যৌথ পরিবার ছিল তখন 40 জন ছিল।
0: আচ্ছা,
2: এখন হয়ে গেছি একদম সীমিত কয়েকজন। এখন সবাই চলে যায় বাইরে, বাবা মার কষ্ট যেটা সেটা খুব বিশাল হয়। কিন্তু ভাগ্যক্রমে আমার ওই সময়টা দুইটা মেয়েই ঘরে ছিল, এবং তাদের সামনেই আমি রাস্তার মধ্যে আমি হার্ট অ্যাটাক করি।
0: আচ্ছা, সেই এখন আসলে
2: তখন পেয়ে গেছি, যার জন্য বেঁচে গেছি এবং ভালো আছি, সুস্থ আছি। তারা প্রচন্ড ভাবে আমার পিছনে চেষ্টা করেছে এবং যথা সম্ভব তারা আমার পিছনে কাজ করেছে।
0: হ্যাঁ, পরিবারের মানুষরা তো আমাদের পাশে থাকার জন্যই, আমাদের আপদে বিপদে, আমাদের অসুবিধার সময়। হ্যাঁ, এবং সেটা যে আপনি পেয়েছেন এবং আপনি এখন বর্তমানে সুস্থ আছেন, তার জন্য আপনার পরিবারের সদস্যদের অনেক ধন্যবাদ জানাবেন মনে মনে। আসলে কি এখন সামাজিক অবস্থাটা এই জায়গায় দাঁড়িয়েছে যে প্রচণ্ড রকমের প্রতিযোগিতা, রোজগারের জন্য বাইরে যেতে হবে, পড়াশুনোর জন্য বাইরে যেতে হবে, উপায় থাকে না,
2: সেটাই সবথেকে বড় অসুবিধার কারণ হয়ে গেছে।
0: হ্যাঁ একদম ঠিক তাই। কিন্তু এই যে বললাম, আমরা পরিবারের বাইরেও কিন্তু আমরা একটা বৃহৎ সংসারে বাস করছি, বৃহৎ পরিবারে বাস করছি। পাড়া প্রতিবেশী, আমাদের আশেপাশের মানুষ, তাদের সঙ্গে আমরা হৃদ্যতা বাড়িয়ে নিই।
2: যেমন আপনারাও এখন আমাদের একটা পরিবারের মধ্যে এসে গেছেন, সেটাও ঠিক।
0: একদম একদম,
2: আনন্দ বা এই ভালোবাসার মধ্যে দিয়ে আপনাদের সাথে যে যোগাযোগ হয় সেটা।
0: ধন্যবাদ, আপনার আপনি আমাদের পরিবারের সদস্য হিসেবে মনে করছেন, সেজন্য আমরা ভীষণভাবে আপ্লুত।
2: আপনাদের সাথে লেগেই থাকে, কালকে দুইবার কল করেছি আপনাদের
0: সাথে। খুব ভালো।
2: সামান্য একটা অভিযোগ, কখনো কখনো আপনারা যখন গান চলছে তার মাঝখানে হয়তো দেখা গেল একটা কল আসলো ধরলেন, কিন্তু যেমন আজকে আমি এক্ষণে আপনার এই আগের ফোনটা আগে যে গানটা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে গানটা শুরু হওয়ার আগে কিন্তু আমার কলটা এসেছিল। কিন্তু
0: আসলে অনেক সময় কি হয় একটু পরে হয়, আপনার মনে হচ্ছে সঙ্গে সঙ্গে, হয়তো তা সঙ্গে সঙ্গে নয়। গানের পরে তো আপনার সঙ্গে কথা হলো, তাই না? নিশ্চয়ই কথা হবে, ফোন করবেন।
2: সেই কলটা রিসিভ হয়নি, অনেক সময় দেখতে পাচ্ছি আমি গানটা চলছে, গানটা কেটে দিয়ে তখন আবার ফোনটা রিসিভ করা হলো। এরকম হচ্ছে, আবার কখনো কখনো দেখছি কি হয়তো গান শেষ হয়ে গেছে বা শুরু হবে তখন হয়তো ফোন গেল, সেই ফোনটা রিসিভ হয় না। এটার কারণটা কি সেটাও আমার একটু জানার।
0: আচ্ছা, আসলে অনেক সময় যান্ত্রিক কিছু ব্যাপার থাকে, আমাদের মনে হয় যেটা আদতে হয়তো সেটা নয়, এরকমও কিছু হয়। তবে আসল কথা হচ্ছে আপনার সঙ্গে কথা এবং মনের কথা ভাগ করে নেওয়া, তা তো অবশ্যই হলো, তাই না? এবং আগামীতেও হবে আশা করছি।
2: হ্যাঁ, অনেক সময় হয় কি হয়তো আমি আধা ঘন্টা, যেমন পরশু দিনের কথাই বলছি, আমি আধা ঘন্টা আমি চেষ্টা করে গেছি, আমার ফোনটা রিসিভ হয়নি বা আমি কথা বলতে পারিনি, তখন তখন খুব।
0: আসলে অনেকে ফোন করেন, অনেক সময় সবার ফোন তো একসঙ্গে রিসিভ করা যায় না। হ্যাঁ হ্যাঁ, অনেকে ঠিক ঠিক
2: ফোন করে,
0: হ্যাঁ হ্যাঁ, তখন অনেক সময় অনেকের ফোনটা ঢুকে না, মনে হয় হয়তো ঢুকে কিন্তু হয়তো আসে না, অন্য একজনের রিসিভ হয়ে যায়। যাই হোক, আপনি নিয়মিত আমাদের রেডিও শুনছেন, অনুষ্ঠান শুনছেন, সেজন্য আপনাকে অনেক অভিনন্দন জানাই এবং আমাদের সঙ্গে থাকবেন সব সময়। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
2: সুস্থ থাকবেন,
0: একদম একদম, অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি আপনাদের সঙ্গে আজকের বিষয়ে, যে বৃহৎ সংসারের কথা আমরা বলছিলাম, যে বৃহৎ পরিবারের কথা বলছিলাম, কাছের মানুষ নাই বা থাকলো কাছে, কিন্তু আমার পাশে যে প্রতিবেশী রয়েছেন, আমার পাড়ার যে অল্পবয়সী ছেলেটি রয়েছে, আমরা তাকে কাছে ডেকে নিই, তার সাথে আলাপ করি, তার সাথে কথা বলি, তাদেরকে আমরা পরিবার বানিয়ে নিই না কেন? অবশ্যই মানুষই তো মানুষের কাজে আসে বিপদের সময়, শুধু আমাদের একটু দ্বিধা হয়তো হয় যে অন্য কারোর সঙ্গে আমরা সেইভাবে আমরা মিশতে পারি না, কিন্তু আমার মনে হয় এই সময়টা এমনই, কাছের মানুষকে হয়তো আমরা সবসময় কাছে পাব না, কিন্তু বাকি যারা আছেন তাদেরকে কাছের মানুষ বানিয়ে নিতে পারবো খুব সহজেই, একটু যদি চেষ্টা করি। তারাই তো আমাদের পরিবারের অংশ, তারাই আমাদের বিপদের সময় আমাদের পাশে থাকবে। একদমই, চলে যাব আমরা আজকের অনুষ্ঠানের শেষ গানে। গানটি শুনবেন স্বদেশ ছবি থেকে, এ আর রহমানের সুরে। গানটি গিয়েছেন মধুশ্রী, বিজয় প্রকাশ এবং আশুতোষ গোয়ারিকার।

হাতে আর একদম সময় নেই, শেষ করছি আজকের হ্যালো আকাশবাণী অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
1: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
0: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন আধুনিক গান শিল্পী মান্না দে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন মান্নাদের কণ্ঠে আধুনিক গান আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর সমীক্ষা।

0: আজ সেই বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরে রওনা দেবেন। ছদিনের এই সফরে প্রথমে যাবেন সংযুক্ত আরব আমিরশাহিতে, এরপর তিনি নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। আবুধাবিতে তিনি সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তি, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কের মতো বিষয় নিয়ে আলোচনা হবে। সফর শুরুর আগে সাংবাদিকদের সামনে বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসীম মহাজন বলেছেন যে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে জ্বালানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি বলেন যে গত বছর সংযুক্ত আরব আমিরশাহি ছিল ভারতের অপরিশোধিত তেলের চতুর্থ বৃহত্তম উৎস। ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় 11% এখান থেকে আমদানি করা হয়েছে। বিদেশমন্ত্রী সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্বকে আরও জোরদার করবে। বাণিজ্য, বিনিয়োগ এবং সদ্য স্বাক্ষরিত ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তিও তাঁর এই সফরে বিশেষ প্রাধান্য পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের সভাপতিত্বে ব্রিক্স বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে, টেকসই উন্নয়নের প্রসার ঘটাতে, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে কাজ করবে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসা ব্রিক্স দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাকে আরও জোরদার করতে ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিশ্বব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত, আলোচনা এবং কূটনীতির গুরুত্বকেই বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির জন্য ব্যবহার করা যেতে পারে।
1: There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
0: ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুজিয়োনো এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ডো লামোলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুত্তাপুর্তিতে বেশ কয়েকটি মহাকাশ ও প্রতিরক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির একটি বিমান একত্রীকরণ ও পরীক্ষা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়া শ্রী সিং আনাকাপল্লি জেলার টি সিরাসাপল্লি গ্রামে ভারত ডাইনামিক্স লিমিটেডের একটি অত্যাধুনিক নৌ ব্যবস্থা উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষে ইতোমধ্যেই কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে। একটি প্রতিবেদন,
2: রাজ্য বিধানসভার পরবর্তী অধ্যক্ষ নির্বাচনের জন্য একদিনের অধিবেশন বসছে। ইতিমধ্যেই সরকার পক্ষের তরফে ওই পদে প্রার্থী হিসেবে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুর নাম প্রস্তাব করা হয়েছে। আজ অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি, ফলে সর্বসম্মতভাবে তিনি অষ্টাদশ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হচ্ছেন তা একরকম স্থির হয়ে গিয়েছে। প্রথামাফিক অধিবেশনে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যক্ষের নাম ঘোষণা করা হবে। এরপরে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার যৌথভাবে তাকে অধ্যক্ষের আসনে বসিয়ে দেওয়ার কথা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কেরালামের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আগামী সোমবার শপথ নেবেন ভি ডি সতীশন। নতুন মন্ত্রিসভার সদস্যরা ওইদিনই শপথ গ্রহণ করবেন বলে ইউডিএফ সূত্রে জানানো হয়েছে। জোটের অন্যান্য দল থেকে কোন কোন বিধায়ক কোন দপ্তরের মন্ত্রী হবেন তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দেশের তেল সংস্থাগুলি পেট্রোল ডিজেলের দাম লিটার পিছু 3 টাকা করে বাড়িয়েছে। নতুন দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 74.77 টাকা থেকে বেড়ে 97.77 টাকা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম 87.67 টাকা থেকে বেড়ে 90.67 টাকা হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটার পিছু 108.74 টাকা এবং ডিজেলের বর্ধিত দাম হয়েছে 95.13 টাকা। আগাম অনুমোদন প্রকল্পের আওতায় স্বর্ণালঙ্কার ব্যবসায়ীরা সর্বোচ্চ 100 কেজি পর্যন্ত সোনা আমদানি করতে পারবেন বলে কেন্দ্র জানিয়েছে। এই প্রকল্পের আওতায় অলঙ্কার রপ্তানিকারকেরা শুল্কমুক্তভাবে কাঁচামাল বা উপকরণ আমদানি করার সুযোগ পেয়ে থাকেন। ডাইরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডস বৈদেশিক বাণিজ্যের মহানির্দেশকের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানানো হয়েছে। কোনো ব্যবসায়ী যদি সোনা আমদানি করতে চান তাহলে আমদানিকৃত সোনার পরিমাণ 100 কেজির সীমার মধ্যেই থাকবে বলে ওই নির্দেশিকায় উল্লেখ রয়েছে। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসন্ন পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল, CBSE বোর্ডের চেয়ারপারসন সহ সংশ্লিষ্ট একাধিক বিভাগের শীর্ষকর্তারা এদিনের বৈঠকে যোগ দেন। অবৈধভাবে জমি দখল এবং আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সেনা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। সোনাভাপুর তোলাবাজি, প্রতারণা, এনআরআই কোটায় মেডিকেলে ভর্তি এবং বালি পাচার মামলায় গতকাল তাকে সিডিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। 10 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদের পর ইডি তাকে গ্রেপ্তার করেছে। আজ শান্তনু সিনহা বিশ্বাসকে আদালতে তোলা হবে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ বলেছেন, কেন্দ্রীয় সরকার বর্তমানে কর্মসূচি বাস্তবায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের উপর বিশেষ জোর দিচ্ছে। তিনি গতকাল কলকাতায় মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত একটি অধিবেশনে যোগ দেন। তিনি জানান, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্য ও বেসরকারি সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে কাজ করছে। উত্তরপ্রদেশে গত 36 ঘন্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 200 জন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, কেরালাম, মাহে এবং দক্ষিণ কর্ণাটকে আজ ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে IMD। কেরালায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে তৃতীয় পর্যায়ে শান্তি আলোচনা শুরু হয়েছে। দুপক্ষের মধ্যে আজও বৈঠক চলার কথা। এই শান্তি আলোচনায় দুপক্ষ কোনো সমাধান সূত্রে পৌঁছেছে কিনা তা জানা যায়নি। তবে হিজবুল্লার অস্ত্র সংবরণ এবং দুই দেশের সম্পর্কের উন্নতি এই বৈঠকে আলোচিত হয়েছে বলে খবর। চীনের ম্যাকাওতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় মহিলাদের 52 কেজি বিভাগে গতকাল সোনা জিতেছেন ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া। ফাইনাল ম্যাচে স্ট্রেট সেটে তিনি হারিয়ে দিয়েছেন ভিয়েতনামের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন থি ফোং এনগাই এনগোকে। প্রতিযোগিতায় এটাই ভারতের প্রথম স্বর্ণপদক। IPL এর আজকের ম্যাচে লখনৌতে লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি যাবেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু 3 টাকা বাড়িয়েছে। খবর এখনকার মতো শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম মৃণাল ও তাঁর অভিনেতারা, লিখেছেন শান্তনু চক্রবর্তী। মৃণাল সেনের পরশুরাম ছবিটা যারা দেখেছেন তাদের হয়তো দৃশ্যটা মনে থাকতে পারে। আগের রাতেই ফুটপাতের বাসিন্দা পরশুরামের প্রেমিকাকে গুন্ডারা বাইকে করে তুলে নিয়ে গেছে। বিভ্রান্ত অস্থির পরশুরাম কি করবে বুঝে উঠতে পারছে না। এমন সময় সাউন্ড ট্র্যাক

0: থেকে একটা মোটর সাইকেলের ভটভট আওয়াজ। পরশুরামের স্নায়ুগুলো সব সচকিত হয়ে ওঠে, মুখের পেশিগুলো সব টান টান, হাতের কুড়ুলটা শক্ত করে বাগিয়ে ধরা, চোখ থেকে আগুনের মতো ফেটে বেরোচ্ছে রাগ, যেন হামলাকারীদের দেখলেই ঝাঁপিয়ে পড়বে। কিন্তু শটটা তখনই শেষ হচ্ছে না, পরিচালকের কাট বলতে আরও কিছুটা দেরি হবে, তাই অভিনেতাকে এই অভিব্যক্তিটা আরও কিছুক্ষণ ধরে রাখতে হবে, শুটিংয়ের পরিভাষায় যাকে বলা হয় হোল্ড করা। পরশুরামের ভূমিকাভিনেতা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায় ভেবেছিলেন পরের সেকেন্ডগুলোই তিনি চোখের চাউনিটাকে আরও শক্ত করবেন, কিন্তু শটের আগে মহড়াতেই পরিচালক পরিষ্কার বলে দিলেন প্রথম তাকানোতে যে অভিব্যক্তি ওটাই ধরে রাখতে হবে, ওটাকে আরও কঠিন করা চলবে না, তাহলে 100 জায়গায় 110 হয়ে যাবে। এই একটা নির্দেশ অরুণবাবু বুঝে গেলেন মঞ্চে ও সিনেমায় অভিনয় পার্থক্য ঠিক কী এবং কতটা। নাটকের প্রেক্ষাগৃহে দর্শক আর অভিনেতার সংযোগটা সরাসরি, আর সিনেমায় দুতরফের মাঝখানে থাকে ক্যামেরা, সেটাই এগিয়ে পিছিয়ে বা বিগ ক্লোজ আপে অভিনেতার একেবারে নাকের ডগায় দাঁড়িয়ে তার অভিনয়ের মাত্রা অভিব্যক্তি বাড়ানো কমানো ঠিক করে দেয়। প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানো একজন অভিনেতার স্বতঃস্ফূর্ততাকে একটুও ক্ষুণ্ণ না করেও বিশেষ দৃশ্যটায় তার কাছ থেকে ঠিক কী বা কতটুকু চাওয়া হচ্ছে সেটা জলের মতো অথবা অরুণবাবুর ভাষায় ছবির মতন করে বুঝিয়ে দিতে পারতেন মৃণাল সেন। ঋত্বিক ঘটকের মতো মঞ্চের সঙ্গে হাতে কলমে যোগাযোগ না থাকলেও নাটক আর মঞ্চের মানুষদের কাছাকাছি থেকেছেন চিরকাল। জীবনসঙ্গিনীকেও বেছেছেন গণনাট্য সংঘের মঞ্চ থেকেই। গীতা সেন তো তার অনেক ছবির গুরুত্বপূর্ণ অভিনেত্রী, যেমন মঞ্চের আরও অনেক বিখ্যাত অভিনেতা, কিন্তু ক্যামেরার সামনে 100 কে 110-120 হতে দেননি কখনও, বরং সেটাকে 80-90 নামিয়ে রেখেছেন ইচ্ছে করেই। পর্দায় নাটকীয়তার লেজা মুড়ো ছেটে দিয়েছেন নির্মম হাতে, আর ঋত্বিক তার সিনেমায় যার উল্টোটাই করে এসেছেন বরাবর সচেতনভাবেই। মৃণালও কখনো কখনো মঞ্চের উপাদান বা কম্পোজিশনকে তার সিনেমায় ব্যবহার করেছেন আঙ্গিক হিসেবেই। দর্শককে ছবিতে যে বার্তাটা তিনি দিতে চেয়েছেন তার অভিমুখকে আরও তীক্ষ্ণ, অভিঘাতকে আরও তীব্র করার জন্যই করেছেন। আবার মঞ্চের গুণী অভিনেতাদের যখন ছবিতে ব্যবহার করছেন তখন ক্যামেরা, আলো, শব্দ, অ্যাকশন, কাটের একটা যান্ত্রিক গা ছমছমে ব্যাপারটায় অভিনেতা যাতে ঘাবড়ে না যান সেটাও খেয়াল রাখতেন সবসময়। চালচিত্রে প্রথম দিনের শুটিংয়ে নবাগত অঞ্জন দত্তকে যেমন কোনো সংলাপই বলতে দেননি। ট্রামের ভেতরে দৃশ্য, মৃণালের নির্দেশ মাফিক টিকিট কেটে অঞ্জনকে টিকিটটা হাতের মুঠো থেকে দাঁতের ফাঁকে নিয়ে চিবিয়ে গিলে ফেলতে হয়েছিল। তিনি এতটাই অবাক হয়ে গিয়েছিলেন শটটা কখন শেষ হয়ে গেল বুঝতেই পারেননি। মৃণাল সেনের শতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ ছবি চালচিত্র এখনে অঞ্জন তাঁর সেই অভিজ্ঞতার কথাই পর্দায় তুলে ধরেছিলেন। তবে অভিনেতাদের সিনেমার মাপে বেঁধে রাখার পাশাপাশি মৃণাল তাদের ছাড় দিতেও জানতেন, কারণ চার্লি চ্যাপলিনের জীবনীকার মৃণাল সেন জানতেন পর্দায় বাস্তবকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে অভিনেতার সবচেয়ে বড় হাতিয়ার তার জীবনের অভিজ্ঞতা, ব্যক্তিগত স্মৃতি। যেমন একদিন প্রতিদিন ছবিতে নুন আনতে পান্তা ফুরনো নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ হিসেবে গীতা সেন যখন স্বামী সত্য বন্দ্যোপাধ্যায়ের ওপর সবটুকু ক্ষোভ উগড়ে দেন, তখন কোথাও কি তার অবচেতনে থেকে যায় মৃণালের সঙ্গে তার দাম্পত্য শুরুর দিনগুলো, সেই তীব্র অভাব অনটনের স্মৃতি। ক্যামেরার পেছনে দাঁড়িয়ে মৃণালও কি সেটা অনুভব করেন আর অভিনেত্রীকে ইম্প্রোভাইজ করার সেই সুযোগটুকু দেন? তার 103তম জন্মদিনে কথাগুলো মনে পড়ল আর একবার। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন শান্তনু চক্রবর্তী।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী ওস্তাদ বড়ে গুলাম আলী খাঁ, রাগ তোড়ি।

0: এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী উস্তাদ বড়ে গুলাম আলী খাঁ, রাগ তোড়ি। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে।
1: সীমান্ত কথা, সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমরা শুনব ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নবগ্রাম নারায়ণজ্যোত গ্রামের মানুষের জীবন ও জীবিকার কথা। খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি শহর থেকে, জলপাইগুড়ি যাবার রাস্তা ধরে সোজা দক্ষিণ দিকে কিছুটা যাবার পর জটিয়াখালী থেকে ডান দিকে বেঁকে সোজা আমাদের গাড়ি এগিয়ে চলল দক্ষিণ দিকে। দুধারে ঘন সবুজ চা বাগান আর সু উচ্চ শাল, সেগুন, মহুয়া, কৃষ্ণচূড়া গাছ দেখতে দেখতে আমাদের গাড়ি এসে থামল সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত অফিসে। এখানেই দেখা হয়ে গেল সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম রায়ের সঙ্গে। তিনি আমাদের জানালেন কেন্দ্রীয় সরকারের নানান উন্নয়নমূলক কাজের কথা।
2: নমস্কার।
3: নমস্কার।
2: সন্ন্যাসীকাটা জীবিতে মোট জনসংখ্যা কত?
3: 19,000 সামথিং।
2: আচ্ছা, আর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোর নাম?
3: মোটামুটি তো আমাদের সন্ন্যাসীকাটা জিপির মধ্যে প্রায় গ্রামগুলোই সীমান্তবর্তী এলাকা পড়ে।
2: তো এই যে সীমান্তবর্তী এলাকা গ্রামের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের অনেক রকম প্রকল্প আছে, আপনাদের এখানে কীরকম কাজ হয়েছে?
3: কাজ মোটামুটি হয়েছে, কিন্তু তুলনামূলক হিসাবে খুব কম।
2: এখানে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা কতজন পাচ্ছে আপনার জিপিতে?
3: বার্ধক্য ভাতা মোটামুটি আমাদের সন্ন্যাসীকাটার জিপিতে আছে 313 জন নিয়মিত পাচ্ছে।
2: কত টাকা করে পাচ্ছেন?
3: ওটা 400 টাকা। আর বিধবা ভাতা পাচ্ছে 167 জন 600 টাকা। আবার 80 বছরের ঊর্ধ্বে 49 জন 1,000 টাকা করে পায়।
2: এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কতজন বাড়ি পেয়েছেন?
3: আমাদের 2017 PMAY চালু হলো, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাসন যোজনা, তাতে মোটামুটি আমাদের এখানে ধরে নেন 200 মতো পেয়ে গেছে।
2: এবারে এখানে উজ্জ্বলা যে গ্যাস প্রকল্পটা আছে সেখানে কতজন মানুষ গ্যাস পেয়েছে?
3: 40-45% পাইছে।
2: আচ্ছা, আর শৌচালয়?
3: শৌচালয়টা মোটামুটি আমাদের ভালোই হয়েছে সন্ন্যাসীকাটা জিপিতে, এখনও কাজ চলতেছে।
2: আপনাদের এখানে প্রাথমিক বিদ্যালয় বা উচ্চ বিদ্যালয় কটা আছে?
3: উচ্চ বিদ্যালয় আমাদের এখানে আছে সন্ন্যাসীকাটা হাই স্কুল একটা, MSK আছে একটা, আর মাদ্রাসা আছে একটা, প্রাইমারি স্কুল আছে 16টা।
2: সেখানে দুপুরের খাবার মানে মিড ডে মিল সেটা কীরকম চালু আছে ব্যবস্থা, কীরকম খাবারের পরিমাণটা আছে?
3: খাবারের পরিমাণ ঠিকই আছে, মিড ডে মিল ভালোই হয়।
2: এখানকার মানুষের পানীয় জলের কোনো সমস্যা আছে কিনা?
3: আমাদের এখানে এই অঞ্চল জিপি থেকে আমরা নলকূপ দিচ্ছি আর কি, যেখানে যেখানে পিএইচির জল পৌঁছে নাই।
2: অন্য কোনো সমস্যা কি আপনাদের এখানকার মানুষরা কখনো ভুক্তভোগী হয়?
3: হ্যাঁ, মাঝে মধ্যে ভক্তব্যই হয়, কারণ আমাদের সীমান্তবর্তী এলাকা, এখানে গরু বাইরে তো মাঠে ছাড়া থাকে, কোনো সময় BSF ধরে রাখে, তখন আমাদেরকে যাইতে হয়। আবার কোথাও কোনো সময় আবার সিজার লিস্টে ওরা ধরা দেয়, সময় মারফিক যদি না যাওয়া যায়, এই একটা সমস্যা।
2: আচ্ছা, শিক্ষা ব্যবস্থা কীরকম রয়েছে গ্রামে?
3: গ্রামের শিক্ষা ব্যবস্থা খুব একটা ভালো না, কারণ আমাদের এখানে ওই 4-5 কিলোমিটার দূরে স্কুল, হাই স্কুল, এবং আমাদের এখানে খুব একটা দরকার গার্লস স্কুল যদি হয়।
2: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
3: নমস্কার।
1: সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বেরিয়ে আমরা এবার এগিয়ে চললাম আরও দক্ষিণ দিকে। বেশ কিছুটা যাবার পর চোখে পড়ল ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকার BSF ক্যাম্প এবং ঘন কাঁটা তারের বেড়া। আমরা এসে উপস্থিত হলাম ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নবগ্রাম নারায়ণজ্যোত গ্রামে। এখানেই কথা হল গ্রামের শিক্ষক তপন সাহার সঙ্গে। তিনি আমাদের জানালেন গ্রামের শিক্ষা ব্যবস্থা এবং বিদ্যালয়ের পঠন পাঠনের কথা।
2: নমস্কার।
4: নমস্কার।
2: আপনার বিদ্যালয়ে কতজন ছাত্রছাত্রী আছে?
4: আমাদের এখন রোল স্ট্যান্ড আছে 90 জন।
2: শিক্ষক শিক্ষিকা সংখ্যা?
4: আমরা 2 জন আছি।
2: তো এই বিদ্যালয়ে মূলত কোথা থেকে, ঘর থেকে ছেলেমেয়েরা আসে পড়তে?
4: নিয়ারেস্টে যে গ্রাম দুটো আছে, যেই গ্রামে আমাদের স্কুলটা আছে ভুদুগজ, সেখানকার ছাত্রছাত্রীরা আসে। পাশে গ্রাম ট্যাংনাপাড়া বলে একটা গ্রাম আছে, দুটা গ্রাম থেকেই আমাদের স্কুলে আসে।
2: দুপুরে খাবারের কি ব্যবস্থা করেন?
4: মিড ডে মিলের ব্যবস্থা আছে, শিডিউল অনুযায়ী যেসব খাবার আছে, যেন সপ্তাহে 2 দিন ডিম, সোয়াবিন, তারপরে ডাল, সবজি।
2: আর আপনাদের বিদ্যালয়ে কটা রয়েছে শৌচালয়?
4: শৌচালয় আছে আমাদের 4টা, ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা, টিচারদেরও আলাদা করা আছে।
2: আচ্ছা, স্বচ্ছ ভারত অভিযানের কাজ আপনারা করেছেন বিদ্যালয় থেকে?
4: হ্যাঁ, বিদ্যালয় থেকে করেছি।
2: করেছেন?
4: আমরা স্কুল ঘর পরিষ্কার করেছি, স্কুলের বাউন্ডারি আশেপাশে যেগুলো নোংরা ছিল সেগুলো ইয়ে করেছি, ছেলে মেয়েদের হাতের নখ বা বড় চুল যদি থাকে সেগুলোকে আমরা ঠিকঠাক করে

0: তারপরে জুনিয়র স্কুল হয়েছে, মাদ্রাসা হয়েছে, যে যেখানে সুবিধা পাচ্ছে ন্যাচারালি সারাউন্ডের মধ্যেই আছে, কাছাকাছি আছে, যে যেখানে সুবিধা পাচ্ছে যাচ্ছে।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
0: নমস্কার।
2: মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা হেমন্তী রায়, তিনি আমাদের জানালেন গ্রামের অর্থনৈতিক অবস্থার কথা।
1: নমস্কার।
3: নমস্কার।
1: আচ্ছা, আপনি কি করেন?
3: আমি সোনাশিকাটা অঞ্চলে যতগুলো গ্রুপ আছে তার দেখভালের কাজ করি। আমি একটা গ্রুপেরই মহিলা, আমার গ্রুপের নাম হলো মহিলা স্বনির্ভর দল মণ্ডলপাড়া।
1: আচ্ছা, আপনাদের কাজটা কি?
3: আমার কাজ হচ্ছে আমাদের সোনাশিকাটা যতগুলো বিপিএল পরিবারের মহিলা আছে সবাইকে ধরে ধরে গ্রুপে তুলে আনা আর কি। বাড়ি বাড়ি গিয়ে আমরা গ্রুপ গঠন করে দিই এবং গ্রুপগুলোকে দেখভালের কাজ আমরা করি। গ্রুপ হয়ে গেলেই সেই গ্রুপটাকে 3 মাস পরে আমরা একটা অ্যাসেসমেন্ট করি, সেখান থেকে আমাদের DRDC থেকে RF এর টাকা দিচ্ছে 15,000 টাকা করে, সেটা আমরা পাঠাই, গ্রুপ সেটা পাচ্ছে। তারপরে গ্রুপের বয়স যখন 6 মাস হয়ে যায় তখন গ্রুপটাকে আমরা গ্রেডিং করা নিই, গ্রুপকে আমরা ব্যাংক থেকে লোন নিয়ে দিই। সেই লোন নিয়ে তারা তাদের মানে যে যার কাজে লাগাচ্ছে আর কি, ব্যবসার কাজে। কেউ ব্যবসা করে গ্রুপের মহিলারা, কেউ বা হয়তো টাকা নিয়ে তার স্বামীকে দিল, তার স্বামী একটা ব্যবসা করে তার পরিবারটাকে সচ্ছলভাবে চালিয়ে নিয়ে যেতে পারছে আর কি।
1: কী কী ধরনের ব্যবসা করছে আপনাদের গ্রুপের যারা মহিলা রয়েছেন?
3: অনেকে মহিলা নিজেরাই কাপড়ের ব্যবসা করে, আবার কেউ যৌথভাবে মুরগির ফার্ম, আবার অনেকে কৃষির কাজের সাথেও জড়িত আছে আর কি। এভাবে তারা বাড়িতে হয়তো কেউ গরু কিনলো, সে যে মহিলাটা কোনোদিন দুধ পাইতো না আর কি আগের দিনে, এখন সে দল করে লোন নিয়ে সেখান থেকে গাভী কিনে দুধ বিক্রিও করতে পারতেছে, নিজের বাচ্চাদেরকেও খাওয়াতে পারতেছে। এখন গ্রুপ করে অনেকটাই মহিলারাও স্বনির্ভর হয়েছে।
1: কতগুলো গ্রুপ আছে এই সন্ন্যাসীকাটা জীবিতে?
3: টোটাল 250টা গ্রুপ আছে। আগে যে SGSY প্রথা ছিল তখন প্রজেক্টের ব্যবহার ছিল, এখন কিন্তু প্রজেক্ট দিচ্ছে না, এখন সরাসরি আমাদেরকে ইন্টারেস্ট সাবসিডি দিচ্ছে আর কি। আমরা যত ভালোভাবে গ্রুপটাকে লেনদেন করতে পারবো আমাদের একটা সাবসিডির বইয়ের মধ্যে ঢুকে যায়।
1: আচ্ছা আচ্ছা।
3: গ্রুপের মহিলাদের শুধু লোন নিয়েই দিচ্ছি না, ওদের যে স্বাস্থ্য বিমা পরিষেবা, আমরা প্রায় প্রতিটি পরিবারেই স্বাস্থ্য বিমা যোজনা কার্ডটা পৌঁছে দিয়েছি এবং একটা সমস্যাতেও কার্ড দিয়েছে, যেটা আমাদের অ্যাক্সিডেন্ট বিমা আর কি। আর যেটা স্বাস্থ্য বিমার কথা বলছি, সেটা তো আমাদের ওই যে অসুখ হইলে আর কি, এক পরিবার প্রতি 5 জন সেই কার্ডের মধ্যে থাকতে পারবে, 5 জনের মধ্যে যে কারো অসুখ হইলে 1.5 লাখ টাকা পর্যন্ত সরকার পরিষেবা দিবে। সেই পরিষেবা এখন সবাই পেয়ে গেছে, অনেকের অসুখ হয়েছে সেটা নিয়ে কার্ডটা নিয়ে ভর্তি হতে হবে হসপিটালে, হসপিটালের নামও দেওয়া আছে, একটা বই দেওয়া হয়েছে, সেটা কার্ডটা নিয়ে ভর্তি করলে 150 টাকা ভর্তি ফি নেবে এবং রোগী সুস্থ হলে ফিরে আসার দিন আর কি ওখান থেকে 200 টাকা এবং 1 মাসের ওষুধ পর্যন্ত ওখান থেকে দিয়ে দেয়।
1: পরিবারে কে কে আছে?
3: আমার পরিবারে আমি, আমার হাজবেন্ড, আমার 2 মেয়ে।
1: আচ্ছা, মেয়েরা কি করছে?
3: বড় মেয়ে স্কুলে যাচ্ছে আর ছোটটা একদম বাচ্চা, ও এখন বাড়িতেই আর কি।
1: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
3: নমস্কার।
2: গৃহবধূ ফাতেমা খাতুন তার পরিবারের কথা এবং গ্রামের সম্প্রীতির কথা আমাদের সামনে তুলে ধরলেন।
1: নমস্কার।
4: হ্যাঁ নমস্কার।
1: আপনি গ্রামে কতদিন ধরে বসবাস করছেন?
4: 25 বছর।
1: তো গ্রামে আরো অন্যান্য সম্প্রদায়ের মানুষ আছেন না শুধু আপনারাই?
4: আছে, আমাদের অন্যান্য সম্প্রদায়ের লোক আছে।
1: তো গ্রামে আপনারা সবাই কি মিলেমিশে একসঙ্গে থাকেন?
4: হ্যাঁ, আমরা মিলেমিশে থাকি। যেমন কালী পুজো হবে সেখানে আমরা মুসলিমরা অংশগ্রহণ করি, আর আমাদের যখন মহরম হয় ওরাও অংশগ্রহণ করে, মানে আমাদেরকে সম্মান দেয় ওরা, আমরা ওদেরকে সম্মান দিই, আমরা সবাই মিলেমিশে এখানে আসি।
1: আমার পরিবারে কে কে আছে?
4: আমার পরিবারে আমার 4টা ছেলেমেয়ে, আমি আর আমার স্বামী।
1: তো স্বামী কি করছেন?
4: স্বামী বর্তমানে সবজির ব্যবসা করতেছেন।
1: আপনি কিছু করেন?
4: হ্যাঁ, আমি CSP ফান্ড ম্যানেজমেন্ট, মানে আমার কাজটা হচ্ছে দলের খাতাপত্র মেনটেন করা।
1: আপনি বাড়িতে শৌচালয় সরকার তরফ থেকে পেয়েছেন?
4: হ্যাঁ, শৌচালয় পেয়েছি।
1: আর মেয়েরা পড়াশোনা করে কোথায়?
4: একটা মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে, আর একটা মেয়ে রাজগঞ্জ কলেজে অ্যাডমিশন হয়েছে। এবার ছোট ছেলেটা 11-এ পড়ে, বড় ছেলেটা 12-এ পড়ে।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
4: হ্যাঁ নমস্কার।
2: এই গ্রামেরই কৃষক তহমেধা রামান, তিনি আমাদের জানালেন গ্রামের কৃষি ব্যবস্থার কথা।
1: নমস্কার।
5: নমস্কার।
1: আচ্ছা, আপনাদের এই সন্ন্যাসীকাটা জীবিতে আপনি কতদিন ধরে বসবাস করছেন?
5: আমি জন্মলগ্ন থেকে এই গ্রামে বসবাস করি।
1: আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে?
5: আমাদের পরিবারে আমার বাবা, ভাই, বোন আছে।
1: তো ভাই বোনেরা তারা কি করছে?
5: বর্তমানে বাড়িতেই আছে, পড়াশোনা করে।
1: আচ্ছা, কৃষিকাজের সঙ্গে আপনি কতদিন ধরে যুক্ত?
5: আমি তো মোটামুটি কৃষিকাজটা দেখি, মানে অ্যাকচুয়ালি আমার বাবা এটাকে হ্যান্ডেলিং করে, আমি বাবার সহযোগিতা করি, এভাবেই চালাই। তো
1: লাগিয়েছেন?
5: আগে ধান লেগেছিলাম, পাট লেগেছিলাম, আবার তো ধান লাগানো আছে জমিতে।
1: আচ্ছা, তো ধানটা আপনারা কতবার লাগান জমিতে?
5: 2 বার লাগাই, একটা

0: আমন ধান, এটা
1: আচ্ছা, তো এইগুলোর থেকে আপনারা বিঘা প্রতি কত ধান পান?
0: এটা আমন ধানটা মোটামুটি 15 মণের মতো পাওয়া যায় বিঘাতে, আর বোরোটা মোটামুটি ভালোই পাওয়া যায়।
1: আচ্ছা, তো এই ধানগুলো আপনারা কোথায় বিক্রি করেন?
0: পার্শ্ববর্তী বাজার আছে, বাজারে বিক্রি করি আমরা।
1: আচ্ছা, তো এবার ধান লাগানোর জন্য যে বীজ সার, এগুলো কি সরকারের তরফ থেকে পান না নিজেই কেনেন?
0: হ্যাঁ, কৃষিক্ষেত্রে বীজ থেকে স্টার্ট করে কীটনাশক এবং কৃষির সরঞ্জাম যেগুলো আছে, যেমন পাওয়ার, পাম্প সেট এবং সেচ ব্যবস্থাটা আমাদের খুব সুন্দর আছে, এবং তাছাড়া তিস্তার যে কেনেল আছে সেই কেনেলের জলটা আমাদের পৌঁছে দেয় এবং জমির সামনাসামনি কাছে পৌঁছায়, তার জন্য কৃষিটা ভালো হয়।
1: ভালো হয়। আচ্ছা, আর আপনাদের এই গ্রামে সম্প্রীতি কীরকম আছে?
0: আমাদের সন্ন্যাসিকাটাই বলতে, সম্প্রীতির যদি কথাটা বলা যায়, মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না, এখানে এত মিল আছে দুই সম্প্রদায়ের মধ্যে, তা ভাষায় প্রকাশ করা যায় না।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
0: নমস্কার।
2: ফিরে আসার মুখেই কথা হলো লোকসঙ্গীত শিল্পী ধনেশচন্দ্র রায়ের সঙ্গে। কথার ফাঁকে তিনি আমাদের শোনালেন মাটির গান, লোকসঙ্গীত।
1: নমস্কার।
3: নমস্কার।
1: আপনি কি করেন?
3: আমি আপাতত গান বাজনা করি।
1: অন্যান্য কাজকর্ম কিছু?
3: এমনি কাজকর্মের মধ্যে আমার বাগান আছে, এই বাগানে একটু দেখাশোনা করি।
1: কি বাগান আছে?
3: চা বাগান।
1: তো আমাদের এটা লোকগান গেয়ে শোনান, লোকসঙ্গীত।
3: শুনো রে শুনো ভাই, শুনো তোমরা সবাই, মেছেলেদের অবহেলা করো না, হায় গো মেছেলেদের অবহেলা করো না। মেছেলেদের স্কুল পাঠাও, ওরাই দেশের ভবিষ্যৎ, মা দুর্গা যেমন ছিলেন অসুরকে করেছে বধ। তাই তো আমি বলি ভাই, শুনো তোমরা সবাই, মেছেলেদের অবহেলা করো না, হায় গো মেছেলেদের অবহেলা করো না।
2: সীমান্ত কথা অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আজ আপনারা শুনলেন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নবগ্রাম নারায়ণযোধ গ্রামের মানুষের জীবনযাত্রার চালচিত্র। সংকলন শান্তনু আচার্য।

এতক্ষণ শুনলেন সীমান্ত কথা, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।

এতক্ষণ শুনলেন রজনীকান্তের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন এনসিইআরটি বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমঙ্গ।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আসলে আমরাও কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে ভালো রাখার, আকাশবাণী শিলিগুড়িতে বিভিন্ন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে। আর ঠিক এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি আপনাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য এই লাইভ ফোনিন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে, এই অনুষ্ঠানটি নিয়ে। প্রতিদিনের মতো আমরা দুজন থাকি আপনাদের সাথে জুড়ে। আজকে রয়েছে আমি মিষ্টু, এবং আমার সাথে রয়েছে
1: আমি তনুকা। আজ তো একটা বিশেষ দিন, সেই বিষয়ে আমরা আজকে একটু কথা বলবো আপনাদের সকলের সাথে। অনুষ্ঠানের শুরুতে কি আমরা একটা ফোন পেয়েছি?
0: ফোন পেয়েছি,
1: তার আগে একটু বিষয়টা মনে হয়
0: বলে দেওয়াই ভালো।
1: হ্যাঁ,
0: আজ তো আমাদের বিশ্ব পরিবার দিবস, আর পরিবার অর্থাৎ সেটা সকলেরই জানা, পরিবার বিভিন্ন রকম হতে পারে। আমাদের ছোট্ট ঘরের মধ্যে একটা পরিবার হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, বা এই সমাজের মধ্যেও পরিবার হতে পারে, দেশের সাথে একসাথে জুড়ে থাকারও পরিবার হতে পারে। সেই পরিবারকে নিয়েই আজকে আমরা কথা বলবো। সকালেও আপনারা জুড়ে ছিলেন আমাদের এই আকাশবাণী পরিবারের সাথে, পরিবারের বিষয়টা নিয়েই। তবে এখন আমরা যে বিষয়ে কথা বলবো, পরিবারে প্রধানের যে ভূমিকা হওয়া উচিত এবং তার দায়িত্ব কী হওয়া উচিত সেই বিষয়ে। তনুকা, আমরা কথায় যাব, কিন্তু তার আগে একটু কথা বলে নেব শ্রোতা বন্ধুর সাথে। হ্যালো
2: দিদিভাই, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: হ্যাঁ প্রবীর বাবু, ভালো আছেন তো?
2: হ্যাঁ দিদিভাই,
0: পরিবারের সবাই
2: উপস্থাপিকা আছেন, তাদেরকে নিয়েও আমাদের কিন্তু একটা বিরাট পরিবার তৈরি হয়ে গেছে। কারণ অটুট বন্ধন, এই বন্ধনটা যদি না থাকে পরিবারের মধ্যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটা আপনারা আমাদের মধ্যে তৈরি হয়েছে, এবং আপনাদের সাথে কথা বলে সেই পরিবারের মধ্যে আমরাও কিন্তু জুড়ে আছি, এবং এটা চাই যে অটুট বন্ধন হয়ে থাকুক। হ্যাঁ, সারা মানে পুরো মানে ইয়েটাই আর কি, যতদিন আমরা থাকবো, এবং আপনাদের সহানুভূতি একান্তই কাম্য।
0: প্রবীরবাবু, আমরা কিন্তু পরিবারের সাথে, পরিবারের যিনি প্রধান তার কি ভূমিকা হওয়া উচিত, তার কি দায়িত্ব হওয়া উচিত, সে আপনার আপনার ছোট্ট পরিবার হতে পারে বা সমাজের পরিবার হতে পারে, যে কোনোভাবেই তার কি দায়িত্ব হওয়া উচিত সেই নিয়ে একটু কথা বলবো।
2: হ্যাঁ দিদিভাই, দেখুন, আজকে আমার বাবা মারা গেছেন। বাবা মরে যাওয়ার সময় দুদিন আগে আমাকে হাত ধরে বললো, তুই আমার বাবা। তো এখন মা আমার 78 বছর বয়স, তাই মাকে বটগাছের মতন রেখে দিয়েছি, এবং যতদিন আমি রাখবো, রাখতে পারবো বটগাছকে ধরে, তাহলেই ততদিন আমাদের পরিবারটা কিন্তু শান্তিতে সুস্থভাবে চলবে। এবং সেই জায়গাটা কিন্তু দেখুন, আজকে আমার 8 বছর বয়স, আমার মা কিন্তু এখনো পায়েস, কোন দিন আমার জন্মদিন সেদিন কিন্তু পায়েস বানিয়ে আমাকে বলে, বাবা খেয়ে নে, তোর আজ জন্মদিন। তো এই যে পরিবারে আমরা যে রয়েছি সঙ্গে, একটা আমার ভাই, ভাইয়ের বউ, আমার মা, আমার ছেলে মেয়েরা সব একসাথে একত্রে যে আছি, কিন্তু সেই বিশ্বাস, আত্মবিশ্বাসটা রাখতে হবে দিদিভাই। আপনি একটা বাজে কথা বললেন, আমাকে সেই জায়গায় বলতে হবে না, তখন তাকে বলতে হবে যে তুই এটা ভালো বললি না, এটা ঠিক কর।
1: পরিবারের যে প্রধান আর কি, তার কাজটা হবে এই মালায় সুতোর মতো, তাই তো, সকলকে একসাথে বেঁধে রাখা।
2: এবং এবং যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখুন, আজকে পরিবারগুলো কেন ভেঙে যাচ্ছে বলুন তো, এই জমি জায়গা সংক্রান্ত ভাগাভাগি, এই যে ভাগ, আমি আমার ভাইকে বলেছি যে আগে ভাগ করার আগে যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, গুণ করতে হবে, তারপরে কিন্তু ভাগটা আসবে।
1: তো সেই পথটা তো দেখাবেন আপনি, তাই না? পরিবারের যিনি প্রধান তার কাজ, হ্যাঁ, পরিবারকে একসাথে রাখা, একসাথে নিয়ে চলা প্রধানের কাজ।
0: আর এইভাবে আমাদের আকাশবাণী শিলিগুড়ির পরিবারের সাথে জুড়ে থাকুন, সেটাই চাই।
2: হ্যাঁ, একশো বার দিদিভাই, আপনারা যে এই ভালোবাসাটা দিয়েছেন, এটাই একটা বিরাট পরিবার কিন্তু।
0: তাহলে তনুকা,
1: প্রবীরবাবুর কথায় যেটা বুঝলাম যে পরিবারের যিনি প্রধান আছেন তার একটা বিশেষ ভূমিকা সবসময় কিন্তু পরিবারে থাকে,
0: অবশ্যই
1: পরিবারকে

0: তনুকা,
1: হ্যাঁ
0: আমরা কিন্তু পরিবার এবং পরিবারের যিনি প্রধান তাকে নিয়ে কথা বলছি। তোমার ছোটবেলাটা কেমন কেটেছে বলো তো? একটা সময় কিন্তু আমরা ভীষণ অনুশাসনের মাধ্যমে বড় হয়েছি, তাই না?
1: হ্যাঁ একদমই।
0: আচ্ছা, এই নিয়ে কথা বলবো,
1: শ্রোতা বন্ধুর ফোন,
0: শ্রোতা বন্ধু রয়েছে। হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন? বিশ্বজিৎ বাবু। আচ্ছা বিশ্বজিৎ বাবু, আপনি এবং আপনার পরিবার সকলে ভালো আছেন? আচ্ছা, আপনি? হ্যাঁ,
2: আমি বাড়ি যাচ্ছিলাম, ওইদিকে একটা সাইকেল এসে আমাকে ধাক্কা মারলো। হ্যাঁ, অসুস্থ হয়ে পড়েছি আর কি।
0: তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আপনি, আমরা সেটাই চাই।
1: এখন কেমন আছেন? এখন ভালো তো?
2: হ্যাঁ দিদি ভাই, এখন আমি বেঁচে রয়েছি। এখন আমি আপনাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য সেদিক থেকে, কারণ আপনারা নিশ্চয়ই দুজন আছেন এখন। হ্যাঁ, আপনাদেরকে আমি আপনার বিষয় বলুন, আমি বলছি।
0: পরিবারের প্রধানের কি ভূমিকা হওয়া উচিত, কি দায়িত্ব থাকা উচিত, সেই নিয়ে কথা বলছি।
2: হ্যাঁ দেখুন দিদি, যখন পরিবারের দায়িত্ব যে নেয়, সে যদি মানে নিজেকে মানে সহনশীলতা সহ মর্মিতা, হ্যাঁ, এই

0: সমস্ত জিনিসগুলো বিবেক দংশন, তার যদি সমস্ত জিনিসটা যদি সঠিক ভাবে হয় তাহলে সেই পরিবারটা রেল লাইনের ইঞ্জিনটা যদি যাবে, বগিগুলো ঠিক সেই দিকে যাবে। তা আজকে যদি কথা বলছি, যার যদি ভালো হয় তাহলে ফল ভালো হবে প্রথম কথা। আর দ্বিতীয়, যেমন যদি ভিত শক্ত হয় তাহলে বাড়িও ভালো হবে। কারণ এই কারণে একটা বাড়িকে তৈরি করতে গেলে তার গোড়াটা কিন্তু বেশ মজবুত, এরকম গোড়া মজবুত হয়। কেননা আজকে আমরা যে মানুষের সঙ্গে মেলামেশা বা বসবাস করছি, পাশাপাশি প্রতিবেশী প্লাস আপনার বাড়ির ছেলে মেয়ে মা বাবা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে যে মানে অটুট মিলবন্ধনে আবদ্ধ, তো সেই জিনিসটা কিন্তু আমরা অনেক অনেক সময় ভাবি না। কিছুটা দেখেন মানুষ স্বার্থের দাস হয়ে দাঁড়ায় এখনকার দিনে। এখন দেখবেন আমি যে হয়তো একটা ফ্যামিলিতে হয়তো তার মধ্যে মনে করুন হয়তো দু ভাইয়ের একটু রোজগার বেশি, তাহলে কিন্তু সেই দু ভাইয়ের একটু সম্মানও বেশি। আর যদি রোজগার একটু কম হয়ে যায় তাহলে যদি তাকে একটু কম সম্মান যদি করা হয় তাহলে সেই জায়গায় তাকে তো হ্যারাসমেন্ট করা হচ্ছে। কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা কোনো সময় বুঝি না। আমরা কিন্তু সব সময় নিজের দিকটা বজায় রাখা সব সময় চেষ্টা করি, কিন্তু পরিবেশের যে পরিপ্রেক্ষিতে আমাদের প্রত্যেক মানুষের কর্তব্য যে সকলকে সমান চোখে দেখা এবং সকলের সম্পর্কে ব্যবহার করা এবং প্রত্যেক মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে জীবনযাপন সুস্থভাবে করা।
1: একদম যথার্থ বলেছেন বিশ্বজিৎ বাবু, খুব ভালো কথা বলেছেন, এবং আপনি সুস্থ হয়ে উঠুন সেই কামনা করি, আমাদের সাথে জুড়ে থাকুন।
2: উনি যে বিষয়টা তুলে ধরলেন যে আর্থিকভাবে যিনি সচ্ছল তার গুরুত্ব বেশি পরিবারে, এবং যিনি নন তার নয়, কিন্তু তা তো হওয়া উচিত নয়।
1: এখন তনুকা, এখনকার দিনে যেটা বলছিলাম ওনার সাথে কথা বলার আগে, আমরা একটা সময় যখন বড় হয়েছি তখন একটা কঠোর শাসন বাবার বলো মায়ের বলো পরিবারের শাসনের মধ্যে বড় হয়েছি, তবে এখন যিনি প্রধান থাকেন তিনি কিন্তু মন দিয়ে সকলের কথাটা শোনেন, তাই না? শুধুমাত্র কথাটা চাপি দাও না, তুমি যাবে না অমুক জায়গায়, সেটা না, কেন যাবে না তার ব্যাখ্যা দেওয়া, এভাবে
2: শোনেন এবং যতটা সম্ভব তিনি বোঝার চেষ্টা করেন।
1: তুমি কি এই শাসনের মধ্যে কখনো পড়েছো?
2: হ্যাঁ হ্যাঁ, আমার ছোটবেলায় যেমন আমি বড় পরিবারে বড় হইনি, আমরা চারজনের পরিবার ছিল, আমি আমার দাদা বাবা এবং মা, কাজেই আমার বাড়িতে কিন্তু মায়ের শাসনটাই চলতো এবং মা যা বলবে সেটাই শেষ কথা। খুব বড় পরিবারে কোনোদিনই বড় হইনি, সেজন্য আমি হয়তো সেই অভিজ্ঞতা নেই, কিন্তু ছোট পরিবারে থেকেও মনে হয়েছে যে গুরুজনের কথা শুনে এবং হ্যাঁ শুনে বড় হওয়াটাই যেন শ্রেয় এবং সেটাই আমাদের জন্য ভালো,
1: নিরাপদ, সেটাই
2: ঠিক ঠিক।
1: আমিও তাই, আমিও ওই চারজনে আমি মা বাবা দাদা মিলে বড় হয়েছি একসাথে, দাদার সাথে আমি যেহেতু ছোট বাবার শাসনও আমাকে নিতে হয়েছে, মায়েরও করা শাসনই, তার সাথে যেহেতু আমার দাদা, দাদাও জানো তো একটু বেশ শাসন করতো,
2: মানে ছোট হলে শাসন করি,
1: হ্যাঁ ছোট হলে একটু শাসনটা সবারই সহ্য করতে হয়। যাই হোক, একজন শ্রোতা বন্ধু রয়েছেন, দেখে নেব কে রয়েছেন। হ্যালো,
3: হ্যাঁ আমি রাজগঞ্জ চাওরাটি আব্দুল কাদের বলছি।
1: আব্দুল বাবু, আচ্ছা ভালো আছেন তো? আপনি কোথা থেকে বলছেন বললেন?
3: আমরা জলপাইগুড়ি রাজগঞ্জ।
1: আচ্ছা জলপাইগুড়ি,
3: এর আগে আপনাদের সঙ্গে আমি করেছিলাম ফোন করেছিলাম আপনার ইয়েতে, আমি আপনার সেই অনেকদিন যাবতে রেডিও আমার সাথী।
1: আচ্ছা,
3: এখন তো আমার 79 বয়স চলতেছে, এই যে রেডিও আমার সাথেই আছে।
2: আপনার তো তাহলে অনেক অভিজ্ঞতা, আজকের যে বিষয় আমরা রেখেছি কথা বলার, যে পরিবারের প্রধানের কি ভূমিকা একটি পরিবারে, সেই বিষয়ে যদি আপনার মতামত জানান।
3: আমার মতে আর কি পরিবারের ঘটনা হচ্ছে কোথায়, ধরে নেন যে হেড মানে যে
2: প্রধান, হ্যাঁ
3: যে মালিক আর কি, সর্বপ্রথম হচ্ছে আগে বাড়ির ছেলে মেয়েদেরকে, বাড়ির এক কথা বলছি, বাড়ির ছেলে মেয়েদেরকে সবাইকে শিক্ষিত করে তোলা, তারপরে আপনার প্রতিবেশী আছে যারা তাদেরকে বলা উচিত যে ভাই তোমাদের ছেলে পেলে যদি স্কুলে না যায় তারা পাঠাও। আগে শিক্ষা, আমার মতে শিক্ষাটা হয়ে আসা উচিত। শিক্ষা যদি এসে যায় তাহলে আপনার বাড়ির মধ্যে যে আপনার গ্রামগঞ্জের মধ্যে বিশেষ করে বা শহরের মধ্যে আপনার ভাই টাই আছে, কেউ ধরেন আপনার বেশি রোজগার করে কেউ কম করে, তাহলে ওরা আপনার বুঝতে পারবে যে না কি আছে। এই জন্য একটা কথা বলছে বাংলা কথা, এটা দেশি কথা বলছে যে ভাই ভাই আমরা গলা রকাতি নষ্ট করছে আমাদের তাহলে বেটি, মানে আমরা পাঁচ ভাই, আমরা পাঁচ ভাই কিন্তু ঠিক আছি, কিন্তু যদি পাঁচ ভাইয়ের বউ যে আসছে তারা কিন্তু আপনার নানান তার ইয়ের মধ্যে লিপ্ত হয়ে যায় যে আমার বেতন বেশি, ওর ইনকাম কম, ওর সঙ্গে কেন খাবো, ওর সঙ্গে কি করবো। যে মালিক আছে সবার সঙ্গে ওখানটা মিলাই নিয়ে প্রথমে চলায় এবং তাদেরকে বুঝিয়ে দেওয়া যে মা কি অমুক তমুক এই অবস্থা আছে, সবাই তো সমান না, সবার রোজগার সমান হবে না, তোমরা যদি একত্রে বাস করে একত্রে চলো তাহলে তোমাদের দেখা দেখি আরো পাঁচজন শিখবে, ওইভাবে চলবে। ভূমিকা নেওয়া উচিত। দুই নম্বর হচ্ছে ধরেন আমি গার্জিয়ান, আমি হয়তো আমি মেন গার্জিয়ান, গার্জিয়ান বাইরে হাটে গেলাম, হয়তো দেখলাম যে কোন একটা উৎসবে বা যেই হোক একটা কারো কাপড় কিনতে হবে একটা কি দুইটা, যেই হোক বা পাঁচজনের, আমার ওখানটা ভূমিকা থাকা উচিত যে পাঁচজনের একই রকম, মানে কি এক নম্বরে ধরেন শাড়ি কেনা, এক নম্বরে ব্লাউজ কেনা, এক নম্বরে খাওয়া দাওয়া নিয়ে আসা, আম যদি নিয়ে আসি তাহলে আমটা সবাইকে ভাগ করে দেওয়া, এরকম যদি এরকম হওয়া উচিত প্রত্যেকটা পরিবারের থেকে তাহলে আপনার
1: অতুলবাবু কিন্তু আপনি বেশ অনেকগুলো বিষয় তুলে ধরলেন, খুব ভালো লাগলো, আপনি সাথে থাকুন, এইভাবে জুড়ে থাকুন।
3: আমি আসছি আপনাদের সাথে,
1: অসংখ্য ধন্যবাদ। তনুকা অনেকক্ষণ ধরে কথা হচ্ছে, এবার একটু মনটা গান গান করছে, কি গান শোনাবে বলো তো তনুকা?
2: লোপামুদ্রা মিত্রের কণ্ঠে, তাহলে এবারে গানটা শুনি।
1: আচ্ছা

0: তনুকা, একজন শ্রোতা বন্ধু কিন্তু রয়েছেন মনে হচ্ছে আমাদের সাথে, দেখে নিয়ে কে রয়েছেন।
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ, আমি প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি থেকে বলছি।
0: হ্যাঁ প্রফুল্ল বাবু, আপনি এবং আপনার পরিবারের সকলে ভালো আছেন তো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের পরিবারটা তো যৌথ পরিবার।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, মানে পরিবারটা যদিও আলাদা আলাদা, কিন্তু কাগজে কলমে আমরা একসাথে। কারণ আমি যদি ওই রেশনের দোকানে যদি আমার আঙুলে ছাপ না দিই, তাহলে কেউ চাল বা গম উঠাতে পারছে না।
2: আচ্ছা আচ্ছা, মানে এইভাবে জুড়ে রয়েছেন আর কি।
1: হ্যাঁ, এইভাবে জুড়ে রয়েছি। হ্যাঁ,
2: তাহলে পরিবারের প্রধান কি আপনি?
1: না, আমার মা আছে। হ্যাঁ, মার বয়স তো অনেক হয়ে গেছে। হ্যাঁ, মা তো যেতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, আমরা তো চার ভাই ফ্যামিলি। হ্যাঁ, তো আমাদের আমার জিনিস এই 15 বছর ধরে একসাথে আমাদের ভাই বোন গুলোকে নিয়ে চলছিল। তো এখন তো ওই একসঙ্গে অতগুলো মানুষ থাকা যায় না। খাওয়া খাদ্য বিভিন্ন ধরনের সমস্যা হয়। তা সেই ক্ষেত্রে আলাদা আলাদা হয়েছি। চারটা ফ্যামিলি, কিন্তু পূজা পার্বণ যে কোনো অনুষ্ঠান কেন্দ্রিক আমরা একসাথে।
2: হ্যাঁ, মানে মনটা জুড়ে রয়েছে আর কি।
1: হ্যাঁ
2: হ্যাঁ, ঠিক ঠিক,
1: এই এই এই এইভাবে আমরা আমার পরিবারটাকে রেখেছি। হ্যাঁ, আর মা মা এখন আমার ছোট ভাইয়ের কাছে থাকে বেশি করে। হ্যাঁ, ওই ছোট ছোটর কাছে যেন আদরটা বেশি, মানে সবারই মা কেন ওই ছোটর প্রতি বেশি স্নেহ থাকে। হ্যাঁ হ্যাঁ,
0: এইভাবে আপনি সবার সাথে জুড়ে থাকুন, পরিবারের সাথে, আর আমাদের আকাশবাণী পরিবারের সাথেও জুড়ে থাকুন।
1: হ্যাঁ হ্যাঁ, আমাদের তো পরিবার আছে, আকাশবাণী পরিবারে আরো বিভিন্ন ধরনের পরিবার আছে। হ্যাঁ, এইভাবে চলতে হবে আমাদেরকে।
0: বেশ বেশ, ভালো থাকুন প্রফুল্ল বাবু।
1: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভালো থাকবো। আর এই পরিবারের আরেকজন নতুন সদস্য আজকে আমরা সেইটাকে এই প্রায় আজকে 11 দিন হলো, মানে নতুন, মানে নাতি নাতি যেটা আমার ভাইয়ের ছেলে,
0: নাতি
1: হ্যাঁ, 11 দিন হলো আজকে পাচুটি করতে, যেটা আমরা চুল কামাই বা এখন তো চুল কাটা যায় না। হ্যাঁ, সেটা আমাদের পূজা পার্বণ দিয়ে তাকে গ্রহণ করা হয় ফ্যামিলিতে।
2: শুভেচ্ছা আপনাকে। হ্যাঁ
1: হ্যাঁ,
2: পরিবারের নতুন সদস্যকে নিয়ে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন।
0: ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।
1: ঠিক আছে, ধন্যবাদ।
2: আমরা তাহলে আজকের অনুষ্ঠানের কি শেষ গানটা শুনে নেব?
0: একদম, আমরা একটু গান দিয়েই প্রায় শেষ হবে আজকে। কি গান শোনাবো বলো?
2: হ্যাঁ, এখন অজয় চক্রবর্তীর কণ্ঠে গান,
0: এই গানটি।

0: তনুকা, তাহলে এই আমরা আকাশবাণী পরিবারের সাথে আজকে আমাদের এখানকার পরিবার এবং আমাদের ওপারে শ্রোতা বন্ধুদের পরিবার একসাথে জুড়েছিলাম এতক্ষণ, এবং
1: খুব সুন্দর আলোচনা হলো,
0: উঠে আসলো অনেক মত বিনিময় হলো,
1: উঠে আসলো সকলে। এবারে তো অনুষ্ঠান একেবারে শেষের পর্যায়ে, হাতে আর সময় নেই আমাদের, শেষ করতে হচ্ছে
0: আজকের মতো কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। আবার আগামী কাল আপনাদের সাথে কথা হবে।
1: সকলে ভালো থাকবেন,
0: সকলে ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান জলই জীবন।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান জলই জীবন। নিবেদনে পশ্চিমবঙ্গ সরকার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর।
3: নমস্কার, আজ আমরা এই অনুষ্ঠানে রায়গঞ্জ ডিভিশনের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সন্দীপ গাঙ্গুলির কাছ থেকে কিছু কথা শুনে নেব।
4: নমস্কার, উত্তর দিনাজপুর জেলার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল জীবন মিশনের অধীনে গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জলের কাজ পূর্ণ গতিতেই চলছে। আমাদের জেলায় মোট 396টি জল প্রকল্প হবে এবং সব জল প্রকল্পই ভূগর্ভস্থ জলের উপর নির্ভরশীল। ইতিমধ্যেই প্রায় 2,50,000 মানুষকে কানেকশান পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এই বছরের মধ্যেই গ্রামীণ এলাকায় সমস্ত বাড়িতেই জলের কানেকশান পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বাড়ি বাড়ি কানেকশান দেওয়ার পর ও জল অনেকেই পাচ্ছে না, তার প্রধান কারণ হলো জলের অপচয় এবং জলের অপব্যবহার। মনে রাখতে হবে পিএইচির এই জল শুধুমাত্র রান্না ও পানের কাজে ব্যবহার করতে হবে, গাড়ি ধোয়া, কৃষিকাজ এইসব কাজের জন্য নয়। অনেক জায়গায় মোটর পাম্প লাগিয়ে পাইপ ফুটো করে জল টেনে নেওয়া হচ্ছে, তার ফলে গ্রামের শেষ প্রান্তে জল পৌঁছচ্ছে না। এর জন্যে পিএইচির তরফে বিভিন্ন কর্মসূচি যেমন লোকগান, লিফলেটের মাধ্যমে জলের অপচয় বন্ধের প্রচার ইত্যাদি করা হচ্ছে। স্কুলের বাচ্চাদের সচেতন করার জন্য স্কুলে বিভিন্ন অ্যাওয়ারনেস করা হচ্ছে। অঙ্গনওয়াড়িতে বাচ্চাদের সাথে তার মায়েদের জলের সঠিক ব্যবহার বোঝানো হচ্ছে। পিএইচির ট্যাপ প্রয়োজনে সময়ে বন্ধ ও খোলার কথা বলা হচ্ছে গ্রামে গ্রামে। অযথা নল খোলা রেখে জল অপচয় করলে অন্য মানুষরা এই জল পাওয়া থেকে বঞ্চিত হবে। সকল মানুষকে এই বিষয়ে সজাগ হতে হবে। জেলা প্রশাসন, মহকুমা এবং ব্লক প্রশাসন এই পরিকল্পনা রূপায়ণ ও পরিচালনায় সর্বতোভাবে আমাদের সাহায্য করছে। সকল জনপ্রতিনিধি এবং সকল গ্রামবাসীরা বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমাদের এই কর্মসূচিতে সাহায্য করেছে। আমাদের আশা, সকলের মিলিত উদ্যোগে আমাদের এই সরকারি প্রকল্পের সুফল সবাই পাবে। ধন্যবাদ।
5: শুনো উত্তর দিনাজপুরের মা বোনেরা, শুনো উত্তর দিনাজপুরের দাদা ভাইয়েরা, আমি বলছি গানের ভাষা

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জলই জীবন, নিবেদনে পশ্চিমবঙ্গ সরকার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, প্রযোজনা
1: দর্শন কমিউনিকেশন, পরিচালনায় সুজাতা দাস, সম্পাদনা শুভময় ব্যানার্জি।
2: শুনলেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান জলই জীবন। শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান। আজ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন টেকাটুলি রামকান্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাখি ব্রহ্ম। পাঠগ্রহণে ওই বিদ্যালয়েরই দুই শিক্ষার্থী রনি মণ্ডল, অনময় সরকার।
3: টেকাটুলি রামকান্ত উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা আমি রাখি ব্রহ্ম। আমার সাথে আমার বিদ্যালয়ের দুজন ছাত্র রয়েছে, একজন রনি মণ্ডল এবং অন্যজন অনময় সরকার। আজকের রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হল সেমিস্টারটি ভারতের পররাষ্ট্র বা বিদেশ নীতি। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট এবং ইন্টারেস্টিং বিষয়, তাই নয় কি? আচ্ছা, প্রতিটি রাষ্ট্রের বিদেশ নীতির মূল উদ্দেশ্য হল জাতীয় স্বার্থের সংরক্ষণ, আর এই উদ্দেশ্যকে কার্যকর করার জন্য প্রতিটি রাষ্ট্র আন্তর্জাতিক স্তরে অন্যান্য রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। অর্থাৎ একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করে বিদেশ নীতির উপর। তাই প্রতিটি দেশের বৈদেশিক নীতি সেই দেশের সামগ্রিক ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এখন মনে প্রশ্ন হতেই পারে যে বিদেশ নীতি কাকে বলে। আচ্ছা, তোমাদের কি এ বিষয়ে কোনো ধারণা আছে যে বিদেশ নীতি কি এবং বিদেশ নীতি কাকে বলে? আচ্ছা রনি, তুমি হাত তুলেছ প্রথমে, তাই রনি বলো, তোমার মতো করে তুমি বলো, বিদেশ নীতি তুমি এটাকে কি বলবে?
4: আমার মনে হয় ম্যাম, এক দেশের সঙ্গে অন্য দেশের যে সম্পর্ক, যেমন ভারতের সঙ্গে অন্যান্য দেশের কেমন সম্পর্ক হবে তা ঠিক করে এই নীতি গ্রহণ দ্বারা।
3: বাহ, খুব সুন্দর হয়েছে, সঠিক উত্তর। অনময়, তুমিও হাত তুলেছ, তুমি বলো যে তোমার কি মনে হয়।
5: আমার মনে হয় একটি দেশের সাথে আরেকটি দেশের অর্থনৈতিক, সমাজনীতি, বাণিজ্য ইত্যাদি নিয়ে যে সম্পর্ক গড়ে ওঠে তাকে বিদেশ নীতি বলে।
3: খুব সুন্দর হয়েছে। আমাদের ক্লাসটা যে চলছে, এই ক্লাসটা কি শুধু লেকচারের ক্লাস বলে তোমাদের মনে হয়?
5: না ম্যাম।
3: আচ্ছা, শুধুমাত্র এটা লেকচারের ক্লাস নয় যে আমরা শুধু শুনলাম আর টিচার শুধু বললো আর আমরা শুনে গেলাম। এটা, এই ক্লাসটি হলো ইন্টার অ্যাকশনের ক্লাস, অর্থাৎ ছাত্র ও শিক্ষকদের উভয়ের আলোচনার মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানব। আমাদের ভারতীয় উপনিষদে একটি কথা আছে ছাত্র ও শিক্ষকের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে। আজকের এই ক্লাসে আমার সেই কথাটি মনে হচ্ছে। সেই কথাটি হলো ওম সহনা ববতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনা পতিতমস্তু মা বিদ্বিষাবহে। এর অর্থ হলো, হে পরম শক্তি, আমাদের ছাত্র শিক্ষক দুজনকে একসাথে রক্ষা করো, দুজনকে একসাথে পোষণ করে আমরা দুজন একসাথে মহান যে শক্তির সাথে কাজ করব এবং বিদ্যাপ্রাপ্তি সমর্থ লাভ করব। শুধু তাই নয়, একজন ছাত্র একজন শিক্ষক পরস্পর কাঁধে কাঁধ রেখে পায়ে পা মিলিয়ে কেউ কারোর শত্রু না হয়ে কার্যক্রম চালু রাখবে। দেখো, এবার আমরা ফিরে আসি বিদেশ নীতিতে। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীরা বিদেশ নীতি সম্পর্কে কি বলেছেন, এবার তার উপরেই আমরা আলোকপাত করব। প্রথমে আমি বলবো দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থে জোসেফ ফ্রাঙ্কলে কি বলেছেন। আমরা যদি জোসেফ ফ্রাঙ্কলের মতামত দেখি, তাহলে তিনি বলেছেন কোনো দেশের পররাষ্ট্রনীতি বলতে একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের সম্পর্ককে বোঝায়। আবার যদি চার্লস বার্টন মার্শালের বিদেশ নীতিকে আমরা দেখি, তাহলে সেখানে তিনি বুঝিয়েছেন কোনো রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে যেসব কার্যকলাপ সম্পাদন করছে বা করতে চাইছে সেগুলির সমষ্টি। তোমরা আন্তর্জাতিক শব্দের সঙ্গে নিশ্চয়ই পূর্বে পরিচিত হয়েছ। এবার বলো তো, আন্তর্জাতিক শব্দ বলতে কি বোঝায়? অনময় হাত তুলেছ, তুমি বলো।
5: আন্তর্জাতিক বলতে বুঝি একটি দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক।
3: একদম ঠিক বলেছ। এবার ফিরে আসি যে দেশের পররাষ্ট্রনীতি নিয়ে এত কথা বলছি, সেই আমাদের মাতৃভূমি ভারতবর্ষের কথায়। যে দেশ যুগ যুগ ধরে বহন করছে বুদ্ধের শান্তির বাণী, সম্রাট অশোকের অহিংসা ও শান্তির নীতি, সম্রাট হর্ষবর্ধনের ত্যাগের আদর্শ, চৈতন্য, কবীর ও গুরু নানকের সহমর্মিতা ও ত্যাগের আদর্শ। চৈতন্য, কবীর আর গুরু নানকের এই যে ত্যাগের আদর্শ আজও বিশ্বে সমাদৃত। মহাত্মা গান্ধীর শান্তি, অহিংসার নীতি, এ প্রসঙ্গে আরেকটা কথা বলতে হয়। মহাত্মা গান্ধীর শান্তি ও অহিংসার নীতি ভারতের সীমানার মধ্যেই শুধু সীমিত ছিল না, এর প্রভাব দেখেছি দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনে এবং গান্ধীবাদী নেতা নেলসন ম্যান্ডেলার কর্মকাণ্ডে। আমাদের ভারতবর্ষের একটি বেদমন্ত্র আছে সমগ্র বিশ্বের কাছে যেটা সমাদৃত, সেই বেদমন্ত্র হল বাসুদেব কুটুম্বকম, অর্থাৎ সমগ্র বিশ্বকে এক পরিবার মনে করা, দ্য আর্থ ইজ ওয়ান ফ্যামিলি। আমরা পল রবসনের একটা গান জানি, উই আর ইন দ্য সেম বোট বাদার, আমরা একই নৌকর যাত্রী। তো ভারতবর্ষর সেই বেদমন্ত্রের মধ্যেই যেন কোথাও পল রবসনের এই গানটা আমরা বুঝতে পারি, আর এটাও একটা ভারতের বিদেশ নীতির অন্যতম দিক। যে দেশ যুদ্ধের বারুদের স্তূপের উপর দাঁড়িয়েও পৃথিবীকে শান্তির পথ দেখায়, সেই ভারতবর্ষের বৈদেশিক নীতি যে মৌলিক হবে এবং বিশ্বের কাছে একটা বার্তাবহ হবে এ সন্দেহের অবকাশ রাখে না। তাই সবাই তোমরা হয়তো খুব আগ্রহী হয়ে আছো যে এই ভারতবর্ষের পররাষ্ট্রনীতি কী এবং কেমন, এবং ভারতবর্ষ তার পররাষ্ট্রনীতি নিয়ে বিশ্বকে কী বার্তা দিচ্ছে। ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান এই দেশকে বিশ্বের কাছে আরও মৌলিক করে তুলেছে। আমরা যদি উত্তরে তাকাই তাহলে দেখব উত্তরে হিমালয় যেন প্রহরী হয়ে সাদা বরফের মুকুট দেশমায়ের মাথায় পরিয়ে দিয়ে রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়ে আছেন। আবার ভারত মায়ের পায়ের দিক যদি লক্ষ্য করি তাহলে দেখব তিন দিকের নীলাভ ও শুভ্র জলরাশি যেন দেশমাতৃকার পা ধুয়ে দিয়ে যাচ্ছে। নানা ভাষার দেশ এই দেশ, নানা বর্ণের দেশ এই দেশ, নানা জাতির দেশ এই দেশ, নানা ধর্মের সমন্বয়ের পবিত্র ভূমি এই দেশ। আর এখান থেকেই আমরা ত্যাগের ভারতভূমি এবং সমৃদ্ধির ভারতভূমি এবং শান্তির বার্তাই সারা বিশ্বকে উপহার দিতে দেখে এসেছি যুগ থেকে যুগান্তর ধরে। অর্থাৎ ভারতের ভৌগোলিক অবস্থান, প্রাচীন ঐতিহ্য যথা অহিংসা, মানবতা, পরমত সহিষ্ণুতা, শান্তি, মৈত্রী ও স্বাধীনতার প্রতিফলন স্বাধীন ভারতবর্ষের পররাষ্ট্রনীতিতেও দেখা যায়। স্বাধীন ভারত

0: ভারতবর্ষের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কী হবে তা স্পষ্ট হয়ে উঠেছিল 1947 সালের 14ই আগস্ট জওহরলাল নেহরুর ভাষণে, যা টুইস্ট উইথ ডেস্টিনিটি নামে পরিচিত। স্বাধীন ভারতে যে বৈদেশিক নীতি তৈরি করে তার মূল উদ্দেশ্য ছিল ভারতের ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের সুরক্ষা, প্রতিবেশী দেশগুলির সঙ্গে সদ্ভাব, সৌহার্দ্য এবং সহযোগিতা বজায় রেখে শান্তি ও স্থিতিশীল পরিবেশ সুনিশ্চিত করা। এর জন্য জোট নিরপেক্ষ শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসা যেমন গৃহীত হয়েছিল, পাশাপাশি সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদকেও দূর করা হয়েছিল। এবার আমরা ফিরে আসি ভারতের বিদেশ নীতির মূল যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই মূল বৈশিষ্ট্যগুলির দিকে। এক নম্বর মূল বৈশিষ্ট্য হলো জোট নিরপেক্ষতা, এগুলি সম্পর্কে আমি আবার ডিটেলসে আলোচনা করছি। দুই নম্বর হলো পঞ্চশীল নীতি। তিন নম্বর সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের বিরোধিতা। চার নম্বর বর্ণবিদ্বেষের বিরোধিতা। পাঁচ নম্বর বিশ্ব শান্তি ও মৈত্রী স্থাপন। ছয় নম্বর নিরস্ত্রীকরণ এবং সাত নম্বর প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সম্পর্ক। রনি, তুমি হাত তুলেছো, কিছু বলবে হয়তো?
1: ম্যাম, জোট নিরপেক্ষ বলতে আমরা কি বুঝি?
0: হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। জোট নিরপেক্ষ বলতে আমরা কি বুঝি? দেখো, পৃথিবী এক সময় আমরা দেখেছিলাম বিভিন্ন দেশ ঔপনিবেশিক শাসন দ্বারা পৃথিবীকে গ্রাস করেছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব দুটি ভাগে বিভক্ত হয়েছিল। এ যেন স্বাধীনতাকে অপহরণের আরেক পন্থা ছিল। এ সময় আমরা দেখেছি একদিকে পুঁজিবাদী আমেরিকা, অপরদিকে সমাজতান্ত্রিক রাশিয়া। এই দুই দেশ কৌশলে বিশ্ববাজার দখল করে নিচ্ছিল এবং প্রত্যেকটা দেশের অখণ্ডতা এবং স্বাধীনতাকে এগুলোর উপর তারা হস্তক্ষেপ করছিল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দেশের অখণ্ডতা ও স্বাধীনতার কথা ভেবে তিনি মিশরের নাসের ও যুগোস্লাভিয়ার মার্শাল টিটোর সঙ্গে একত্রিত হয়ে এমন একটি জোটের স্বপ্ন দেখেছিলেন যেখানে কোনো দেশ তার স্বাধীনতা হারাবে না, কোনো দেশ তার ভেতরের অখণ্ডতা হারাবে না, কোনো দেশ তার সার্বভৌমত্ব বা চূড়ান্ত ক্ষমতাকে হারাবে না। এই কারণেই তারা না কোনো পুঁজিবাদী রাষ্ট্রের জোটে যেতে চেয়েছিল, না কোনো সমাজতান্ত্রিক রাষ্ট্রের জোটে যেতে চেয়েছিল। বুঝেছিল সদ্য স্বাধীনপ্রাপ্ত ভারতবর্ষের বুকে এ আরেক পরাধীনতার শিকল হয়ে রয়ে যাবে। এই কারণে তারা একটা নতুন আন্দোলন শুরু করেন। এর আন্দোলনের নাম জোট নিরপেক্ষ আন্দোলন। আর এই জোট নিরপেক্ষ আন্দোলন স্বাধীনতাকে সুশৃঙ্খল রাখার জন্য, সুরক্ষা রাখার জন্য আরেকটা আন্দোলন। অনময় কিছু বলবে, তুমি হাত তুলেছ, বলো।
1: হ্যাঁ ম্যাডাম, পঞ্চশীল নীতিটা কি?
0: হ্যাঁ, এটা আলোচনা করছিলাম। দ্বিতীয় আমাদের টপিক ছিল পঞ্চশীল নীতি। তো পঞ্চশীল নীতি কি? খুব সুন্দর প্রশ্ন। আমরা দেখলাম 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা পেল, তারপর ভারতের নির্বাচন হলো, নির্বাচনে আমাদের দেশ সরকারও গঠন করলো, নিজস্ব সরকার একটা আমরা দেখতে পেলাম। এবার আসলো ভারতবর্ষের বৈদেশিক নীতির ব্যাপার, এবং ভারতের পাশেই ঠিক গা ঘেঁষে দাঁড়িয়েছিল আরেকটি এশিয়ার বৃহৎ শক্তিধর দেশ, সেটা হচ্ছে চীন। ভারতবর্ষ বুঝেছিল চীনের সঙ্গে সুসম্পর্ক না থাকলে ভারতবর্ষের স্বাধীনতা আবার বিপন্ন হতে পারে। এই কারণে 1954 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও চীনের প্রধানমন্ত্রী ঝাইয়েন লাইয়ের মধ্যে পঞ্চশীল চুক্তি নামে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে, পঞ্চশীল জিনিসটা কি, চুক্তিটার বিশেষত্বই বা কি, চুক্তিটার মধ্যে কি কি জিনিস রয়েছে? এই চুক্তিতে বলা হয়েছে ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের উপর পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন, অর্থাৎ চীন এবং ভারতবর্ষের মধ্যে যে ভৌগোলিক অখণ্ডতা আছে, তাদের যে সীমানা এবং তাদের যে চূড়ান্ত ক্ষমতা রয়েছে তাকে সঠিকভাবে শ্রদ্ধা প্রদর্শন করা। দ্বিতীয় হলো অনাক্রমণ, অর্থাৎ একটা দেশ আরেকটা দেশকে অযথাভাবে আক্রমণ করবে না। তৃতীয়টা ছিল অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, অর্থাৎ ভারত বা চীনের তার নিজের ব্যাপারকে নিজেই সামাল দিতে হবে এবং সামলে নেবে। চতুর্থ ছিল সমঝোতা ও পারস্পরিক সহযোগিতা। এখানে অর্থনীতি এবং বাণিজ্য আর সামাজিক দিকগুলোও পড়ে, যেখানে আমরা দেখব যে প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশ কী করে সমঝোতা করে চলে, কী করে তাদের

বাণিজ্য এগিয়ে নিয়ে যাবে, কি করে তারা শান্তি স্থাপন করবে, পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে। আরেকটা হলো শান্তিপূর্ণ সহাবস্থান। শান্তিপূর্ণ সহাবস্থান হচ্ছে না যুদ্ধ নয়, আমরা সুন্দরভাবে বন্ধুত্বপূর্ণভাবে একে অপরের পাশে থাকব। এটাই হচ্ছে পঞ্চশীল নীতি। আর যেটা আমরা বলেছিলাম, ভারতবর্ষ ঔপনিবেশিকতাবাদের বিরোধিতা করেছে, এটা ভারতের পররাষ্ট্রনীতির আরেকটা নীতি। এই ঔপনিবেশিকতাবাদ তোমরা আগেই জেনেছ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইংল্যান্ড, ফ্রান্স, জাপান সহ বিভিন্ন দেশগুলি সারা বিশ্বে নিজেদের আধিপত্যের যে লড়াই চালিয়েছিল এবং তাদের নিজেদের প্রাধান্য বিস্তার করেছিল, সেটাই ছিল ঔপনিবেশিকতাবাদ, যার মধ্যে ভারতবর্ষও কিন্তু ইংরেজদের হাতে এভাবেই অত্যাচারিত হয়েছিল। ভারতের রাজনৈতিক, অর্থনীতি সমস্ত কিছু তাদের হাতেই বন্দি ছিল। আর এই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও যখন এই ঔপনিবেশিকতাবাদ ছদ্মবেশে রয়ে গেছিল, তখন এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলির স্বাধীনতার জন্য যে মুক্তি আন্দোলন গড়ে উঠেছিল, ভারত কিন্তু তাতে আকুণ্ঠ সমর্থন করেই গেছে। এবার আসি বর্ণবিদ্বেষের বিরোধিতা। আমরা যদি দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ রোডেশিয়া দেশের শাসকদের দিকে তাকাই, তাহলে দেখব বর্ণবৈষম্য সেখানে কি নির্মম। আমরা যদি দেখি নেলসন ম্যান্ডেলার জীবনী, কতটা বছর তাকে জেলের অন্ধকারে কাটাতে হয়েছিল, যাদের রং কালো তাদের উপর যে অত্যাচার, তারা যে রাজনৈতিকভাবে সামাজিকভাবে কোনো মর্যাদাই পেত না, সমমর্যাদার জন্য তাদের যে লড়াই, এই লড়াইয়ের পাশে ভারতবর্ষ সর্বদাই সমর্থন করেছে। এমনকি আমরা দেখি যে ভারতবর্ষ নেলসন ম্যান্ডেলার এই আন্দোলনকে সমর্থন করেছিল বলেই ভারতের সর্বশ্রেষ্ঠ যে পুরস্কার, সেটা ভারতরত্ন তাকে প্রদান করেছিল। এবার আসি বিশ্বশান্তি ও মৈত্রী। ভারতের বিদেশ নীতির মূল স্লোগান হল যুদ্ধ নয়, শান্তি চাই। ভারত সমগ্র বিশ্বের কাছে সর্বদা শান্তির দিশাই দেখিয়ে দিয়েছে, সেটা ইতিহাস থেকে শুরু করে আজকের দিনে দাঁড়িয়েও আমরা দেখতে পাই ভারতবর্ষ বারবার শান্তির বাণী শুনিয়ে গেছে। এবার আসি অস্ত্র নিরস্ত্রীকরণে। ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বারবার অস্ত্র প্রতিযোগিতা কমিয়ে নিরস্ত্রীকরণের আদর্শ গ্রহণের কথা বলেছেন, যাতে করে বিশ্ব থেকে যুদ্ধের আবহাওয়া দূর হয়, এমনকি পারমাণবিক অস্ত্র বর্জন করে প্রতিটি রাষ্ট্র শান্তির পথ যাতে অনুসরণ করে, এটার কথাও ভারতবর্ষ বারবার বলেছে। ভারতবর্ষ যেমন নিজের দেশের সার্বভৌমিকতা ও অখণ্ডতাকে মর্যাদা দেয়, তেমনি অন্য রাষ্ট্রের সার্বভৌমিকতা ও অখণ্ডতার প্রতি বিশেষ শ্রদ্ধাশীল এবং অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে কখনোই হস্তক্ষেপ করে না। প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন ভারতের বিদেশ নীতির অন্যতম বৈশিষ্ট্য। আর প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক স্থাপনের পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে ভারতের বিদেশ নীতির। এবার আমরা দেখব বিবর্তনগুলি, যে কী কী বিবর্তন রয়েছে। ভারতে বিভিন্ন রাষ্ট্রনায়ক বিভিন্ন সময়ে বৈদেশিক ক্ষেত্রে যে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে, তাই বিদেশ নীতি কিছুটা পরিবর্তন হলেও মূল নীতিগুলি একই আছে। এবার একটু আলোকপাত করা যাক সেই বিদেশ নীতির বিবর্তনের উপর। আমাদের যদি দেখি ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষকে, বিভিন্ন সময় আমরা দেখব বিভিন্ন প্রধানমন্ত্রীরা ভারতবর্ষে এসেছেন এবং বিদেশ নীতি গ্রহণ করেছেন। এই বিদেশ নীতির মূল কাঠামো একই ছিল, কিন্তু তাদের ভাবনা চিন্তায় ভারতকে কোথায় নিয়ে যেতে হবে, ভারতের কী প্রয়োজন, যুগের সাথে তাল মিলিয়ে সেভাবেই তারা গ্রহণ করেছে। তোমরা জওহরলাল নেহরুর নাম শুনেছ? জওহরলাল নেহরু ছিলেন ভারতের বিদেশ নীতির রূপকার। এখানে ছোট কোশ্চেন অনেক সময় এসেই যায়, ভারতের বিদেশ নীতির রূপকার কাকে বলে? অবশ্যই জওহরলাল নেহরু হবেন। তিনি জোট নিরপেক্ষ আন্দোলন ও পঞ্চশীল নীতি গ্রহণের মধ্য দিয়ে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীকে এক নতুন দিশা দেখিয়েছিলেন। এর পাশাপাশি তিনি বুঝেছিলেন ভারতবর্ষকে শান্তিতে রাখতে গেলে রাশিয়ার সাথে একটা সুসম্পর্ক করে তুলতেই হবে, এবং তিনি সেটাও করেছিলেন। আমরা ফিরে যাই পরবর্তী প্রধানমন্ত্রী অর্থাৎ লাল বাহাদুর শাস্ত্রীর যুগে। লাল বাহাদুর শাস্ত্রীর সময় ভারত পাকিস্তানের যুদ্ধের পর রাশিয়ার উদ্যোগে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধবিরোধী চুক্তি হিসাবে তাশখন্দে তারা মিলিত হয়েছিল। এই তাশখন্দে 1966 সালে

0: নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এছাড়া লালবাহাদুর শাস্ত্রীর আমলে 1954 সালে শ্রীলঙ্কার সাথে সিলন চুক্তি স্বাক্ষরিত হয়। এই সিলন চুক্তির মূল বিষয় ছিল শ্রীলঙ্কায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের অবস্থা ও সমস্যা সমাধানের জন্য শ্রীলঙ্কা সরকার যেন বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। এরপর আসি ভারতবর্ষের মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর যুগে। ইন্দিরা গান্ধীর আমলে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুত্থান ঘটে। এখানে ভারতবর্ষের ক্ষেত্রে একটা রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে দারুণ বড় এটা কূটনৈতিক সাফল্য। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি এরপরেই আবার আরেকটা মাইলস্টোনে পৌঁছানোর লক্ষ্য নেন। 71-এ বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুত্থান, ভারত পাকিস্তানের সম্পর্কের অবনতি, ইন্দিরা গান্ধী যুদ্ধের পরিস্থিতিকে অ্যাভয়েড করবার জন্য পাকিস্তানের সঙ্গে ভালো একটা সম্পর্ক স্থাপনের জন্য 1972 সালে সিমলা চুক্তি স্বাক্ষর করেন। তার আমলে আরব দেশগুলি, সোভিয়েত ইউনিয়ন এবং ইউরোপীয় দেশগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গভীর হয়। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের উন্নতি হয়। তার আমলেই পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়, যা বিশ্ব দরবারে ভারতকে এক শক্তিশালী পারমাণবিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করতে সাহায্য করে। এবার আসি রাজীব গান্ধীর সময়ে। রাজীব গান্ধীর সময় একটা ভারতবর্ষের গোল্ডেন যুগ বলা যায়। সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা দুটো বিরোধী রাষ্ট্রের এক আসনে বসিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছিলেন। তিনি চীনের সাথে আমাদের যে সম্পর্কের অবনতি হয়েছিল সেই জায়গাটাও তিনি ভালো করে রেখেছিলেন এবং চীন সফরে গিয়েছিলেন। এছাড়া আমরা দেখেছি যে শ্রীলঙ্কার সাথে তার খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। 1987 সালে শ্রীলঙ্কার জাপনায় এলটিটি জঙ্গিদের দমনের জন্য তিনি ভারতীয় সৈন্য পাঠান এবং পরবর্তীকালে আমরা দেখি এই এলটিটি জঙ্গি সংগঠনকে সাহায্য করবার জন্য তাকে তাদের হাতেই মৃত্যুবরণ করতে হয়েছিল। এবার ফিরে আসি ভিপি সিং এর সময়ে। এই সময় বিদেশমন্ত্রী ছিলেন আই কে গুজরাল, যিনি ভারতের 12 নম্বর প্রধানমন্ত্রীও ছিলেন। আই কে গুজরাল 1996 সালে দেবগোড়ার মন্ত্রিসভায় তিনি যে 5টি নীতি গ্রহণ করেছিলেন তা গুজরাল মতবাদ বলা হয়। তিনি অনেকটা জওহরলাল নেহরুর মতোই, পঞ্চশীল নীতির মতোই বাংলাদেশ, ভুটান প্রভৃতি প্রতিবেশী দেশগুলির সঙ্গে বিশ্বাসযোগ্যতা ও ভরসা স্থাপন করার কথা বলেন। দক্ষিণ এশিয়ার কোনো দেশই তার ভূখণ্ডকে অন্য কোনো দেশের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না এ কথাও বলেন। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ দক্ষিণ এশিয়ার দেশগুলি কেউ কারো ব্যাপারে করবে না এ কথাও তিনি উল্লেখ করেন। একে অপরের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বজায় রাখার কথাও তিনি বলেন। শান্তিপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সকল বিরোধ মীমাংসা করাই ছিল তার উল্লেখযোগ্য সাফল্য। এবার ফিরে আসি 1991 সালে ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে। 1991 সাল ছিল ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন ও বাস্তবায়নের যুগ। সত্যিকারের ভারতবর্ষের বৈদেশিক যে উন্নয়ন এবং বৈদেশিক যে টাকা আমাদের দেশে ঢুকতে শুরু করে এই সময়ের নীতিগুলির ক্ষেত্রে যেগুলো গ্রহণ করা হয়েছিল। 1991 সালে নরসিংহ রাওয়ের আমলে ভারতের অর্থনীতির উদারীকরণ, প্রাইভেটাইজেশন ও বিশ্বায়নের উপর জোর দেওয়া হয়। 1996 সালে নেপালের সাথে মহাকালী চুক্তি ও শ্রীলঙ্কার সাথে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেন। নরসিংহ রাওয়ের পূর্বে তাকাও নীতি ফলে বৈদেশিক সম্পর্কের উন্নতি হয়। তার সময়ে সার্কভুক্ত দেশগুলি সাফটা স্বাক্ষর করে। এ প্রসঙ্গে একটি কথা বলা ভালো। সার্ক হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যা 1985 সালে প্রতিষ্ঠিত হয় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য এবং এশিয়ানের মতো সংগঠনেও ভারত সক্রিয় ভূমিকা পালন করে চলছে। রনি, তুমি হাত তুলেছো, কিছু বলতে চাইছো?
1: ম্যাম, সাপটা কি?
0: হ্যাঁ, সাপটা হলো সাউথ এশিয়ান প্রিফারেন্টাল ট্রেড এগ্রিমেন্ট, অর্থাৎ এই যে বললাম সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সার্ক গঠিত হয়েছিল। এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলো তাদের একটা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী জায়গায় পৌঁছানোর জন্য তাদের মধ্যে সুন্দর একটা ট্রেড এগ্রিমেন্ট আর কি করেছিল, এটাই হচ্ছে সাপটা। এবার ফিরে আসি যে অটল বিহারী বাজপেয়ীর সময়। অটল বিহারী বাজপেয়ীর সময় পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ আরেকবার হয়, যা ভারতের বিদেশ নীতির সাফল্যের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। দক্ষিণ এশিয়ার দেশগুলির সঙ্গে উল্লেখযোগ্য আমাদের সম্পর্কের উন্নতি ঘটে। 1999 সালে কার্গিল যুদ্ধের সাফল্য আরও এক মাইলস্টোনে ভারতবর্ষকে পৌঁছে দেয়। এরপর আসি মনমোহন সিংয়ের সময়। 2008 সালে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। এরপরে 91 সালের মতোই আরেকটা মাইলস্টোন এবং আরেকটা উল্লেখযোগ্য সাল, যেখান থেকে ভারতের অর্থনীতি এবং বিদেশ নীতির আরও একটা বিরাট পরিবর্তন হয়, সেটা হচ্ছে 2014 সালে নরেন্দ্র দামোদর মোদির সময়। এই সময়ে কয়েকটা বিদেশ নীতির ক্ষেত্রে নতুন নতুন জিনিস গৃহীত হয়েছে। তিনি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য নেইবারহুড ফার্স্ট, অর্থাৎ প্রতিবেশীরাই প্রথম নীতি গ্রহণ করেন। নরসিংহ রাওয়ের পূর্বে তাকাও নীতিকে আরও শক্তিশালী করতে অ্যাক্ট ইস্ট পলিসি গ্রহণ করেন। এছাড়াও লুক ওয়েস্ট পলিসি, অর্থাৎ পশ্চিমে তাকাও নীতি গ্রহণ করেন, যার ফলে ইরান ও ইসরায়েলের মতো দুটি পরস্পর বিরোধী শত্রু দেশকে তিনি বন্ধুত্বের আওতায় আনে, অর্থাৎ ভারতের দুটি বন্ধু দেশে পরিণত করেন, এবং ইরানের খরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস ভারতে সরবরাহের ব্যবস্থা করেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, ভিয়েতনামের সাথে সম্পর্কের উন্নতি আগের চেয়ে অনেকটাই ঘটেছে। আমরা জওহরলাল নেহরু থেকে আজকের দিনে পর্যন্ত যদি দেখি তাহলে দেখব, অর্থাৎ নরেন্দ্র দামোদর মোদির সময় পর্যন্ত যদি দেখি তাহলে দেখব, আমাদের বিদেশ নীতির অনেক কিছু পরিবর্তন হয়েছে যুগের উপযোগী হিসাবে এবং সময়ের সাথে সাথে। 91 সাল থেকে যেমন একটা পরিবর্তন এসেছে, 2014 আরেকটা পরিবর্তন এসেছে। সবশেষে বলা যায়, ভারতের বিদেশ নীতির মূল লক্ষ্যই হলো শান্তিপূর্ণ সহাবস্থান ও জাতীয় স্বার্থ রক্ষা করা। এবার তোমাদের কিছু প্রশ্ন থাকলে আমায় করতে পারো।
1: হ্যাঁ ম্যাম, উদারনীতিকরণ বা ওপেন মার্কেট পলিসিটা কি?
0: খুব সুন্দর প্রশ্ন। উদারনীতিকরণ বা ওপেন মার্কেট পলিসি হচ্ছে 91 সালে নরসিংহ রাও তখন এটা চালু করেছিল, যে তখন আমাদের অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। তো সেই সময় যে বলা হয়েছিল যে পৃথিবীর সমস্ত দেশ এই দেশে বাণিজ্য করতে আসতে পারবে এবং ভারতবর্ষেও অন্য দেশে যেতে পারবে। এর ফলে কি হয়, কম্পিটিশন, বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন, আমরা যেমন ভালো প্রোডাক্ট পাই সকল দেশের একটা কম্পিটিশন ভালো জায়গায় পৌঁছয়, এবং বিদেশি লগ্নিও যেমন আসে এবং বিদেশি যে টাকা সেটাও ভারতবর্ষে আসতে শুরু করে এবং ভারতের জিনিসও বিশ্বের বাজারে চাহিদা বাড়তে শুরু করে। আর কিছু বলবে
2: ম্যাম? ভারতে কেন স্বাধীনতার পরেই বিদেশ নীতি গ্রহণ করা হয়, কেন স্বাধীনতার আগে বিদেশ নীতি গ্রহণ করা হয়নি?
0: কারণ স্বাধীনতার আগে ভারতবর্ষ স্বাধীন ছিল না, তার সার্বভৌমত্ব ছিল না, তারা ইংরেজের অধীনে ছিল। কোনো দেশ তখনই বিদেশ নীতি গ্রহণ করতে পারে যখন তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকে। 1947 আগে এই দুটোর কোনোটাই ভারতবর্ষে ছিল না, এই কারণে। কিন্তু ইতিহাসের পাতায় যদি দেখি তাহলে প্রত্যেক রাজারা যখন স্বাধীন ছিল তাদের মতো করে তারা পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিল। আর কিছু বলবে?
1: হ্যাঁ ম্যাম, প্রাইভেটাইজেশনের ফলে শ্রমিক কর্মহারা হয়েছে কি?
0: এটা 91 সালে একটা বিরাট বড় আন্দোলন হয়েছিল, যে সবাই ভেবেছিল প্রাইভেটাইজেশন হলে শ্রমিক কর্মহারা হবে, দেশের অর্থনীতি ধস পড়বে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে চিত্রটা অন্য। এতে কি হয় যে অনেক সরকারি জিনিস রয়েছে যেগুলো হচ্ছে আস্তে আস্তে কি হচ্ছিল, লসে রান করছিল। তো সেই যেগুলো লসে রান করছিল সেগুলোকে আবার লাভের জন্য খুব দরকার ছিল প্রাইভেটাইজেশন, সেগুলোকে কম্পিটিশনের মার্কেটে, কারণ কি, প্রাইভেটাইজেশন হওয়ার ফলে সবাই কর্মচ্যুতির ভয় পেয়েছিল, তারা সঠিক কর্মের জন্য এবং দক্ষ শ্রমিক যেমন ছিল তেমন, যেগুলো লস প্রতিষ্ঠান সেগুলো আবার কিন্তু লাভের মুখ দেখতে শুরু করেছিল। তো আমাদের সময় প্রায় শেষের দিকে এসে গেছে, তাও কয়েকটা কোশ্চেন আমি বলে দিচ্ছি। এখানে দুরকম কোশ্চেন তোমাদের আসবে, একটা হচ্ছে ইনফরমেশন কোশ্চেন, যেগুলো যেমন কোন প্রধানমন্ত্রী লুক ইস্ট পলিসি, কোন প্রধানমন্ত্রী লুক ওয়েস্ট পলিসি গ্রহণ করেছে, মানে পূর্বে তাকাও পশ্চিমে তাকাও, নেইবারহুড ফার্স্ট কারা চালু করছে, কে প্রাইভেটাইজেশন বিশ্বায়ন এগুলো চালু করেছিল, কে হচ্ছে সাপটা সাউথ এশিয়ান, এগুলো কি এশিয়ান ব্যাপারটা কি, সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সার্কের ফুল ফর্ম কি, আই কে গুজরাল কততম প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের ভারতের বিদেশ নীতির রূপকার কে, এরকম যেমন থাকবে। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের থাকবে যে আমি কতটা আমার বইটাকে ভালো করে পড়ছি, কিছু আমাদের ইন্টেলেকচুয়াল প্রশ্ন থাকে, চারটা অপশন থাকে, এর মধ্যে তোমাদের বেছে নিতে হবে। যেরকম বলতেই পারে যে কোনো দেশের বিদেশ নীতির মূল হচ্ছে, এক হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা করা, দুই হচ্ছে শুধুমাত্র সার্বভৌমত্ব রক্ষা করা, তিন হচ্ছে কোনো রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের ভালো সম্পর্ক গঠন করা, চার হচ্ছে মৈত্রী সম্পর্ক স্থাপন করা। এখানে জাতীয় স্বার্থটা প্রথম হবে, এরকমভাবে আমাদের দেখতে হবে যে কোনো কোশ্চেন করতেই পারে যে আইকে গুজরালের যে আমরা দেখি যে বিদেশ নীতি, সেই বিদেশ নীতির ছায়া আমরা আরও একটা জায়গায় আমরা দেখেছিলাম, যেমন ওটা হবে যে পঞ্চশীল নীতির মতোই, পঞ্চশীল নীতি চীনের সাথে হয়েছিল আর এটা ঠিক এখানে ঘটেছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে। তারপরে প্রশ্ন হতে পারে যে ভারতের বিদেশ নীতিতে কি কি নীতি গ্রহণ করা হয়েছে, অর্থাৎ শান্তিপূর্ণ সহাবস্থান এগুলো, তারপর পঞ্চশীল নীতি কি, কত সালে পঞ্চশীল নীতি স্বাক্ষর হয়েছিল, কত সালে তাশখন্দ চুক্তি স্বাক্ষর হয়েছিল, ভারতের কোন প্রধানমন্ত্রী বিদেশে মৃত্যু হয়েছিল। তো তোমরা হয়তো জানো না যে তাশখন্দ চুক্তি করার পরই লাল বাহাদুর শাস্ত্রী ওখানে 1966 সালে মারা যায়। ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী এলটিটির আক্রমণে মারা যায়, এটা হচ্ছে রাজীব গান্ধী যেমন ছিল। তো কোন প্রধানমন্ত্রী প্রথম পারমাণবিক পরীক্ষামূলক বিস্ফোরণ করেছিলেন, আবার দ্বিতীয়বার ভারতের কোন প্রধানমন্ত্রী পারমাণবিক বিস্ফোরণ করেছিলেন, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের দেখতে হবে আর কি। তো সবাই খুব ভালো থাকো, আমরা সময় শেষ করতে চলেছি। তো আজকে খুব ভালো লাগলো সবার সাথে বসে এবং তোমাদের সাথে আজকের এই দিনটা, এরকম একটা পরিস্থিতিতে এরকম একটা সময়ে খুব দরকার শান্তির বাণী দেওয়ার, এবং ভারতবাসীর পক্ষ থেকে আমরা সেই শান্তির বাণীর কথাই বললাম বিদেশ নীতির। তো ধন্যবাদ সবাইকে।
3: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। আজ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পাঠদান করলেন টেকাটুলি রামকান্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাখি ব্রহ্ম। পাঠগ্রহণে ছিলেন ওই বিদ্যালয়েরই দুই শিক্ষার্থী রনি মণ্ডল এবং অনময় সরকার। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন কথাই সুরে অনুষ্ঠানটি।

শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। টিকটিক করে কিন্তু ঘড়ি জানান দিচ্ছে, এখন সময় হয়ে গিয়েছে কথায় সুরে অনুষ্ঠানের। সুরের মালায় গাঁথা এই অনুষ্ঠানে আপনাদের সাথে একটি ঘন্টা আমরা থাকব বাংলা এবং হিন্দি গানের সমাহার নিয়ে। সাথে অবশ্যই কিছু কথা হবে গানের অবসরে। তবে শুরুটা হোক গানে গানে। প্রথম পর্যায়ে আজ শুনবেন বাংলা ছায়াছবি থেকে কিছু গান। প্রথম গানটি শুনবেন বসন্ত বিলাপ ছায়াছবি থেকে, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। সুর করেছেন সুধীন দাশগুপ্ত।

শ্রোতা বন্ধুরা, এখন এই মুহূর্তে আমরা কথা বলবো এমন এক আশ্রয়কে নিয়ে যেখানে মানুষ প্রথম ভালোবাসা শেখে, প্রথম নিরাপত্তা খুঁজে পায়, প্রথম হাসতে শেখে, কাঁদতে শেখে, সেই পরিবার নিয়ে। প্রতি বছর 15ই মে পালিত হয় আন্তর্জাতিক পরিবার দিবস। সকলকে জানাই শুভেচ্ছা এই পরিবার দিবসে। এই দিনটি শুধু একটি আনুষ্ঠানিক দিন নয়, বরং আমাদের মনে করিয়ে দেয় ব্যস্ততার এই সময়েও পরিবারের মানুষের হাতটা ধরে রাখা কতটা জরুরি। আজকের পৃথিবীতে দেখুন, আমরা সকলেই কিন্তু খুব ব্যস্ত। মোবাইল, কাজ, প্রতিযোগিতা সব কিছুর মাঝে কখন যেন পরিবারের সঙ্গে গল্প করার সময়টুকুও আমরা হারিয়ে ফেলছি ধীরে ধীরে। অথচ একটা ছোট্ট কথা, একসাথে খাওয়া বা কয়েক মিনিটের হাসি সম্পর্ককে আরও গভীর করে তোলে। একটা পরিবার তখনই সুন্দর হয় যখন সেখানে থাকে সম্মান, শ্রদ্ধা, বোঝাপড়া, আর থাকে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি। আজ পরিবার দিবসে হয়তো আমরা একটা ছোট্ট প্রতিজ্ঞা করতে পারি, প্রিয় মানুষগুলোর জন্য একটু সময় রাখব, রাগ হলেও কথা বলা বন্ধ করব না, বয়স্ক মানুষদের একাকিত্ব বুঝব, আর ছোটদের ভালোবাসার সঙ্গে সঠিক শিক্ষাও দেব। কারণ সুখী পরিবারই একটা সুন্দর সমাজ গড়ে তোলে, আর সুন্দর সমাজই গড়ে দেয় সুন্দর পৃথিবী। শেষে রবীন্দ্রনাথের ভাবনাকে মনে করিয়ে বলতে ইচ্ছে করছে ভীষণ, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, আর সেই বিশ্বাসের প্রথম পাঠ আমরা পাই পরিবারের থেকেই। কিন্তু পরিবার দিবসে সকল পরিবার ভালো থাকুক, সম্পর্কগুলো আরও মধুর হোক, এই কামনাতেই আমরা থাকব এবং পরবর্তী গানে এগিয়ে যাব। পরের গানটি আমরা শুনব কমলাকান্ত ছায়াছবি থেকে, শ্যামল মিত্র সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, সুর করেছেন রবীন চট্টোপাধ্যায়।

আজ পরিবার দিবস নিয়ে আমরা কিছু কথা বলছি। পরিবার এই ছোট্ট শব্দটার মধ্যেই লুকিয়ে আছে নিরাপত্তা, ভালোবাসা, অভিমান, দায়িত্ব আর আশ্রয়। দিনের শেষে ক্লান্ত মানুষটা যে জায়গায় ফিরে এসে একটু শান্তি খোঁজে, সেটাই হলো পরিবার। কিন্তু একটা পরিবার শুধু রক্তের সম্পর্ক দিয়ে কি তৈরি হয়? তা মনে হয় না। পরিবার টিকে থাকে একে অপরকে বোঝার চেষ্টা, সম্মান আর দায়িত্ববোধের ওপর। আজকের এই ব্যস্ত জীবনে আমরা অনেক সময় সংসারে একসঙ্গে থাকলেও হয়তো মনের দূরত্ব অনেকখানি বেড়ে যায় আমাদের। এক ছাতের নিচে থেকেও কথাবার্তা কমে যায়, সময় দেওয়া কমে যায়। তাই পরিবারে আমাদের সকলের প্রথম ভূমিকা হওয়া উচিত একজন ভালো শ্রোতা হওয়া। অনেক সময় আমরা উত্তর দেওয়ার জন্য শুনি, বোঝার জন্য শুনি না। বাড়ির ছোটদের কথা, বড়দের অভিজ্ঞতা, বাবা মায়ের নীরব ক্লান্তি কিংবা সন্তানের ছোট ছোট অভিমান, এগুলো মন দিয়ে শুনতে শেখাটাও কিন্তু আমাদের দায়িত্বের অংশ। পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান। শুধু বয়সে বড় যারা তাদের সম্মান নয়, ছোটদের মতামতকেও গুরুত্ব দেওয়া কিন্তু প্রয়োজন। কারণ সম্মান যেখানে থাকে সেখানে সম্পর্কের ভিতও শক্ত হয়। আর আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সংসার মানে শুধু অর্থ উপার্জন নয়, সংসার মানে সময় দেওয়া, পাশে থাকা, প্রয়োজনে আমাদের একে অপরের হাত ধরে থাকা। এইভাবেই আমরা সকলে এক পরিবারের অংশ হয়ে থাকতে পারি। আর এই মুহূর্তে আমরা রয়েছি কথাই সুরে অনুষ্ঠান নিয়ে। এর পরের গানটি আপনাদের শোনাব বাংলা ছায়াছবির গান আপনাদের শোনাচ্ছি, আরও কিছুক্ষণ শোনাব অজানা সারথির ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন শোনাব এই গানটি।

উনিশ শতকের বাংলার অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় সংস্কারক, দার্শনিক এবং ব্রাহ্ম সমাজের প্রধান নেতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা হিসেবে পরিচিত হলেও তিনি নিজ ব্যক্তিত্ব ও কর্মের জন্য মহর্ষি উপাধিতে ভূষিত হয়েছিলেন। রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজ যখন ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, তখন দেবেন্দ্রনাথ ঠাকুর এর হাল ধরেন এবং একে নতুন জীবন দান করেন। তিনি পৌত্তলিকতা বর্জন করে একেশ্বরবাদী ব্রাহ্ম ধর্মের প্রচার করেন। তার পিতা ছিলেন বিখ্যাত শিল্পপতি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। 1863 সালে তিনি বীরভূমের বোলপুরে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম ধর্ম চর্চা ও উপাসনার জন্য তিনি এই শান্ত ও নিরিবিলি স্থানটি নির্বাচিত করেছিলেন, যা পরবর্তীতে তাঁর পুত্র রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। আজ দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে আমাদের কথাই সুরের পক্ষ থেকে জানাই আনত শ্রদ্ধা। এরপরে আমরা কথাই সুরের বাংলা ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শোনাব পরবর্তী গানটি। ছায়াছবির নাম অগ্নি পরীক্ষা।

বাংলা সঙ্গীতের আকাশে যে কটা নাম নক্ষত্রের মতো জ্বলজ্বল করে, তাদের মধ্যে অন্যতম সন্ধ্যা মুখোপাধ্যায়। তার কণ্ঠেই শুনলেন এই গানটি। এক মায়াবী কণ্ঠ, এক অদ্ভুত কোমলতা আর আবেগে ভরা এই গায়কী, যা প্রজন্মের পর প্রজন্মের মন ছুঁয়ে যায়। সন্ধ্যা মুখোপাধ্যায় তো শুধু একজন গায়িকা নন, তিনি বাংলা গানের এক স্বর্ণযুগের প্রতীক। শুনলাম আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি অগ্নি পরীক্ষা ছায়াছবি থেকে। পরবর্তী গানটি আমরা শুনব বাচ্চা ছায়াছবি থেকে রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে।

লালছুটি কাকাতুয়া, এই গানটা শুনলেই আমাদের ছোটবেলার এক টুকরো আনন্দ, দুষ্টুমি আর নির্ভেজাল হাসি চোখের সামনে যেন ভেসে ওঠে, তাই না? বাংলা শিশুতোষ গানের ভাণ্ডারে এই গানটি আজও এক বিশেষ জায়গা দখল করে আছে। এই গানের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর সহজ সরল কথা আর চঞ্চল এক ছন্দ। কাকাতুয়া পাখিটিকে ঘিরে তৈরি হয়েছে এক যেন মজার কল্পনার জগৎ। শিশু মনের কৌতূহল, খেলাধুলোর আনন্দ এবং রঙিন ভাবনাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে গানে গানে। লালছুটি এই শব্দ দুটো যেন চোখের সামনে একটা রঙিন পাখির ছবি এঁকে দেয়। গানের কথায় যেমন মজা আছে, তেমনই আছে ছন্দের এক দারুণ দোলা, যা ছোট থেকে বড় সবাইকে অনায়াসে গুনগুন করে বাধ্য করে এই গানটি গাইতে। বেশ, আমরা এই গানটির সাথে সাথে অনেক ছোটবেলায় ফিরে গিয়েছিলাম, তবে না, আমরা আবারও কিছুক্ষণ থাকবো গানে গানে। তবে এরপরে আমরা শুনবো জীবন মৃত্যু ছায়াছবি থেকে মান্না দে এবং

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কথাই সুরে এই অনুষ্ঠানটি। এতক্ষণ শোনালাম আপনাদেরকে বাংলা ছায়াছবি থেকে নির্বাচিত কিছু গান। হিন্দি ছায়াছবি থেকে নির্বাচিত গানের টালি নিয়ে আমরা ফিরব ছোট্ট একটি বিরতির পর, সঙ্গে থাকুন।
1: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
2: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
1: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
2: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
1: डायल कीजिए 8700014242।
2: नंबर एक बार फिर नोट करें 8700014242।
3: ওয়েভস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। তেইশে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকেই সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া, আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন, স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন, একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন, পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কথাই সুরে এই অনুষ্ঠানটি। এখন আপনাদের হিন্দি ছায়াছবি থেকে নির্বাচিত কিছু গান শোনাব। প্রথম গানটি শুনবেন কুমার শানুর কণ্ঠে ইমতেহান ছায়াছবি থেকে। সুর করেছেন আনু মালিক।

শ্রোতা বন্ধুদের এখন জানিয়ে দেব আবহাওয়া সংক্রান্ত খবর। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার প্রভৃতি জেলার বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। সিকিমের বেশ কিছু স্থানে তুষারপাত অথবা হালকা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তাই প্রত্যেকে বাড়ি থেকে বেরোবার আগে অবশ্যই মনে করে সঙ্গে রাখুন ছাতা অথবা বর্ষাতি। চলে যাব পরবর্তী গানে। পরের গানটি শুনবেন হিমেশ রেশমিয়ার কণ্ঠে মিলেঙ্গে মিলেঙ্গে ছায়াছবি থেকে। সুর করেছেন হিমেশ রেশমিয়া।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কথাই সুরে এই অনুষ্ঠানটি। পরবর্তী গানটি শুনবেন কুমার শানুর কণ্ঠে হাম হ্যায় রাহি প্যার কে ছায়াছবি থেকে। শুরু করেছেন নদীম শ্রাবণ।
1: First things first, I only want a shirt.

শ্রোতা বন্ধুদের এখন জানিয়ে দেব যান চলাচল সংক্রান্ত খবর। আজ শুক্রবার 15 মে। যে সমস্ত এলাকায় প্রধান ধীরগতি এবং নির্মাণাধীন এলাকা রয়েছে সেই এলাকাগুলিকে প্রথমে জানিয়ে দিই। দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এটি অত্যন্ত পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তার এই অংশে মেরামতি ও উন্নয়নের কাজ চলছে। ধীরে গাড়ি চালানোর এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হচ্ছে। NH10 শালুগাড়া সড়কে নির্মাণ কাজ চলছে। গতি কমিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করুন এবং অন্যান্য যানবাহনের থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি থেকে আম্বারি লিঙ্ক ব্রিজ, তিস্তা ক্যানেল, ক্যানেল মোড় নতুন সেতু নির্মাণের কারণে ব্রিজটি বন্ধ রয়েছে। বেলাকোবা বা শিলিগুড়ি এবং আম্বারি বা শাহুডাঙ্গের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নোয়াপাড়া মোড় ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা, আম্বারি হাট থেকে আম্বারি রোড দুপুর 2 থেকে রাত 8 পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। ফুলবাড়িহাট থেকে ফুলবাড়ি পর্যন্ত দুপুর 2 থেকে সন্ধে 7 পর্যন্ত এলাকায় যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ ও নির্দেশনা, বাগডোগরা বিমানবন্দর ও NGP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়ং এবং মিরিককামী যানবাহন কাওয়াখালী ও খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। NGP স্টেশনকামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহন দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। NGP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়ং ও মিরিকগামী যানবাহন নৌকাঘাট, কাওয়াখালী, খাপড়াইল রোড রুট ব্যবহার করতে বলা হচ্ছে। শহরের দিকে পণ্যবাহী যানবাহনের জন্য চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাগডোগরা দিক থেকে পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহন দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। সিকিম ও কালিম্পংয়ের দিক থেকে আগত পণ্যবাহী যানবাহন চম্পাশাড়ি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার যাত্রা নিরাপদ হোক, সুষ্ঠু হোক, এই কামনা করে চলে যাব পরবর্তী গানে। পরের গানটি শুনবেন কুমার শানু এবং অনুরাধা পাড়াওয়ালের কণ্ঠে, হাম হাই রাহি প্যার কে ছায়া ছবি থেকে। কুমার শানু অনুরাধা পাড়াওয়ালের কণ্ঠে সিলসিলা প্যার কা ছায়া ছবি থেকে শুরু করেছেন যতীন লালী।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথেই আজকের মতো শেষ হলো কথাই সুরে অনুষ্ঠানটি। সকলে ভালো থাকবেন। আগামীকাল ঠিক এই সময়ে আবারও কথাই সুরে অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হব। নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি।
1: দশ লাখের লটারি জিতেছি আমি।
2: আরবিআই
3: কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন মহিলা মজলিশ অনুষ্ঠানটি।

0: নমস্কার। মা বোনেদের তো বটেই, সেই সঙ্গে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আপনাদের পুরনো বন্ধু শাহানা শুরু করছি আজকের মহিলা মজলিস। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।
1: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি জুলি আবার আপনাদের সকলের প্রিয় নারীমন অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠান প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে বিকাশ দর্শনের সৌজন্যে সম্প্রচারিত হয়ে থাকে। অবশ্যই শুনতে থাকুন এই অনুষ্ঠান। নতুন শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখি আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার। আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার শুধুমাত্র আপনাদের জন্য 8373837996। 8373837996। আপনারা চিঠিও লিখতে পারেন। আমাদের চিঠি লেখার ঠিকানা হল নারীমন, প্রযত্নে জুলি ঘোষ, সুকান্ত পল্লী, নেয়ার বলাকা মোড়, পোস্ট শিলিগুড়ি বাজার, জেলা জলপাইগুড়ি, পিন নাম্বার 7340005। প্রিয় শ্রোতা বন্ধুরা, বিগত দিনে আমরা শুনেছিলাম সীমা শ্যামলির পরিবারের ঘটনা। তাদের পরিবারগুলোতে হঠাৎ চরম দারিদ্রতা নেমে আসে। তারা যখন এই অবস্থা থেকে নিজেদের মুক্ত করার উপায় খুঁজছিলেন, তখন শ্যামলির কাছে উপস্থিত হয় তাদেরই পূর্বপরিচিত রত্নাদেবী। এই রত্নাদেবী শ্যামলির মেয়ে মোনাকে শহরে নিয়ে গিয়ে কাজে লাগিয়ে দেওয়ার কথা বলে। এর পরের ঘটনা আজ আপনাদের সামনে উপস্থাপন করছি, আসুন ঘটনাটি শুনে নেওয়া যাক।
2: কি গো মিনার মা, কি করছো?
3: ও বৌদি, তুমি? আমি তো তোমার সাথে দেখা করার কথাই ভাবছিলাম।
2: আমি সব কাজ সেরে ভাবলাম সময় যখন আছে তখন একবার তোমার সাথে দেখা করেই যাই।
3: ঠিকই করেছো বৌদি, আমার অবস্থা দেখো না, বাইরে কাজ করে এসেও কোনো রেহাই নাই, আর মেয়েটাও স্কুল থেকে ফিরে একদম সময় পায় না।
2: ঠিকই বলেছ, আমাদের মোনাও তো স্কুল থেকে ফিরে আবার টিউশন পড়তে যায়, একদম সময়ই পায় না। তা আমি যে কাজের কথা বলেছিলাম তার কি হলো?
3: আশা করি তোমার কাজটা হয়ে যাবে, এক দুই দিন অপেক্ষা করো। আমার মালিক গোকুলবাবুকে তোমার কথা বলেছি, উনি কথা দিয়েছেন, দেখবে তোমার কাজটা হয়ে যাবে।
2: সত্যি বলছো তুমি?
3: হ্যাঁ গো হ্যাঁ, সত্যি, আর চিন্তা করো না।
2: তোমাকে একটা কথা বলবো মিনার মা? হ্যাঁ, কথাটা কিন্তু পাঁচ কান করো না।
3: কি কথা গো বৌদি, বলো না, আমি কাউকে বলবো না।
2: টাকা রোজগার করার একটা উপায় আমি খুঁজে পেয়েছি।
3: তাই নাকি বৌদি? কোথায় বলো না বৌদি, কোথায় পেলে?
2: তুমি রত্নাকে জানো?
3: কেন জানবো না? ওই সেই মেয়েটার কথা বলছো যে সারাদিন মদনদার চায়ের দোকানে পড়ে থাকতো?
2: হ্যাঁ, কিন্তু সেই রত্না সেই রত্না নাই, শহরে গিয়ে একটা ভালো কাজ পেয়েছে, অনেক টাকা রোজগার করে, ওকে দেখলে আর সহজে চেনাও যাবে না।
3: কি বলছো বৌদি?
2: হ্যাঁ গো, সত্যি বলছি।
3: তা তোমার টাকা রোজগারের উপায়টা কি বলো, না হয় আমিও তোমার সাথে কিছু রোজগার করতাম।
2: আরে বাবা, সেই কথাটাই তো আমি তোমাকে বলছি, ওই রত্না আমাদের মোনাকে শহরে নিয়ে গিয়ে কাজে লাগিয়ে দিবে বলেছে।
3: তা তোমার মোনা কি এমন কাজ করবে যে অনেক টাকা সেখানে পাবে?
2: সেই সব কথা রত্নাই জানে। তা তুমিও তো তোমার মিনাকে পাঠাতে পারো। তুমি বললেই আমি রত্নাকে নিয়ে তোমাদের বাড়িতে আনতে পারি, কথা বলে দেখবে নাকি?
3: তাই করো বৌদি, দেখো না আমার মিনাকেও তোমার মোনার সাথে কাজে লাগানো যায় কি না। তুমি এক কাজ করতে পারো, তুমি একবার ওই রত্নাদিকে আমাদের বাড়িতে নিয়ে এসো।
2: না হলে এক কাজ করো না, তুমি আজকে সন্ধ্যায় রত্না আমাদের বাড়িতে আসবে, তখন না হয় তুমিই আমাদের বাড়ি চলে এসো।
3: ঠিক কথাই বলেছো, আমি না হয় তোমাদের বাড়ি যাব।
4: না না বৌদি, কোনো চিন্তা করার কোনো দরকারই নাই। আরে বাবা, আমি তো আছি ওখানে, আমি সব খেয়াল রাখবো।
3: কিন্তু আমার তো খুব ভয় করছে, মেয়েটাকে কখনো বাড়ির বাইরে একা থাকতে পাঠায়নি।
2: আরে বাবা, আমাদের মোনা, সেও তো একা কোথাও যায়নি।
4: তোমরা অযথাই চিন্তা করছো, একা কখনো থাকেনি তো কি হয়েছে, থাকতে থাকতে ওদের অভ্যাস হয়ে যাবে। আর আমি তো তোমাদেরই গ্রামের লোক, এই মেয়েদের খেয়াল আমি রাখবো না ভাবছো?
2: দেখো রত্না, তোমার উপরেই ভরসা করে আমরা আমাদের মেয়েদের পাঠাচ্ছি কিন্তু।
4: আরে বাবা, হয়েছে, আমার উপর ভরসা রাখো, দেখবে তোমাদেরই মেয়েরা তোমাদের সংসারটাকে সুখে ভরিয়ে দিবে।
3: ঈশ্বর তোমার

0: এরপর বেশ কয়েকটা মাসের পর বছর গড়াতে লাগল। তারপর,
1: কি গো সীমা বৌদি, কোনো খবর পেলে তোমার মনার?
2: কই না তো, তুমিও কোনো খবর পাওনি মিনার মা?
1: কই, কোনো খোঁজ খবর নেই, আর রত্নার ফোনটা বন্ধ বলছে। জানো বৌদি, মেয়েটাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, কোথায় যে আছে মেয়েটা। ওর বাবা এই কথা নিয়ে আমার সাথে খুব অশান্তি করছে।
2: আমিও কি ভালো আছি মিনার মা, মেয়েটার জন্য আমারও খুব চিন্তা হচ্ছে, মন খারাপ করছে। আর দেখো ওই রত্না, যার ভরসায় আমরা আমাদের মেয়েদের পাঠালাম, ওর হাতে তুলে দিলাম, ওর কোনো পাত্তাই নাই।
1: এখন তাহলে কি হবে বৌদি? মেয়েগুলোর কোনো খারাপ কিছু ঘটনা ঘটলো না তো? না না, আর তো এভাবে বসে থাকা যায় না, কি করা যায় তুমি বলো তো বৌদি।
2: ঠিকই বলেছ, চলো তো রমেশ বাবুর কাছে যাই, পারলে উনিই আমাদের সাহায্য করতে পারেন।
1: আরে রমেশ বাবু, এটা আবার কে শুনি?
2: আরে বাবা, রমেশ বাবু আমাদের গ্রামের স্কুলের মাস্টার মশাই, উনি খুব ভালো মানুষ, চলো আমরা তার কাছে যাই।
1: চলো, আর দেরি করা যাবে না, এক্ষুনি যাওয়া যাক। চলো সীমা বৌদি,
2: চলো তবে।
0: শুধু সীমা আর শ্যামলী নয়, এই গ্রামের অনেক মেয়েদের মায়েরাও রমেশবাবুর কাছে আসে। তাদের কাছে সব কথা শোনার পর রমেশবাবু আশ্চর্য হয়ে যান, তিনি সব বুঝতে পারেন। তারপর,
3: তোমরা না বুঝে তোমাদের মেয়েদের চরম সর্বনাশের পথে টেনে দিয়েছ, এইভাবে বোকামি কেউ কখনো করে নাকি? একটা অল্প পরিচিত মেয়ের হাতে নিজের মেয়েদের এভাবে তুলে দিলে তোমরা?
2: কি করব মাস্টার মশাই, বাড়িতে প্রচন্ড অভাব, ভাবলাম রত্না আমাদের উপকার করতে চায়।
1: হ্যাঁ, ওর মিষ্টি কথায় আমরা তার উপর ভরসা করি, কত ভালোভাবে কথা বলতে পারে, অথচ এখন এত দিন হলো তার কোনো খোঁজ খবর নাই।
3: দুষ্ট লোকেরা এইভাবে মিষ্টি কথা দিয়ে আর অর্থের লোভ দেখিয়ে গরিব লোকদের ফাঁদে ফেলে তাদের কার্য উদ্ধার করে, তারপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। জানো তোমরা, এই তোমাদের মতন মায়েদের জন্য কত মেয়ে আজ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে।
2: আমাদের ভুল হয়ে গেছে মাস্টার মশাই, ভুল হয়ে গেছে আমাদের।
1: আপনি আমাদের সাহায্য করুন মাস্টার মশাই, দেখুন শুধু আমার না, কতজন মা এখানে আপনার কাছে সাহায্যের জন্য এসেছে, আপনি কিছু করুন মাস্টার মশাই।
3: অবশ্যই তোমাদের সাহায্য করুন, কিন্তু তোমরা এখনো থানাতে কিছু জানাওনি কেন? ওটা খুব দরকারি। আরে বাবা, পুলিশ তো আমাদের সাহায্য করতে পারবে।
2: আমরা সাধারণ মানুষ, থানা পুলিশের সামনে যেতে আমাদের ভয় করে।
3: এটাও তোমাদের ভুল ধারণা, দেখো আমাদের দেশের প্রশাসন আমাদের সাহায্য করার জন্যই আছে, আর তোমরা ওদের কাছে না গিয়ে এতদিন চুপ করে বসে আছো। চলো চলো, আর দেরি করো না, চলো আমরা সবাই মিলে থানাতেই যাই, ওরাই আমাদের সাহায্য করতে পারবে।
1: হ্যাঁ হ্যাঁ, তাই চলুন।
0: কিছুদিন পর লোকাল থানা আর রমেশ বাবুর সহযোগিতায় রত্না ধরা পড়ে। রত্নার আসল নাম হলো মালতী মণ্ডল, আসলে সে একটা বড় ধরনের মেয়ে পাচার চক্র চালায়। সে এখন পুলিশ হেফাজতে, কিন্তু সেই সব মেয়েরা যারা রত্নার হাত ধরে শহরে গেছিল তাদের কি হলো, এখন তাদের সন্ধান চলছে। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা, সীমা আর শ্যামলী মতো ভুল যেন কখনোই না করি, দারিদ্রতা থেকে উদ্ধার

পেতে গেলে অবশ্যই বুদ্ধিপূর্বক পরিশ্রম আপনাকে করতেই হবে। আজ এই পর্যন্তই, আবার অনেক কথা হবে নির্ধারিত দিনে ঠিক একই সময়ে। আর হ্যাঁ, ফোন করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে ভুলবেন না যেন। আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার শুধুমাত্র আপনাদের জন্য 8373837996, 8373837996। আমাদের চিঠিও লিখতে পারেন। আমাদের চিঠি লেখার ঠিকানা হল নারীমন, প্রযত্নে জুলি ঘোষ, সুকান্তপল্লী, নেয়ার বলাকা মোড়, পোস্ট শিলিগুড়ি বাজার, জেলা জলপাইগুড়ি, পিন নাম্বার 7340005। সমগ্র অনুষ্ঠানটি শুনলেন বিকাশ দর্শনের সৌজন্যে। আমি জুলি বিদায় নিই, নমস্কার।

এতক্ষণ শুনলেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন। শ্রোতা বন্ধুরা, রবীন্দ্রনাথ বাঙালি মনীষার মধ্যমণি, তাঁকে ঘিরেই আমাদের জীবনযাপন। তবুও বৈশাখ মাস রবীন্দ্র জন্মমাস হিসাবে রবীন্দ্রনাথকে আরেকটু আমরা কাছে নিয়ে যাপন করি। আজ 31শে বৈশাখ, বৈশাখ মাসের শেষ দিন, তাই মহিলা মজলিসে সাহিত্য থেকে পাঠের আসরে রয়েছে রবীন্দ্রনাথেরই ছোট গল্প মধ্যবর্তিনী। নিবারণের সংসার নিতান্তই সচরাচর রকমের, তাহাতে কাব্যরসের কোনো নামগন্ধ ছিল না। জীবনে উক্ত রসের যে কোনো আবশ্যক আছে এমন কথা তাহার মনে কখনো উদয় হয় নাই। যেমন পরিচিত পুরাতন চটিজোড়াটির মধ্যে পা দুটি দিব্য নিশ্চিন্তভাবে প্রবেশ করে, এই পুরাতন পৃথিবীটার মধ্যে নিবারণ সেইরূপ আপনার চিরাভ্যস্ত স্থানটি অধিকার করিয়া থাকে। সে সম্বন্ধে ভ্রমেও কোনোরূপ চিন্তা তর্ক বা তত্ত্বালোচনা করে না। নিবারণ প্রাতঃকালে উঠিয়া গলির ধারে গৃহদ্বারে খোলা গায়ে বসিয়া অত্যন্ত নিরুদ্বিগ্নভাবে হুঁকাটি লইয়া তামাক খাইতে থাকে। পথ দিয়া লোকজন যাতায়াত করে, গাড়ি ঘোড়া চলে, বৈষ্ণব ভিখারি গান গাহে, পুরাতন বোতল সংগ্রহকারী হাঁকিয়া চলিয়া যায়। এই সমস্ত চঞ্চল দৃশ্য মনকে লঘুভাবে ব্যাপৃত রাখে এবং যেদিন কাঁচা আম এবং তপসি মাচালা আসে সেদিন অনেক দরদাম করিয়া কিঞ্চিত বিশেষরূপ রন্ধনের আয়োজন হয়। তাহার পর যথাসময়ে তেল মাখিয়া স্নান করিয়া আহারান্তে দড়িতে ঝুলানো চাপকানটি পরিয়া এক ছিলিম তামাক পানের সহিত নিঃশেষপূর্বক আরেকটি পান মুখে পরিয়া আপিসে যাত্রা করে। আপিস হইতে ফিরিয়া আসিয়া সন্ধেবেলাটা প্রতিবেশী রামলোচন ঘোষের বাড়িতে প্রশান্ত গম্ভীরভাবে সন্ধ্যা যাপন করিয়া আহারান্তে রাত্রে শয়নগৃহে স্ত্রী হরসুন্দরীর সহিত সাক্ষাৎ হয়। সেখানে মিত্রদের ছেলের বিবাহে আইবড় ভাত পাঠানো, নবনিযুক্ত ঝির অবাধ্যতা, ছিঁচকি বিশেষে ফোড়ন বিশেষের উপযোগিতা সম্বন্ধে যে সমস্ত সংক্ষিপ্ত সমালোচনা চলে তাহা এ পর্যন্ত কোনো কবি ছন্দবদ্ধ করেন নাই এবং সেজন্য নিবারণের মনে কখনো ক্ষোভের উদয় হয় নাই। ইতিমধ্যে ফাল্গুন মাসে হরসুন্দরীর সংকট পীড়া উপস্থিত হইল। জ্বর আর কিছুতেই ছাড়িতে চাহে না। ডাক্তার যতই কুইনাইন দেয়, বাধাপ্রাপ্ত প্রবল স্রোতের ন্যায় জ্বরও তত ঊর্ধ্বে চড়িতে থাকে। এমনই 20 দিন 22 দিন 40 দিন পর্যন্ত ব্যাধি চলিল। নিবারণের আপিস বন্ধ, রামলোচনের বৈকালিক সভায় বহুকাল আর সে যায় না। কি যে করে তাহার ঠিক নাই। একবার শয়নগৃহে গিয়া রোগীর অবস্থা জানিয়ে আসে, একবার বাহিরের বারান্দায় বসিয়া চিন্তা মুখে তামাক টানিতে থাকে। দুই বেলা ডাক্তার বৈদ্য পরিবর্তন করে এবং যে যাহা বলে সেই ওষুধ পরীক্ষা করিয়া দেখিতে চাহে। ভালোবাসার এইরূপ অব্যবস্থিত শুশ্রূষা সত্ত্বেও 40 দিনে হরসুন্দরী ব্যাধিমুক্ত হইল। কিন্তু এমনই দুর্বল এবং শীর্ণ হইয়া গেল যে শরীরটি যেন বহুদূর হইতে অতি ক্ষীণ স্বরে আছি বলিয়া সাড়া দিতেছে মাত্র। তখন বসন্তের দক্ষিণের হাওয়া দিতে আরম্ভ করিয়াছে এবং উষ্ণ নিশীথের চন্দ্রালোকও সীমন্তিনীদের উন্মুক্ত শয়নকক্ষে নিঃশব্দ পদসঞ্চারে প্রবেশাধিকার লাভ করিয়াছে। হরসুন্দরের ঘরের নিচেই প্রতিবেশীদের খিড়কির বাগান, সেটা যে বিশেষ কিছু সুদৃশ্য রমণীয় স্থান তাহা বলিতে পারি না। এক সময় কে একজন শখ করিয়া গোটা কত ক্রোটন রোপণ করিয়াছিল, তাহার পর সেদিকে বড় একটা কেউ দৃকপাত করে নাই। শুষ্ক ডালের মাচার ওপর কুষ্মাণ্ডলতা উঠিয়াছে,

বৃদ্ধ কুল গাছের তলায় বিষম জঙ্গল। রান্নাঘরের পাশে প্রাচীর ভাঙিয়া কতগুলি ইঁট জড়ো হইয়া আছে এবং তাহারই সহিত দগ্ধাবশিষ্ট পাথুরে কয়লা এবং ছাই দিন দিন রাশিকৃত হইয়া উঠিতেছে। কিন্তু বাতায়নতলে শয়ন করিয়া এই বাগানের দিকে চাহিয়া হরসুন্দরী প্রতি মুহূর্তে যে একটি আনন্দরস পান করিতে লাগিল তাহার অকিঞ্চিতকর জীবনে এমন সে আর কখনো করে নাই। গ্রীষ্মকালে স্রোতবেগ মন্দ হইয়া ক্ষুদ্র গ্রাম্য নদীটি যখন বালুসজ্জার উপর শীর্ণ হইয়া আসে তখন সে যেমন অত্যন্ত স্বচ্ছতা লাভ করে, যেমন প্রভাতের সূর্যালোক তাহার তলদেশ পর্যন্ত কম্পিত হইতে থাকে, বায়ুস্পর্শ তাহার সর্বাঙ্গ পুলকিত করিয়া তোলে এবং আকাশের তারা তাহার স্ফটিক দর্পণের উপর সুখ স্মৃতির ন্যায় অতি সুস্পষ্টভাবে প্রতিবিম্বিত হয়, তেমনি হরসুন্দরীর ক্ষীণ জীবনতন্তুর ওপর আনন্দময়ী প্রকৃতির প্রত্যেক অঙ্গুলি যেন স্পর্শ করিতে লাগিল এবং অন্তরের মধ্যে যে একটি সঙ্গীত উঠিতে লাগিল তাহার ঠিক ভাবটি সে সম্পূর্ণ বুঝিতে পারিল না। এমন সময় তাহার স্বামী যখন পাশে বসিয়া জিজ্ঞাসা করিত, কেমন আছো? তখন তাহার চোখে যেন জল উছলিয়া উঠিত। রোগশীর্ণ মুখে তাহার চোখ দুটি অত্যন্ত বড় দেখায়। সে বড় বড় প্রেমার্দ্র সকৃতজ্ঞ চোখ স্বামীর মুখের দিকে তুলিয়া শীর্ণ হস্তে স্বামীর হস্ত ধরিয়া চুপ করিয়া পড়িয়া থাকিত। স্বামীর অন্তরেও যেন কোথা হইতে নতুন অপরিচিত আনন্দরশ্মি প্রবেশ লাভ করিত। এইভাবে কিছুদিন যায়। একদিন রাত্রে ভাঙা প্রাচীরের উপরিবর্তী খর্ব অশ্বত্থ গাছের কম্পমান শাখান্তরাল হইতে একখানি বৃহৎ চাঁদ উঠিতেছে এবং সন্ধ্যাবেলায় গুমট ভাঙিয়া হঠাৎ একটা নিশাচর বাতাস জাগ্রত হইয়া উঠিতেছে। এমন সময় নিবারণের চুলের মধ্যে অঙ্গুলি বুলাইতে বুলাইতে হরসুন্দরী কহিল, আমাদের তো ছেলেপুলে কিছুই হইল না, তুমি আর একটি বিবাহ করো। হরসুন্দরী কিছুদিন হইতেই এই কথা ভাবিতেছিল। মনে যখন একটা প্রবল আনন্দ ও একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয় তখন মানুষ মনে করে আমি সব করিতে পারি। তখন হঠাৎ একটা আত্মবিসর্জনের ইচ্ছা বলবতী হইয়া ওঠে। স্রোতের উচ্ছ্বাস যেমন কঠিন তটের ওপর আপনাকে সবেগে মূর্ছিত করে, তেমনি প্রেমের আবেগ আনন্দের উচ্ছ্বাস একটা মহৎ ত্যাগ একটা বৃহৎ দুঃখের ওপর আপনাকে যেন নিক্ষেপ করিতে চাহে। সেইরূপ অবস্থায় অত্যন্ত পুলকিত চিত্তে একদিন হরসুন্দরী স্থির করিল, আমার স্বামীর জন্য আমি খুব বড় একটা কিছু করিব। কিন্তু হায়, যতখানি সাধ ততখানি সাধ্য কাহার আছে? হাতের কাছে কি আছে, কি দেওয়া যায়? ঐশ্বর্য নাই, বুদ্ধি নাই, ক্ষমতা নাই, শুধু একটা প্রাণ আছে, সেটাও যদি কোথাও দিবার থাকে এখনই দিয়া ফেলি, কিন্তু তাহারই বা মূল্য কি? আর স্বামীকে যদি দুগ্ধ ফেনের মতো শুভ্র, নবনীর মতো কোমল, শিশুকন্দর্পের মতো সুন্দর একটি স্নেহের পুত্তলি সন্তান দিতে পারিতাম, কিন্তু প্রাণপণে ইচ্ছা করিয়া মরিয়া গেলেও তো সে হইবে না। তখন মনে হইল স্বামীর একটি বিবাহ দিতে হইবে। ভাবিল, স্ত্রীরা ইহাতে এত কাতর হয় কেন? এ কাজ তো কঠিন নহে। স্বামীকে যে ভালোবাসে, সপত্নীকে ভালোবাসা তাহার পক্ষে কি এমন অসাধ্য মনে করিয়া হরসুন্দরী বক্ষ স্ফীত হইয়া উঠিল। প্রস্তাবটা যখন প্রথম শুনিল নিবারণ হাসিয়া উড়াইয়া দিল, দ্বিতীয় এবং তৃতীয়বারও কর্ণপাত করিল না। স্বামীর এই অসম্মতি, এই অনিচ্ছা দেখিয়া হরসুন্দরী বিশ্বাস এবং সুখ যতই বাড়িয়া উঠিল তাহার প্রতিজ্ঞাও তত দৃঢ় হইতে লাগিল। এদিকে নিবারণ যত বারম্বার এই অনুরোধ শুনিল ততই তাহার অসম্ভাব্যতা তাহার মন হইতে দূর হইল এবং গৃহদ্বারে বসিয়া তামাক খাইতে খাইতে সন্তান পরিবৃত গৃহের সুখময় চিত্র তাহার মনে উজ্জ্বল হইয়া উঠিতে লাগিল। একদিন নিজে প্রসঙ্গ উত্থাপন করিয়া বলিল, বুড়া বয়সে একটি কচি খুকিকে বিবাহ করিয়া আমি মানুষ করিতে পারিব না। হরসুন্দরী কহিল, সেজন্য তোমাকে ভাবিতে হইবে না, মানুষ করিবার ভার আমার উপর রহিল। বলিতে বলিতে এই সন্তানহীনা রমণীর মনে একটি কিশোর বয়স্কা সুকুমারী লজ্জাশীলা মাতৃক্রোড় হইতে সদ্য বিচ্যুতা নববধূর মুখচ্ছবি উদয় হইল এবং হৃদয় স্নেহে বিগলিত হইয়া গেল। নিবারণ কহিল, আমার আপিস আছে, কাজ আছে, তুমি আছো, কচি মেয়ের আবদার শুনিবার অবসর আমি পাইব না। হরসুন্দরী বারবার করিয়া কহিল, তাহার জন্য কিছুমাত্র সময় নষ্ট করিতে হইবে না, এবং অবশেষে পরিহাস করিয়া কহিল, আচ্ছা গো, তখন দেখিব কোথায় বা তোমার কাজ থাকে, কোথায় বা আমি থাকি, আর কোথায় বা তুমি থাকো। নিবারণ সে কথার উত্তর মাত্র দেয়া আবশ্যক মনে করিল না। শাস্তিস্বরূপ হরসুন্দরীর কপলে হাসিয়া তর্জনী আঘাত করিল। এই তো গেল ভূমিকা। একটি নোলক পড়া অশ্রু ভরা ছোটখাটো মেয়ের সহিত নিবারণের বিবাহ হইল। তাহার নাম শৈলবালা। নিবারণ ভাবিল নামটি বড় মিষ্টি এবং মুখখানিও বেশ ঢলো ঢলো।
তাহার ভাবখানা, তাহার চেহারাখানা, তাহার চলাফেরা একটু বিশেষ মনোযোগ করিয়া চাহিয়া দেখিতে ইচ্ছে করে। কিন্তু সে আর কিছুতেই হইয়া ওঠে না। উল্টিয়া এমন ভাব দেখাইতে হয় যে ওই তো এক ফোঁটা মেয়ে, উহাকে লইয়া তো বিষম বিপদে পড়িলাম। কোনো মতে পাশ কাটাইয়া আমার বয়সোচিত কর্তব্যক্ষেত্রের মধ্যে গিয়া পড়িলে যেন পরিত্রাণ পাওয়া যায়। হরসুন্দরী নিবারণের এই বিষম বিপদগ্রস্ত ভাব দেখিয়া মনে মনে বড় আমোদ বোধ করিত। এক একদিন হাত চাপিয়া ধরিয়া বলিত, আহা পলাও কোথায়, ওইটুকু মেয়ে, ও তো আর তোমাকে খাইয়া ফেলিবে না। নিবারণ সশব্যস্ত ভাব ধারণ করিয়া বলিত, আরে রোসো রোসো, আমার বিশেষ কাজ আছে, বলিয়া যেন পলাইবার পথ পাইত না। হরসুন্দরী হাসিয়া দ্বার আটক করিয়া বলিত, আজ ফাঁকি দিতে পারিবে না। অবশেষে নিবারণ নিতান্তই নিরুপায় হইয়া বসিয়া পড়িত। হরসুন্দরী তাহার কানের কাছে বলিত, হাহা, পরের মেয়েকে ঘরে আনিয়া অমন হত শ্রদ্ধা করিতে নাই। এই বলিয়া শৈলবালাকে ধরিয়া নিবারণের বাম পাশে বসাইয়া দিত এবং জোর করিয়া ঘোমটা খুলিয়া ও চিবুক ধরিয়া তাহার আনত মুখ তুলিয়া নিবারণকে বলিত, আহা কেমন চাঁদের মতো মুখখানা দেখো দেখি। কোনোদিন বা উভয়কে বসাইয়া কাজ আছে বলিয়া উঠিয়া যাইত এবং বাহির হইতে ঝনাত করিয়া দরজা বন্ধ করিয়া দিত। নিবারণ নিশ্চয় জানিত দুটি কৌতূহলী চক্ষু কোনো না কোনো ছিদ্রে সংলগ্ন হইয়া আছে। অতিশয় উদাসীনভাবে পাশ ফিরিয়া সে নিদ্রার উপক্রম করিত। শৈলবালা ঘোমটা টানিয়া গুটিসুটি মারিয়া মুখ ফিরাইয়া একটি কোণের মধ্যে মিলাইয়া থাকিত। অবশেষে হরসুন্দরী নিতান্ত না পারিয়া হাল ছাড়িয়া দিল, কিন্তু খুব বেশি দুঃখিত হইল না। হরসুন্দরী যখন হাল ছাড়িল তখন স্বয়ং নিবারণ হাল ধরিল। এ বড় কৌতূহল, এ বড় রহস্য! এক টুকরো হীরক পাইলে তাহাকে যেমন নানাভাবে নানা দিকে ফিরাইয়া দেখিতে ইচ্ছে করে, আর এ একটি ক্ষুদ্র সুন্দর মানুষের মন বড় অপূর্ব। ইহাকে কত রকম করিয়া স্পর্শ করিয়া সোহাগ করিয়া অন্তরাল হইতে সম্মুখ হইতে পার্শ্ব হইতে দেখিতে হয়। কখনো একবার কানের দুলে দোল দিয়া, কখনো ঘোমটা একটুখানি টানিয়া তুলিয়া, কখনো বিদ্যুতের মতো সহসা সচকিতে, কখনো নক্ষত্রের মতো দীর্ঘকাল একদৃষ্টে নব নব সৌন্দর্যের সীমা আবিষ্কার করিতে হয়। ম্যাকমোরান কোম্পানির অফিসের হেডবাবু শ্রীযুক্ত নিবারণচন্দ্রের অদৃষ্টে এমন অভিজ্ঞতা ইতিপূর্বে হয় নাই। সে যখন প্রথম বিবাহ করিয়াছিল তখন বালক ছিল, যখন যৌবন লাভ করিল তখন স্ত্রী তাহার নিকট চিরপরিচিত, বিবাহিত জীবনে চিরাভ্যস্ত। হরসুন্দরীকে সে ভালোবাসিত, কিন্তু কখনোই তাহার মনে ক্রমে ক্রমে প্রেমের সচেতন সঞ্চার হয় নাই। একেবারে পাকা আম্রের মধ্যেই যে পতঙ্গ জন্ম লাভ করিয়াছে, যাহাকে কোনো কালে রস অন্বেষণ করিতে হয় নাই, অল্পে অল্পে রসার স্বাদ করিতে হয় নাই, তাহাকে একবার বসন্তকালের বিকশিত পুষ্পবনের মধ্যে ছাড়িয়া দেওয়া হোক দেখি। বিকচন মুখ, গোলাপের আধখোলা মুখটির কাছে ঘুরিয়া ঘুরিয়া তাহার কি আগ্রহ! একটুকু যে সৌরভ পায়, একটুকু যে মধুর আস্বাদ লাভ করে, তাহাতে তাহার কি নেশা! নিবারণ প্রথমটা কখনো বা একটা গাউন পরা কাঁচের পুতুল, কখনো বা এক শিশি এসেন্স, কখনো বা কিছু মিষ্ট দ্রব্য কিনিয়া আনিয়া শৈলবালাকে গোপনে দেয়া যাইত। এমনি করিয়া একটুখানি ঘনিষ্ঠতার সূত্রপাত হয়। অবশেষে কখন একদিন হরসুন্দরী গৃহকার্যের অবকাশে আসিয়া দ্বারের ছিদ্র দিয়া দেখিল নিবারণ এবং শৈলবালা বসিয়া কড়ি লইয়া দশ পঁচিশ খেলিতেছে। বুড়া বয়সের খেলা বটে! নিবারণ সকালে আহারাদি করিয়া যেন আপিসে বাহির হইল, কিন্তু আপিসে না গিয়া অন্তঃপুরে প্রবেশ করিয়াছে, এ প্রবঞ্চনার কি আবশ্যক ছিল? হঠাৎ একটা জ্বলন্ত বজ্র শলাকা দিয়া কে যেন হরসুন্দরীর চোখ খুলিয়া দিল। সে তীব্র তাপে চোখের জল বাষ্প হইয়া শুকাইয়া গেল। হরসুন্দরী মনে মনে কহিল, আমিই তো উহাকে ঘরে আনিলাম, আমিই তো মিলন করাইয়া দিলাম, আমার সঙ্গে এমন ব্যবহার কেন, যেন আমি উহাদের সুখের কাঁটা। হরসুন্দরী শৈলবালাকে গৃহকার্য শিখাইত। একদিন নিবারণ মুখ ফুটিয়া বলিল, ছেলে মানুষ, উহাকে তুমি বড় বেশি পরিশ্রম করাইতেছ, উহা শরীর তেমন সবল নহে। বড় একটা তীব্র উত্তর হরসুন্দরী মুখের কাছে আসিয়াছিল, কিন্তু কিছু বলিল না, চুপ করিয়া গেল। সেই অবধি বউকে কোনো গৃহকার্যে হাত দিতে দিত না। রাধা বাড়া দেখা শোনা সমস্ত কাজ নিজে করিত। ক্রমে এমন হইল শৈলবালা আর নড়িতে বসিতে পারে না। হরসুন্দরী দাসীর মতো তাহার সেবা করে এবং স্বামী বিদূষকের মতো তাহার মনোরঞ্জন করে। সংসারের কাজ করা, পরের দিকে তাকানো যে জীবনের কর্তব্য, এই শিক্ষাই তাহার হইল না। হরসুন্দরী যে নীরবে দাসীর মতো কাজ করিতে লাগিল তাহার মধ্যে ভারী একটা গর্ব আছে।
তাহার মধ্যে ন্যূনতা এবং দীনতা।

নাই। সে কহিল, তোমরা দুই শিশুতে মিলিয়া খেলা করো, সংসারের সমস্ত ভার আমি লইলাম। শ্রোতা বন্ধুরা, আজ সময় শেষ, তাই গল্পটিকে এখানেই শেষ করতে হচ্ছে। আমরা ফিরে আসব আগামী সোমবার গল্পটির পরবর্তী অংশ নিয়ে। তাহলে আজ বিদায় নিচ্ছি, ততদিন ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আগামী সোমবার, সঙ্গে থাকবে রবীন্দ্রনাথের গল্প মধ্যবর্তিনীর দ্বিতীয়াংশ। নমস্কার।

এতক্ষণ শুনলেন মহিলা মজলিশ অনুষ্ঠানটি। প্রথম পর্যায়ে শুনলেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন, এবং দ্বিতীয় পর্যায়ে শুনলেন সাহিত্য থেকে পাঠ। উপস্থাপনায় ছিলেন শাহানা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। অব্যবহিত পরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে আবুধাবি পৌঁছেছেন। ছদিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত ও কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের পুত্তাপার্থীতে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাক্ট এয়ারক্রাফট প্রোগ্রামের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। নিট ইউজির বাতিল পরীক্ষা 21 জুন ফের নেওয়া হবে। পশ্চিমবঙ্গের রথীন্দ্র বোস পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দিন সফরের প্রথম পর্যায়ে আবুধাবি পৌঁছেছেন। ছদিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি যাচ্ছেন। আবুধাবি পৌঁছে তিনি সেদেশের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতা দ্বিপাক্ষিক বিষয়, বিশেষ করে জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করছেন। প্রধানমন্ত্রী বলেছেন,
1: डायलॉग और डिप्लोमेसी का प्राथमिकता दी है। होर्मुज को फ्री, ओपन और सेफ बनाए रखना, यह हमारी सबसे बड़ी प्राथमिकता है। इस विषय में अंतर्राष्ट्रीय कानूनों का पालन आवश्यक है। भारत हर परिस्थिति में यूएई के साथ कंधे से कंधा मिलाकर खड़ा है और आगे भी खड़ा रहेगा।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত ও কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনের উন্মুক্ত অধিবেশনে ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের জরুরি প্রয়োজন রয়েছে। বিদেশমন্ত্রী বলেন, ভারত ধারাবাহিকভাবে উন্নত বহুপাক্ষিকতার পক্ষে কথা বলেছে, যা বর্তমান বাস্তবতার ভিত্তিতে উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলির প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন যে প্রতিটি দেশ কেবল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই নয়, বরং আরও গণতান্ত্রিক, প্রতিনিধিত্বমূলক এবং ন্যায়সঙ্গত একটি আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য একযোগে কাজ করতে হবে। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সংস্কারকৃত বহুপাক্ষিকতা অবশ্যই সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি শ্রদ্ধা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বিভিন্ন জাতীয় পরিস্থিতির স্বীকৃতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে হবে।
2: There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সাক্ষাতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং এর প্রভাব নিয়ে আলোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শ্রী জয়শঙ্কর জানিয়েছেন, তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়েও মতবিনিময় হয়েছে। ডক্টর জয়শঙ্কর 2026 সালের ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকে আব্বাস আরাকচির অংশগ্রহণে সন্তোষ ব্যক্ত করেন। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় স্বনির্ভরতা ও মহাকাশ গবেষণার সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুত্তাপার্থীতে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMCA প্রোগ্রামের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করে উদ্বোধনী ভাষণে শ্রী সিং বলেন,
3: চাহে ইন্ডিভিজুয়াল ইনোভেটর হো, বড়ি কোম্পানি হো, স্টার্টআপ হো, MSME हो, हर कोई राष्ट्र रक्षा के इस महायज्ञ में अपनी आहुति दे रहा है। यह जो पब्लिक प्राइवेट पार्टनरशिप का मॉडल हमने अपनाया है, उसने डिफेंस मैन्युफैक्चरिंग को एक क्लोज्ड एनवायरनमेंट से निकालकर जन आंदोलन बना दिया है। और यह बड़ी खुशी की बात है कि इस जन आंदोलन का प्रत्यक्ष रूप हमें आंध्र प्रदेश में देखने को मिल रहा है।
0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, সরকার শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল এবং তাদের ভবিষ্যৎ সরকারের অগ্রাধিকার। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জাতীয় পরীক্ষা সংস্থা NTA আগামী মাসের 21 তারিখে পুনরায় নিট ইউজি 2026 পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তিনি জানান, প্রশ্ন ফাঁসের তদন্তের দায়িত্ব CBIকে দেওয়া হয়েছে। শ্রী প্রধান বলেন, পরীক্ষার্থীরা আগামী মাসের 14 তারিখের মধ্যে পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন।
4: परीक्षा में थोड़ा हमको जो उनकी फॉर्मेलिटीज है, ओएमआर शीट को दस्तखत करना, आरंभ में एक बार करना, अंत में भी एक बार करना, उसमें हमारे विद्यार्थियों कोर टाइम में कटौती हुई थी। जो 2 से 5 एग्जामिनेशन टाइम था उसको ध्यान में रखते एनटीए ने तुरंत एक निष्पत्ति किया है कि उसको और 15 मिनट बढ़ाए, 2 से शुरू होगा 5:15 तक ये परीक्षा की समय बढ़ाया जाएगा। एडमिट कार्ड, इस बार के एडमिट कार्ड 14 जून तक सभी को पहुंच जाएगा।
0: আন্তর্জাতিক জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দেশের তেল সংস্থাগুলি পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি 3 টাকা করে বাড়িয়েছে। নতুন দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 94.77 টাকা থেকে বেড়ে 97.77 টাকা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম 87.67 টাকা থেকে বেড়ে 90.67 টাকা হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি 108.74 টাকা এবং ডিজেলের বর্ধিত দাম হয়েছে 95.13 টাকা। রেলমন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য 3টি নতুন রেল প্রকল্প অনুমোদন করেছে। আজ এই মর্মে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠানো হয়েছে। জলপাইগুড়ি শিলিগুড়ি প্রায় 7.5 কিলোমিটার রেলপথ ডাবল লাইন করা, কলকাতা থেকে খড়গপুর হয়ে জয়পুর পর্যন্ত সাঁতরাগাছি খাতিপুরা এক্সপ্রেস চালু এবং শালবনী আদ্রা 107 কিলোমিটার রেললাইন তৈরিতে বিস্তারিত প্রকল্প রিপোর্ট ডিপিআর এবং চূড়ান্ত এলাকা পরিদর্শন এফএলএস শীঘ্র করার অনুমোদন দেওয়া হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে, বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রমও সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
5: আমরা চাই না বিধানসভা তার বিরোধী দলনেতা তাকে 11 মাস হাউসের বাইরে রেখে হাউস চলুক। সংবিধানের যে 3টি বিষয় রয়েছে, ফর দা পিপল, বাই দা পিপল, অফ দা পিপল, সেটাকে মেনে আমরা এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই।
0: রাজ্যের নবনির্বাচিত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী আইএসএফ, কংগ্রেস, সিপিআইএম এবং আম জনতা উন্নয়ন পার্টি নবনির্বাচিত সদস্যরা অধ্যক্ষকে ধন্যবাদ জানান। কেরালামের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আগামী সোমবার শপথ নেবেন ভি ডি সতীশন। নতুন মন্ত্রিসভার সদস্যরাও ওই দিনই শপথ গ্রহণ করবেন বলে ইউডিএফ সূত্রে জানানো হয়েছে। জোটের অন্যান্য দল থেকে কোনো কোনো বিধায়ক কোন দপ্তরের মন্ত্রী হবেন তা নিয়েও

কল্পনা শুরু হয়েছে। আকাশবাণীর গৌরবময় পথচলার 90 বছর পূর্তি উদযাপন করতে আজ ছত্তিশগড়ের রায়পুরে একটি বিশেষ ওয়াকাথন বা পদযাত্রার আয়োজন করা হয়। আজ সকাল 7টা নাগাদ সিভিল লাইন্স এলাকায় আকাশবাণী ভবন থেকে এই পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অনুষ্ঠানটি পুনরায় আকাশবাণী চত্বরেই এসে শেষ হয়। আকাশবাণী রায়পুর কেন্দ্রের এই আয়োজনে বর্তমান কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত আধিকারিক, সংবাদ পাঠক, বিশিষ্ট নাগরিক এবং বিপুল সংখ্যক উৎসাহী শ্রোতা অংশগ্রহণ করেন। অপারেশন এপিক ফিউরি সামরিক অভিযানে ইরানের সামরিক শক্তিকে সাংঘাতিক নড়বড়ে করে দেওয়া হয়েছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে। মার্কিন সেনেটে অ্যাডমিরাল চার্লস কুপারটু সাংসদদের জানান যে অপারেশন এপিক ফিউরি ইরানের প্রায় 90% ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। রিপাবলিকান সেনেটররা এই অভিযানকে সমর্থন করে বলেছেন, ইরান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে মদত দিয়ে আসছে, যা মার্কিন স্বার্থের পক্ষে এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে ডেমোক্র্যাটরা মার্কিন প্রশাসনের এই দৃষ্টিভঙ্গির কড়া সমালোচনা করেছেন। আইপিএলের আজকের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। লখনৌতে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরের প্রথম পর্যায়ে আবুধাবি পৌঁছেছেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত ও কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের পুত্রপার্থীতে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রোগ্রামের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। সংসদীয় নিয়ম মেনে সরকার ও বিরোধী পক্ষ আলোচনায় সমান সুযোগ পাবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য বিধানসভার কার্যক্রম সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার বিষয়ে মুখ্যমন্ত্রী নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছেন। আগামী 18 জুন রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। রেল মন্ত্রক রাজ্যের জন্য 3টি নতুন রেল প্রকল্প অনুমোদন করেছে। অবৈধভাবে জমি দখল ও আর্থিক দুর্নীতি মামলায় ধৃত কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে ব্যাংকশাল আদালতে পেশ করা হয়েছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভায় এগিয়ে যাবে। বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রমও সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বিরোধীদের বেশি করে বলার সুযোগ দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। সময় বরাদ্দের ক্ষেত্রেও সরকার নমনীয় থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
1: আমরা চাই না বিধানসভা তার বিরোধী দলনেতা তাকে 11 মাস হাউসের বাইরে রেখে হাউস চলুক। সংবিধানের যে 3টি বিষয় রয়েছে, ফর দা পিপল, বাই দা পিপল, অফ দা পিপল, সেটাকে মেনে আমরা এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই।
0: মুখ্যমন্ত্রী আরো বলেন, বিধানসভায় ভাষার শালীনতা, দায়বদ্ধতা এবং সাংবিধানিক মূল্যবোধ বজায় রাখা জরুরি। অতীতের মতো অশান্তি বা হিংসার পরিবেশ তৈরি হোক তা সরকার চায় না। বিধানসভার আধুনিকীকরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। সীমানা পুনর্বিন্যাসের পর ভবিষ্যতে বিধানসভার আসন সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। সেই কারণে আগামী দিনে নতুন বিধানসভা ভবন তৈরির প্রয়োজনের দিকে ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সব দলের বিধায়কদের জন্য সরকারের দরজা খোলা থাকবে। কোনো বিধায়ক চিঠি দিলে তার উত্তর এবং প্রাপ্তি স্বীকার করা হবে বলেও আশ্বাস দেন তিনি। মন্ত্রীদেরও নির্দেশ দেওয়া হবে যাতে এলাকার বিধায়ক যে দলেরই হন না কেন, প্রশাসনিক কাজে তাকে গুরুত্ব দেওয়া হয়। নবনির্বাচিত বিরোধী দলনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়, বিরোধী আইএসএফ, কংগ্রেস, সিপিআইএম এবং আম জনতা উন্নয়ন পার্টির সদস্যরা অধ্যক্ষকে ধন্যবাদ জানান। অধিবেশন শেষে আজ অধ্যক্ষের কাছে গিয়ে নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইস্তফা দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সারা রাজ্যের মতো নন্দীগ্রামের প্রতিও তিনি একইভাবে দায়িত্ব পালন করবেন।
2: নন্দীগ্রামের জনগণ জানে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের সম্পর্কটা কেবলমাত্র পদের বা রাজনৈতিক সম্পর্ক নয়, একদম আর্থিক সম্পর্ক। তবুও নিয়ম মেনে দিতে হয়েছে, তাদেরকে বিচলিত হতেও না হতো। 94টা কেন্দ্রেই কাজ করতে হবে। মমতা ব্যানার্জি প্রতিহিংসা করায় আমি পাইপ পাত্তি দেয়নি। ইতিমধ্যে আমার স্বপ্নের জল প্রবল, আর সকাল থেকে জল লাইন, জলের পাইপ পাতা, নন্দীগ্রামের সব বাড়িতেই জল দেওয়া।
0: রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পরে ভোট পরবর্তী কোনো হিংসার ঘটনা ঘটেনি এবং কেউ ঘর ছাড়া নেই বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ বিধানসভায় নতুন অধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠানে বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় বহু মানুষ ঘর ছাড়া বলে অভিযোগ করেন। মানুষের মধ্যে ভয়ও বেড়ে গিয়েছে বলে তাঁর দাবি। এরপরে মুখ্যমন্ত্রী বলেন, যদি কেউ ঘর ছাড়া থাকেন তবে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে সেই তালিকা জমা দেওয়া হোক। তবে 2021 সালে নির্বাচনের পরে সারা রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় যে 12,500 এফআইআর দায়ের হয়েছিল, সেই হিংসার ঘটনায় যুক্ত কোনো ব্যক্তি যদি বর্তমানে ঘর ছাড়া থাকেন তাকে জেলে ঢোকানো হবে বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলে সেই ব্যক্তিকে সসম্মানে ফিরিয়ে আনা হবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দেন। গত কয়েকটি নির্বাচনের সঙ্গে তুলনা করলে এবারের নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণ ছিল বলেও তিনি উল্লেখ করেছেন। 2021-এর ভোট পরবর্তী হিংসা নিয়ে নতুন করে মামলা ও পুরনো মামলাগুলির ফাইল আবার খোলার সরকারি নির্দেশের পরই পূর্ব বর্ধমানের বিভিন্ন থানায় কেস রুজু করে শুরু হয়েছে ধরপাকড়। 2021 সালে নির্বাচনের ফলাফলের পর কয়েকজনের বাড়িতে ভাঙচুর করে এবং ভয় দেখিয়ে 10 লক্ষ টাকা আদায়ের অভিযোগে গলসি থানার পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম দেবব্রত মাঝি, হিমাংশু ঘোষ, বৈদ্যনাথ তা এবং তার 2 ছেলে তুফান ও তন্ময়। গতকালই এদের বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে দেবব্রত, হিমাংশুকে 4 দিনের পুলিশ হেফাজত এবং বাকিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে 21 মে ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন বিচারক। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের মিঠাখালি এলাকায় বিজেপি কর্মীদের বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি কর্মীরা। অভিযুক্তদের গ্রেপ্তারের এবং থানার আইসিকে অপসারণের দাবিতে গতরাতে ক্যানিং থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পরে পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার শালিপুরে স্থানীয় একটি ক্লাবে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, খবর পাঠানো হয় বম্ব স্কোয়াডকে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আগামী 18 জুন রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। ওই দিন সকাল 11টায় রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে বলে অধ্যক্ষ রথীন্দ্র বসু আজ জানিয়েছেন। এরপর দুপুর 12:30টায় অধিবেশনের দ্বিতীয় অর্ধ শুরু হবে। এর আগে পরিষদীয় নিয়ম মেনে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। রাজ্যের জন্য নতুন 3টি রেল প্রকল্পের অনুমোদন করেছে রেলমন্ত্রক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। অনুমোদিত রেল প্রকল্পগুলির মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি প্রায় 7.5 কিলোমিটার রেলপথ ডবল লাইন, কলকাতা থেকে খড়গপুর হয়ে জয়পুর পর্যন্ত সাঁতরাগাছি খাতিপুরা এক্সপ্রেসের উদ্বোধন এবং শালবনি আদ্রা 107 কিলোমিটার তৃতীয় লাইন তৈরি। রেলের পক্ষ থেকে বিস্তারিত প্রকল্প রিপোর্ট ডিপিআর এবং চূড়ান্ত এলাকা সমীক্ষা দ্রুত করার অনুমতি দেওয়া হয়েছে। হুগলির রিষড়া স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ের নির্মাণগত কাজের জন্য আগামীকাল ও রবিবার হাওড়া প্যান্ডেল সেকশন ট্রাফিক ব্লকের পরিকল্পনা করেছে রেল, ফলে আগামীকাল হাওড়া বর্ধমান ট্রেনের পথ ডানকুনি হয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু ফের সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। আগামী রবিবার ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই সেতুর উপর দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না বলে ট্রাফিক পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে। অবৈধভাবে জমি দখল ও আর্থিক দুর্নীতির মামলায় ধৃত কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে ব্যাংকশাল আদালতে পেশ করা হয়েছে। আগে জানানো হয়েছে গতরাতে সিজিও কমপ্লেক্সে 10 ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর ইডি তাকে গ্রেপ্তার করে। প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ আজ সকাল 10টা নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় 5 বার তাকে ডাকা হলেও প্রতিবারই তিনি এড়িয়ে যান। আজ ইডি নোটিশ না দিলেও নিজে থেকেই তিনি এনফোর্সমেন্ট নির্দেশালয়ের দপ্তরে উপস্থিত হয়েছেন বলে খবর। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে অভিযান চালিয়ে পোলের হাট এলাকা থেকে 18টি উট উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উটগুলি পাচারের উদ্দেশ্যে মধ্যপ্রদেশ থেকে ট্রাকে করে আনা হয়েছিল। ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে 2 জনকে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। কোচবিহারের দিনহাটায় আজ সকালে জমি নিয়ে বিবাদ ও সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম সামাদ আলী। ওই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দিনহাটার কোনামুক্তা এলাকার একটি জমির রাস্তা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বাধে, পরে তা সংঘর্ষের রূপ নেয়। মালদহের কালিয়াচকে পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং ব্রাউন সুগার। ঘটনায় মোট 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে তুলেছে পুলিশ। মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, আটক মাদকের মূল্য 20 লক্ষ টাকারও বেশি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে বিমল গুরুংয়ের নেতৃত্বে ফের সক্রিয় হয়ে উঠেছে গোর্খা জনমুক্তি মোর্চা। নাগরাকাটার পানিঝোড়া বনবস্তি কমিউনিটি হলের সাংগঠনিক কমিটি গঠন করা হয়। মালবাজার ব্লকের কমিটি গঠনের লক্ষ্যে ওদলাবাড়িতে একটি বৈঠকেরও ডাক দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে গত 12 মে আন্তর্জাতিক নার্স দিবসে ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার পেয়েছেন জলপাইগুড়ির বাসিন্দা নার্স গীতা কর্মকার। গত সন্ধ্যায় তিনি বাড়ি ফিরলে তাকে সংবর্ধনা জানান জেলার মানুষ। ন্যাশনাল ক্যাডেট কোর এনসিসির পশ্চিমবঙ্গ ও সিকিম ডিরেক্টরেটের উদ্যোগে কলকাতার এনসিসি ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত হয়েছে গুরুত্বপূর্ণ কনক্লেভ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ সিকিম ডিরেক্টরেটের অতিরিক্ত মহানির্দেশক। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। সংসদীয় নিয়ম মেনে সরকার ও বিরোধী পক্ষ আলোচনায় সমান সুযোগ পাবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রেল মন্ত্রক রাজ্যের জন্য 3টি নতুন রেল প্রকল্প অনুমোদন করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 5:10।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন ভাওয়াইয়া গান শিল্পী কল্পনা রায়।

কল্পনা রায়ের কণ্ঠে শুনলেন ভাওয়াইয়া গান। শিল্পীর গান আবারও শুনতে পাবেন আজ সান্ধ্য অধিবেশনে 6:40 আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ ও তারপরে শুনবেন দ্বীপ প্রাহরিক হিন্দি সমাচার।

আকাশবাণী শিলিগুড়ি, ঘড়িতে সময় বিকেল পাঁচটা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। আজকের সান্ধ্য অধিবেশন শুরু হল। এখন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত আনন্দধারা। যে আনন্দ ফুলের বাসে, যে আনন্দ পাখির গানে, যে আনন্দ অরুণ আলোয়, যে আনন্দ শিশুর প্রাণে, যে আনন্দে বাতাস বহে, যে আনন্দ সাগর জলে, যে আনন্দ ধুলির কণায়, যে আনন্দ তৃণের দলে, যে আনন্দে আকাশ ভরা, যে আনন্দ তারায় তারায়, যে আনন্দ সকল সুখে, যে আনন্দ রক্ত ধারায়, সে আনন্দ মধুর হয়ে তোমার প্রাণে পড়ুক ঝরি, সে আনন্দ আলোর মতো থাকুক তব জীবন ভরি। আনন্দধারা অনুষ্ঠান শুরু করছি। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে রয়েছি আমি অমিতাভ, আপনাদের ফোনের অপেক্ষায়। 9434076705 এই নম্বরে ফোন করে আপনারা সরাসরি আজকের বিষয়ে কথা বলতে পারেন। আমাদের আজকের বিষয় ভাবনায় সুখী পরিবার। সুখী পরিবার মানে আমাদের, আপনাদের যে পরিবারে আমরা ছোট থেকে বড় হয়েছি বা যে পরিবারে বর্তমানে আপনারা রয়েছেন, সেই সুন্দর পরিবারটি সবসময় সুখে শান্তিতে থাকুক, ভালো থাকুক, এই প্রত্যাশা আমরা সবাই করি। এবং নিজেদের মধ্যে যে বন্ধন, একটি পরিবারের মধ্যে যে বন্ধন, সেই বন্ধন যেন আরও দৃঢ় হয়, এই প্রত্যাশায় আমরা সবাই থাকি। তাই আজকের আমাদের বিষয় ভাবনাই সুখী পরিবার। কথা বলতে বলতে আপনাদের কিছু ছায়াছবির গান অবশ্যই শোনাব। প্রথমেই তিন ভুবনের পারে ছায়াছবির একটি গান মান্না দের কণ্ঠে।

আমরা রয়েছি আনন্দধারা অনুষ্ঠানে, আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন। কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। শ্রোতা বন্ধুরা, আমরা আজকে রয়েছি বিষয় ভাবনায় সুখী পরিবার। এ প্রসঙ্গে আপনাদের কথা আমরা শুনব অবশ্যই, এবং তার সাথেই ছায়াছবির গান নিয়ে আমরা রয়েছি, আপনাদের পছন্দের গান নিয়ে আনন্দধারা সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে। আজ 15ই মে, আজ আন্তর্জাতিক পরিবার দিবস। আপনারা জানেন যে পরিবার হলো সমাজের মূল ভিত্তি। পরিবারের গুরুত্ব এবং এই পরিবারের প্রতি জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এই দিনটি আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে পালন করা হয়, এবং সেই কারণেই আজ আমাদের বিষয় ভাবনায় সুখী পরিবার। আপনাদের সাথে কথা বলব 9434076705 এই নম্বরে। শ্রোতা বন্ধুদের জন্য এবারে রয়েছে কবিতা ছায়াছবি থেকে একটি গান, শিল্পী লতা মঙ্গেশকর।

এবারেই আমরা অজস্র ধন্যবাদ ছায়াছবি থেকে একটি গান শুনব, শিল্পী শৈলেন্দ্র সিং।

আনন্দধারা সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে রয়েছি আমরা। আজ 15ই মে, আজ আরও এক প্রখ্যাত ব্যক্তিত্বের জন্মদিন। আজ দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, বরেণ্য ভারতীয় দার্শনিক এবং ধর্মীয় সংস্কারক। সবচেয়ে বড় পরিচয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর আজ ইংরেজির 15ই মে তারিখে জন্মগ্রহণ করেন। শ্রোতাবন্ধুরা, আজকে আনন্দধারার বিষয় ভাবনায় রয়েছে সুখী পরিবার। এ প্রসঙ্গে আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন, আপনাদের মতামত সকল শ্রোতা বন্ধুদের জানাতে পারেন এবং একই সাথে আপনার প্রিয় ছায়াছবির গান শোনার জন্য অনুরোধ করতে পারেন। আমাদের ফোন নম্বর 9434076705। এবারে ফুলেশ্বরী ছায়াছবির একটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গোটা অনুষ্ঠানে আমরা আপনাদের পছন্দের গান নিয়ে উপস্থিত হয়েছি। এবারে প্রক্সি ছায়াছবির একটি গান শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, শেষ হল সরাসরি সম্প্রচারিত আনন্দধারা অনুষ্ঠান। এখন জানিয়ে দিই, আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে ঘোষণার অব্যবহিত পরেই সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। সন্ধে 6:40 শুনবেন ভাওয়াইয়া, শিল্পী কল্পনা রায়। সন্ধে 7:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। রাত 8:00 শুনবেন নাটক ওরা অন্ধকারে, কাহিনী ঘনশ্যাম চৌধুরী, বেতার নাট্যরূপ রফিউদ্দিন, প্রযোজনা আশিস গিরি। রাত 8:30 শুনবেন আধুনিক গান, শিল্পী ইলা বসু। রাত 9:15 জগজিৎ সিংয়ের কণ্ঠে শুনবেন গজল। রাত 9:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী রোমা মণ্ডল। রাত 10:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। এখন আবহ বার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি স্থানে ভারী বৃষ্টি হয়েছে এবং অনেক স্থানে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। সিকিমের দু একটি স্থানে ভারী বৃষ্টি হয়েছে এবং বেশিরভাগ স্থানেই খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দু একটি স্থানের উপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে গিয়েছে। উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ ভাতখাওয়া চা বাগান 11 মিলিমিটার, জলপাইগুড়ি 10 মিলিমিটার, ডিমা চা বাগান 12 ভিসা, দোমোহনি 8 মিলিমিটার করে, রায়ডাক চা বাগান 6 মিলিমিটার, গ্যাংটক 6 মিলিমিটার, চেপান 6 মিলিমিটার, সিংহিক আরিয়ামান চা বাগান, মঙ্গন ধূপগুড়ি 5 মিলিমিটার করে। আগামীকাল 16 মে শনিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, হিমালয় সংলগ্ন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার জেলার বেশিরভাগ স্থানে এবং বাকি জেলাগুলির কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সিকিমের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা আছে। আবহবার্তা শুনলেন। This is All India Radio, Siliguri. Here is the weather bulletin received from Alipur Meteorological Department. Very light to moderate rainfall occurred at many places, with heavy rainfall at one or two places over Jalpaiguri and Alipurduar districts of Swabhimanyo West Bengal. Very light to moderate rainfall occurred at most places, with heavy rainfall at one or two places over Sikkim. Gusty winds were recorded at one or two places over Kochbihar district of Swabhimanyo West Bengal. Chief amount of rainfall recorded so far, Bhatkhawa T estate 11 mm, Jalpaiguri 10 মিলিমিটার, ডিমা টি এস্টেট 8 মিলিমিটার, 12 ভিসা 8 মিলিমিটার, দোমোহনি 6 মিলিমিটার, রায়ডাক টি এস্টেট 6 মিলিমিটার, গ্যাংটক 6 মিলিমিটার, চেপান 6 মিলিমিটার, সিংহিক 5 মিলিমিটার, আরিয়ামান্টি এস্টেট 5 মিলিমিটার, মঙ্গন 5 মিলিমিটার, ধূপগুড়ি 5 মিলিমিটার। ফোরকাস্ট ফর নেক্সট ডে, দ্যাট ইজ 16th May, স্যাটারডে, লাইট টু মডারেট রেইন অর ঠান্ডা শাওয়ার, ভেরি লাইকলি টু অকার অ্যাট মোস্ট প্লেসেস ওভার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ডিস্ট্রিক্টস অফ সাউথার্ন ওয়েস্ট বেঙ্গল, লাইট টু মডারেট রেইন অর স্নো, ভেরি লাইকলি টু অকার অ্যাট মোস্ট প্লেসেস ওভার সিকিম, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার, লাইকলি টু অকার অ্যাট এ ফিউ প্লেসেস ওভার রেস্ট ডিস্ট্রিক্টস অফ সাউথার্ন ওয়েস্ট বেঙ্গল। দ্যাট কনক্লুডস দ্য জেনারেল ওয়েদার বুলেটিন। প্লিজ স্ট্যান্ড ফর আওয়ার নেক্সট অ্যানাউন্সমেন্ট ইন বেঙ্গলি। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিই আজকের সান্ধ্যকালীন শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন। শুক্রবার 15 মে, গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান চলাচল ধীর হতে পারে। যাত্রী ও চালকদের সতর্ক থাকার এবং সরকারি নির্দেশিকা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। প্রধান ধীরগতির ও নির্মাণ কাজ চলমান এলাকাগুলি হল দার্জিলিং মোড় ক্রসিং, সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড় রাস্তার মেরামতি ও উন্নয়নের কাজ চলছে। ধীরে গাড়ি চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 সালুগাড়া সড়কের উপর নির্মাণ কাজ চলছে, গতি কম রাখুন এবং অন্যান্য যানবাহনের থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। সান্ধ্যকালীন শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন শুনলেন। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন সরাসরি সম্প্রচারিত মিঠো সুর অনুষ্ঠানটি শুনবেন। তার আগে বিজ্ঞাপন।
1: ১০ লাখের লটারি জিতেছি আমি।
2: জাল অফার্স থেকে সাবধান।
3: RBI এ কথা বলে
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।

শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত মিঠো সুর। নদী আমায় ভাসতে ডাকে, পাহাড় বলে যাই, আকাশ বলে আয় ছুটে আয়, তোকেই আমার চাই। মাটি বলে লক্ষ্মী সোনা, যাসনি অত দূরে, যা চাস তুই সবই পাবি মাটির ছোট্ট ঘরে। আকাশ নদী পাহাড় চূড়া সত্যি সবই জানি, তবু আমায় হাতছানি দেয় মাটির আসনখানি। মাটি আমার পুণ্যি পুকুর, মাটি আমার মা, মাটি আমায় হাসায় কাঁদায় পরম কামনা। মিঠো সুর অনুষ্ঠানে আমরা শুনব মাটির গান। আজকের শিল্পী কার্তিক দাস বাউল। শ্রোতা বন্ধুরা, আপনারা আপনাদের পারিপার্শ্বিক অবস্থার কথা, প্রাকৃতিক পরিবেশের কথা আমাদের সাথে ভাগ করে নিতে পারেন। এখন ধীরে ধীরে গরম পড়েছে, কিন্তু তার সাথেই আমাদের এই উত্তরে বৃষ্টি দেখা যাচ্ছে। এই সব নিয়েই, প্রকৃতির কথা নিয়েই আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মিঠো সুরে। আজকের শিল্পী কার্তিক দাস বাউল, তাঁর কণ্ঠে গান আমরা শুনব।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মেঠো সুর অনুষ্ঠানে। যান্ত্রিক গুলোযোগের কারণে আমরা বিভিন্ন শিল্পীর গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি আপনাদের শোনাতে পারছি না। আমাদের আজকের নির্বাচিত শিল্পী কার্তিক দাস বাউল। তবে আপনাদের পরিবেশ নিয়ে, আপনাদের কথা আমরা শুনব। 9434076705 এই নম্বরে আপনারা সরাসরি যুক্ত হতে পারেন সরাসরি সম্প্রচারিত মেঠো সুর অনুষ্ঠানে। আমরা শুনছি কার্তিক দাস বাউলের কণ্ঠে লোকগীতি।

মিঠু সুর অনুষ্ঠানে রয়েছি আমরা। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে আজকের শিল্পী কার্তিক দাস বাউল। শ্রোতা বন্ধুরা শুনছেন লোকগীতি।

শ্রোতা বন্ধুরা, মেঠো সুর সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি শেষ হল। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন শুনবেন ভাওয়াইয়া শিল্পী কল্পনা রায়। শিল্পীর সাথে বাঁশিতে রয়েছেন মাধবচন্দ্র রায়, ঢোলে রতন বর্মন, দোতারায় অমৃত শীল। শিল্পী কল্পনা রায়।

কল্পনা রায়ের কণ্ঠে মাহাওয়াইয়া শুনলেন। শিল্পীর সাথে বাঁশিতে ছিলেন মাধবচন্দ্র রায়, ঢোলে রতন বর্মন এবং দোতারায় অমৃত শীল। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সমাচার।

বরসাত কি এক রাত ছায়াছবির আরও একটি গান কিশোর কুমার এবং আশা ভোঁসলের কণ্ঠে, গীতিকার আনন্দ বক্সী, সুরকার রাহুল দেববর্মণ।

শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন মঙ্গল সূত্র ছায়াছবির গান আশা ভোঁসলে এবং ভূপেন্দ্র সিং এর কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শেষ হল। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি খবর, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা খবর।

0: পর শ্রী মোদী উষ্ণ অভ্যর্থনার জন্য ইউএইর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান। একটি সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, জ্বালানি বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী। আবুধাবিতে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি আল নাহিয়ান স্বয়ং তাকে অভ্যর্থনা জানান। প্রোটোকলের একটি বিশেষ নিদর্শন হিসেবে আমির শাহীর আকাশসীমায় প্রধানমন্ত্রীর বিমান প্রবেশের সময় সেদেশের F-16 যুদ্ধ বিমানগুলি তার বিমানকে এসকর্ট করে বিমানবন্দরে নিয়ে আসে। সংযুক্ত আরব আমির শাহীর সফর শেষ করে প্রধানমন্ত্রী তার সফরের দ্বিতীয় পর্বে গন্তব্য নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভারত আরও বড় ভূমিকা পালন করতে পারে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে আরাকচি বলেন, ইরানের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়েরই সামরিক দিক দিয়ে সমাধান হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সহায়তা করতে ইরান প্রস্তুত রয়েছে। বর্তমানে হরমুজ প্রণালীর পরিস্থিতি অত্যন্ত জটিল। ইরানের বিদেশমন্ত্রী আরও বলেছেন, পশ্চিম এশিয়া সংকট সমাধানের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমঝোতা ছাড়া অন্য কোনো পথ নেই। তিনি স্পষ্ট বলেন, ভারতের পক্ষ থেকে যে কোনো গঠনমূলক ভূমিকাকেই ইরান স্বাগত জানাবে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আব্বাস আরাকচি এখন দিল্লিতে রয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে, কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে ভারত তার সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 2026 ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনে প্রকাশ্য অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকের ব্যাপকতা থেকেই বোঝা যায় যে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়টিকে সকলে কতটা গুরুত্ব দেন। তিনি আরো বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কার করাও এখন অত্যন্ত জরুরি। বৈঠকের ডক্টর জয়শঙ্কর ইরান, মালয়েশিয়া, উগান্ডা এবং কিউবার বিদেশমন্ত্রীদের সঙ্গেও দেখা করে কথাবার্তা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি জানান, ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেছেন। পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ডে তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগকে সামনে রেখে 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে
1: ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্ত, এই তিনজনকে আমরা আজকে সাসপেন্ড করলাম।
0: এদিকে অভয়ের মা পানিহাটি কেন্দ্রের সদ্যজয়ী বিজেপি বিধায়ক বলেছেন, সমস্ত তথ্য প্রমাণ লোপাট এবং তড়িঘড়ি মেয়ের দেহ পুড়িয়ে দেওয়া সবকিছুর জন্যই দায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। বিধানসভার বিশেষ অধিবেশনে আজ সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রম সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রের বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। খবর শুনছেন আকাশবাণী থেকে। সুপ্রিম কোর্ট আজ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে বিবিধ দিনগুলিতে অর্থাৎ মিসলেনিয়াস ডেতে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা, বিচারপতিদের মধ্যে গাড়ি ভাগাভাগি করে ব্যবহার করা এবং রেজিস্ট্রি কর্মীদের জন্য বাড়ি থেকে কাজের ব্যবস্থা করা। পশ্চিম এশিয়ায় সংকটের প্রেক্ষাপটে জ্বালানি খরচ কমানোর লক্ষ্যে কেন্দ্রের যে বৃহত্তর প্রচেষ্টা চলছে, সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ তারই অনুসারী। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিচারপতিরা সর্বসম্মতিক্রমে নিজেদের মধ্যে কারপুলিং ব্যবস্থা প্রচলনে উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপে শীর্ষ আদালত রেজিস্ট্রি দপ্তরের প্রতিটি শাখা বা বিভাগের কর্মীদের 50% সপ্তাহে সর্বোচ্চ 2 দিন বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন যে পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে বিশ্বজুড়ে যখন জ্বালানির দাম আকাশচুম্বী তখন ভারত তার ব্যতিক্রমী অবস্থান বজায় রেখেছিল। সামাজিক মাধ্যমে মন্ত্রী বলেন, বহু দেশে পেট্রোল ও ডিজেলের দাম 20% থেকে প্রায়

0: শতাংশ বৃদ্ধি পেলেও ভারত এই পরিমাণ পেট্রোলে মাত্র 3.2% এবং ডিজেলে 3.4% মধ্যে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে চূড়ান্ত অস্থিরতা সত্ত্বেও সরকারি তেল কোম্পানিগুলি নাগরিকদের মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক চাপ থেকে রক্ষা করতে সপ্তাহের পর সপ্তাহ বিপুল ক্ষতি বহন করেছে বলেও তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুড্ডাপাট্টিতে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMC এর কর্মসূচির আওতাধীন একটি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এই উপলক্ষে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতের আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার প্রতিরক্ষা ভাবনার ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ একটি অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠেছে। সদ্য চালু হওয়া এই প্রতিরক্ষা প্রকল্পগুলি জাতীয় নিরাপত্তা জোরদার করবে, শিল্পক্ষেত্রে বিকাশ ত্বরান্বিত করবে এবং তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
1: फ्यूज जो होता है वह किसी भी गोला बारूद का सबसे यह इम्पॉर्टेंट हिस्सा होता है, चाहे आर्टरी शेल हो, बॉम्ब हो या कोई भी युद्ध सामग्री हो। बिना भरोसेमंद इलेक्ट्रिक फ्यूज के सब बेकार है। यहाँ बनने वाले अत्याधुनिक फ्यूज हमारी सेनाओं को ताकत देंगे और यह प्रोजेक्ट हमारी एम्युनिशन मैन्युफैक्चरिंग में सेल्फ रिलायंस आत्मनिर्भरता का एक नया चैप्टर जोड़ेगा।
0: কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু, রাজ্যের মন্ত্রীগণ, জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রত্যেক সাংসদের বিদেশ সফরের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক। এছাড়াও বিদেশে কোনো ধরনের আতিথেয়তা গ্রহণ করলে তা অবশ্যই 2010 FCRA আইনের মাপকাঠি অনুযায়ী হতে হবে। রিজিজু বলেন, আইনের চোখে সব ভারতীয় সমান এবং একই মানদণ্ড রাহুল গান্ধীর ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দুই নেতাই দাবি করেছেন। তবে ইরান, তাইওয়ান সহ একাধিক বিষয়ে বিশ্বের দুই বৃহত্তম শক্তির মধ্যে মতপার্থক্য এখনও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 26 মে কেরালামে প্রবেশ করতে পারে। যদিও কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢোকার স্বাভাবিক নির্ধারিত তারিখ হল 1 জুন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসরের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট UG পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা নেওয়া হবে। বিভ্রান্তি এড়াতে শুধুমাত্র NTA এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্যের ওপর পরীক্ষার্থী এবং অভিভাবকদের নজর রাখতে বলা হয়েছে। লখনউয়ের একানা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস লখনউ সুপার জায়ান্টস এর মুখোমুখি হয়েছে। লখনউ টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছে। 11 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে চেন্নাই লীগ তালিকায় পঞ্চম ও সমসংখ্যক ম্যাচে 6 পয়েন্ট নিয়ে লখনউ 10 দলের লিগে সবশেষে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালী দিয়ে অবাধে ও নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের উপর জোর দিয়েছেন। তিনি আজ 5 দেশ সফরের প্রথম দিনে সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিম এশিয়া সংকট সমাধানে ভারতকে আরও বড় ভূমিকা পালন করার অনুরোধ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। রাত 8টায় শুনবেন নাটক ওরা অন্ধকারে, কাহিনী ঘনশ্যাম চৌধুরী, বেতার নাট্যরূপ রফি উদ্দিন, প্রযোজনা আশিস গিরি। রাত 8:30 শুনবেন আধুনিক গান শিল্পী ইলা বসু। রাত 9:15 গজল শুনবেন জগজিৎ সিং এর কণ্ঠে। রাত 9:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী রমা মণ্ডল।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহারের দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু আজ দায়িত্বভার গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বহুদলীয় গণতান্ত্রিক রীতিনীতি মেনেই বিধানসভায় কাজ চলবে। অধিবেশনের সরাসরি সম্প্রচারের জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে আগামী 18 জুন বিধানসভার অধিবেশন শুরু হবে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আজ SSKM হাসপাতালে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার, তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, DC সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং DC নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলে অভয়ার মায়ের অভিযোগ। রাজ্যে 3টি প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। চিন্ডিঘাটা মেট্রো প্রকল্পের বাকি থাকা কাজ শুরু হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আসছি বিস্তারিত খবরে। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। একটি প্রতিবেদন।
1: অষ্টাদশ বিধানসভা গঠনের পর প্রথম অধিবেশনেই নতুন অধ্যক্ষ নির্বাচন পর্বে শাসক বিরোধী সৌজন্য নজর কেড়েছে। অধ্যক্ষ নির্বাচন পর্বে অবশ্য তৃণমূল কংগ্রেস বিধায়করা সভায় উপস্থিত ছিলেন না। পরে তারা সভায় ফেরেন। বিধানসভার সদস্যদের সমর্থনের পর মুখ্যমন্ত্রী তথা শাসক দলের পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরে নতুন অধ্যক্ষ নিজের আসনে বসেন। তৃণমূল কংগ্রেস বিধায়করা এই নির্বাচনের বিরোধিতাও করেননি। প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রথীন্দ্রকে শুভেচ্ছা জানান। পাল্টা বিরোধী দলের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা যে বিরোধীদের মত প্রকাশের জায়গা, এই আদর্শ তার সরকার সর্বদা মেনে চলবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুমনদের সঙ্গে অভিরূপ।

0: ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: অধুকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক রীতিনীতি মেনেই বিধানসভা এগিয়ে যাবে, বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
2: এখানে বিরোধীদের তাদের কার্যপদ্ধতিও জনগণের জানার দরকার রয়েছে। আমরা কনস্ট্রাকটিভ অপোজিশন চাই, কারণ বহুদলীয় গণতন্ত্রে আমাদের সংবিধানে স্বীকৃত।
1: মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রমও সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরা প্রয়োজন। প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, ডিপার্টমেন্টাল বাজেট, প্রাইভেট মেম্বার বিল, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। বলেন, সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বিরোধীদের বেশি করে বলার সুযোগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, বিধানসভায় ভাষা শালীনতা, দায়ব বদ্ধতা এবং সাংবিধানিক মূল্যবোধ বজায় রাখা জরুরি। নিয়ম মেনে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই অধ্যক্ষ আজ বিরোধী দলনেতাকে তাঁর কথা বলার আহ্বান জানান। তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়ে রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছে বলে অভিযোগ তোলেন।
3: ভয় নয় ভরসা বলেছিলেন, আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। কিন্তু আপনাদের দলের নেতা যিনি সভাপতি, যিনি তিনি কংগ্রেস দিয়ে বলছেন রাস্তায় নামো তাহলে আপনাদের ভয় কেটে যাবে। অথচ আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে।
1: এই অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, হিংসার কারণে কেউ ঘরছাড়া হয়েছেন বলে তাঁর জানা নেই, তবে যদি তা হয়ে থাকে সেই তালিকা রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে জমা দেওয়া হোক। 2021 সালে সারা রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় যুক্ত কোনো ব্যক্তি যদি বর্তমানে ঘরছাড়া থাকেন সেক্ষেত্রে তাকে জেলে ঢোকানো হবে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তাঁর বক্তব্যে সরকারকে সহযোগিতার পাশাপাশি 2021-এর ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ উত্থাপন করেছেন।
2: বিরোধীদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি, চিৎকার করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হাউসেও কিন্তু 21-26 আমরা দেখেছি, আমরা বিরোধী যারা আছি গঠনমূলক প্রস্তাব রাখবো, শাসক দল যারা আছেন তারা গ্রহণ করবেন। আর একটা কথা, উনি বলেছেন অল্প হলেও কাজ করব। আমরা বিরোধী, আমরা পজিটিভ কথা বলবো, রাজ্যের স্বার্থে বলবো, রাজ্যের জনগণের স্বার্থে বলবো। অহেতুক বিরোধিতা করার জন্য বিরোধিতা আমরা করব না।
1: সিপিএমের একমাত্র বিধায়ক মোস্তাফিজুর রহমান বলেন, দলের তরফে তিনি একা হলেও মানুষের বক্তব্য সভায় তুলে ধরবেন।
4: 34 বছর আমরা সরকার চালিয়েছি আমাদের, তারপরে মানুষ এবারে নির্বাচনে আমাদের একজন প্রতিনিধি বামপন্থীদের আমাকে নির্বাচিত করে, যে সংখ্যার বিচারে এখানে বিরোধীদের কণ্ঠস্বরকে যাতে সেই সংখ্যার বিচারে চাপা না দেওয়া, সেইটা আপনাকে আগামী 5 বছর আপনাকে দেখতে হবে। এটা আমার দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে হচ্ছে যে অনুরোধ।
1: রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে আগামী 18 জুন বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। অধ্যক্ষ রতীন্দ্র বসু আজ জানিয়েছেন, ওই দিন সকাল 11টায় রাজ্যপাল আর এন রবি তাঁর বক্তব্য পেশ করবেন। এরপর দুপুর 12:30 অধিবেশনের দ্বিতীয় অর্ধ শুরু হবে। এর আগে পরিষদীয় নিয়ম মেনে বসবে সর্বদলীয় এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। 22 জুন চলতি অর্থবছরের বাকি 8 মাসের জন্য বাজেট পেশ করা হতে পারে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1 জুন থেকে রাজ্যে জনতার দরবার শুরু করতে চলেছেন। উত্তরপ্রদেশের ধাঁচে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে মুখ্যমন্ত্রী সরাসরি রাজ্যের সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন এবং মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার সমাধান করবেন। এজন্য ইতিমধ্যে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী আজ বৈঠকে বসেন। কলকাতার SSKM হাসপাতালে আয়োজিত এই বৈঠকে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন মেডিকেল কলেজের সুপার ও সরকারি হাসপাতালের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। আজকের বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে কথা হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে রাজ্যের দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বভার গ্রহণের পর মুখ্যমন্ত্রী আগামীকাল প্রথম জেলা সফর করবেন। সড়কপথে তিনি প্রথমে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার যাবেন, সেখানে জেলার পুলিশদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এরপর ফলতায় আগামী 21 তারিখ পুনর্নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেবেন। কোচবিহারের খাগড়াবাড়িতে তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় পুন্ডিবাড়ি থানার পুলিশ জেলার 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শুভঙ্কর দেকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, 2025 সালের 5ই আগস্ট ওই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার আজ 3 IPS আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী

0: শুভেন্দু অধিকারী আজ নবান্নে জানিয়েছেন, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে যাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। এ ব্যাপারে কোনো মন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কিনা তাও বিবেচনা করা হবে।
1: অফার ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে। তার পারিপার্শ্বিক যা আছে ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট।
0: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বলে তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন। আরজিকর ফাইল নতুন করে খোলার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই মামলায় বহু ব্যক্তি সন্দেহের তালিকায় রয়েছে।
2: এখনো আসল মাথা বাকি, আসল মাথা মানে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বিনা অনুমতিতে কোনো কাজ হয়নি। আমার মেয়ের খুন থেকে শুরু করে তার তথ্য প্রমাণ লোপাট করা, এমনকি দ্রুততার সঙ্গে পুড়িয়ে দেওয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ম মেনেই হয়েছে।
0: এদিকে তিন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অভয়া মঞ্চ। প্রেসিডেন্সির সংশোধনাগারে বন্দীদের কাছে মোবাইল থাকার ঘটনায় জেল সুপার সহ দুই আধিকারিককে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় কর্তব্য পালনে গাফিলতি এবং বন্দীদের অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে জেলের সুপার এন কুজুর এবং কোঅর্ডিনেটর দীপ্ত ঘড়াইকে অবিলম্বে সাসপেন্ড করার কথা জানিয়েছেন। রাজ্যে তিনটি নতুন প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি প্রায় 7.5 কিলোমিটার রেলপথ ডবল লাইন, কলকাতা থেকে খড়গপুর হয়ে জয়পুর পর্যন্ত সাঁতরাগাছি খাতিপুর এক্সপ্রেসের উদ্বোধন এবং শালবনি আদ্রা 107 কিলোমিটার তৃতীয় লাইন তৈরি। এদিকে দীর্ঘ জটিলতা কাটিয়ে আজই শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ। এজন্য যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকবে। এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সন্তোষ ব্যক্ত করেছেন। এক্সান্ডারের এক বার্তায় তিনি বলেন, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসায় দীর্ঘ 3 বছরের সমস্যার সমাধান হল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু আজ দায়িত্বভার গ্রহণ করেছেন। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আজ এসএসকেএম হাসপাতালে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার, তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
3: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন নাটক ওরা অন্ধকারে, কাহিনী ঘনশ্যাম চৌধুরী, বেতার নাট্যরূপ রফি উদ্দিন, প্রযোজনা আশিস গিরি।
4: আজকের নাটক ওরা অন্ধকারে, কাহিনী সূত্র ঘনশ্যাম চৌধুরী, বেতার নাটক রফি উদ্দিন, প্রযোজনা আশিস গিরি। নাটক ওরা অন্ধকারে।
5: সঞ্জয় হয়ে গেল, ঘরকে যা, দিন ভর ঢুঁড়ছি কাম কাজের খবর লাই।
6: পদ্ম?
5: হ্যাঁ গো, বুদ্ধন্দা ইকন ফিরছো বটা?
6: হ্যাঁ গো, তু?
5: হ্যাঁ ফিরছি।
6: জেন্টি গো,
5: শুনো শুনো বুদ্ধন্দা, শুনো শুনো শুনো, কাম কাজের একটা খবর যদি।
6: কাম? কাম কোথাকে পাবো? তবে
5: তবে
6: যা ঘরকে যা, ঘরকে যা, আমি আইসি আইসি, পরে আইসি পরে।
5: ডমনি ডমনি ড, এই তো, আরে কথা বলিস লাই যা। হ্যাঁ রে ছিলাটা কই?
7: কাইন্দে কাইন্দে নিদ কিচ্ছে গো।

0: آه، ایتادین پار از قدم دیگه مانیک دولمگاه گلا مانیک دکان ماتای تکتو باتی گیج باتی آج موگ باتی حتی گیرات سینر دولی نایم چیه؟ او چیه؟ دولی چل چیه؟ ماین بابو گوره گوره جان چیه؟ کتا سوکر سه دین رایج همی سورانگا کدنه چوپی چوپی چور ہوئے ڈھوک چی چوپی چوپی گائن تی میرے چوپی چوپی بستا بھول چی دولی لائی ٹولی لائی کتا جانیر مطا همی چور ہوئن چی بوٹے تکن بہو بیٹا چھلو نا تکن چھلو بیندی ایکن سے سیبلار بہو ہوئن چی بوٹے তখন খাদানের কাম সেরে সন্ধ্যেবেলা ঘাটে আসতাম সিনান সিরে ফিরতাম ওটা থেকে বিন্দি আসত চুপি চুপি আন্ধার আন্ধার যেতে দে বিন্দি পচ্ছা ঘরকে যাবো যেতে দে
1: ঘরে তোর বুড়া মা ছাড়া কি আছে রে বুটা
0: সন্ধ্যে হয়েছে বুটা ঘরকে যা যা
1: লাই যাবো লাই আমার যে প্যার হয়েছে রে ভালোবাসা
0: ভালোবাসা কার সাথে বটে
1: পদম কইরি সাথে বটে
0: তুকে তো শিবলা বিয়া করবি
1: তু বিয়া কর আমি তো আর বহু হব তু সাথে খাদানে কামে যাব এই বিয়া কর না কেমে
0: পচার পচার বাট বাট বাট বাট
1: সাহস লাইন
0: পদম করি ভালোবাসায় ডরায় না গো বিন্দি পদম করি কারো মনে দুঃখ দিতে ডরায় বেইমানিতে ডরায় তুই যা যা
1: দুঃখ তো আমার মনেও হয়েছে বটে হে দুঃখ তো মুছাইন দেখে
2: কি রে পদম বস্তাটো ধরে দাঁড়ায় রয়েছিস কি ভাবছিস
0: ও শ্যামলাল বটে
2: আরে বেড়া যেছে মাল পৌঁছে দিবি তো হাওয়া টিউবে বস্তা ভাসাইলে
0: যাই বটে যাই বটে তু
2: সাকতরিয়ায় মাল দিয়ে ফিরে এসেছি ঘরকে যেছি ও হ্যাঁ শুন পদম তিওয়ারি ডিরায় বুধন থাকবে দূর জন্যে দর দাম বুঝাই দিবে
0: ঠিক আছে জানছি রে

0: Chukon? Chukon? Ele, 120 rupiya.
1: Ah.
0: Haan, thik se ginti kar le. Haan, thik hai? Hey, Habibur. Idhar. Arey, maala, ye to ko mandani kyun? Production jada karo. To bhi thik hai to. Ye le, 80 rupiya. Le le. Budhon?
1: Haan, haan, boliye babu.
0: अरे तुम्हारा पदों तो फर्स्ट किला आज पक्का 150 रुपया। हाँ एक दिन देखबे कि गांगटीकुड़ीर पदम कोईरी घर बनाबे आसानसोले।
1: हाँ
0: तारपर बर्धमानेर बाबू होइये जाबे।
1: किरा पदम
0: बहुत खूब बहुत खूब। हमार आरो माल चाहिए, डबल चाहिए, दाम भी और कुछ बढ़िया दिबो। हमारे व्यवसाय भालो हो बे तो तुम्हारा भी खुशी हो बे, तुम लोग को भी पैसा ज्यादा हो बे।
2: ठीक ठीक है बाबू, ठीक है।
0: ये लो 150 रुपया।
1: गुले ले गुले ले।
2: ठीक ठीक है बाबू। आज जय जी को बाबू।
0: अच्छा
2: हाँ, कल दिखाओ बे।
1: आगे कल के दिखाओ बे।
2: आई सो बाबू नंदा।
1: हाँ
2: हाँ जी।
1: आई के
2: কি মেঘ হয়েছে রে, ঝড় উঠবে এক, চারদিক কালো হয়ে গেছে গো। পাচালাই পাচালাই একটুকুন ছিলা লিয়ে দমিটা একা রইছে। যাই যাই ও কি গো, সিরিজ তলায় কে বলছে? মেয়ে ছিল না, কোন বুঝছে কেন ভর শুনছে আকাশের দুর্যোগ কে বটে দেখি তো কে কে ওখানে বলছে? আরে কে বটে তু কি বিন্দি দুর্যোগের সন্ধ্যা এখানে মন খারাপ হয়েছে তাই? হ্যাঁ বিন্দি আমি তো রয়েছি।
3: আমাক তুমি তোমার সাথ খাদানের কামে লিবে পদমদা? আমি কাম করব।
2: বিন্দি বড় আন্ধার রে, বড় ভয়, ওসব ভাবিস না। আমি আমি তুলে দেখব। উঠ উঠ,
3: লোকে বলছে।
2: কি বলছে?
3: বিন্দি ডাইন বটে, ও বাপ মা তোকে খাইছে,
2: মা বাপ সব বাড়ি মরে, ও খাদানে মরদ মরছে কত জনার ভাইছিস কেনে? বলছি তো আমি আছি, আমি আমি আছি, এ পদম আছে, তুই দেখবে, তুই কথা ভাববে। হ্যাঁ যা ঘরকে যা, এই উঠ উঠ উঠ উঠ উঠ, ঝড় উঠছে, যা যা যা যা যা।
3: আমি যাও নাকি নে, আমি পড়ে দিই।
2: লা কোন দিছো, ইখন যাবি, উঠ উঠ উঠ উঠ উঠ,
3: ঝড় নাকি নে, উঠ। কাল তোমার সাথে কাম যাইব, খাদানে যাইব।
2: বাজ বইছে, আমিও যাই যাই যাই যাই।

0: দেখছি।
1: জলের পট দিয়ে দিচ্ছি,
0: দেখছি দেখছি। আরে ও তো ছটপটাই চোখে নে।
1: তিওয়ারি বাবু বলেছি কি প্রোডাকশন বহুত কইতে হবে, বহুত টাকা মিলবে। তোকে রাজরানী বানাইবো রে, তুমি রাজরানী, রাজরানী বানাইবো, চিলাটার রাজপুত্তুর বানাইবো। টাকা চাই না, টাকা টাকা।
0: ঝড় হয়েছে কাল, ঘরের খুঁটি নইরে গেছে গো।
1: হ্যাঁ জানি তো, জানি তো। এবার এবার নতুন ঘর বানাইব। জানছি রে, জানছি রে। তুমি চিলাটারে খেয়াল রাখিস।
0: দেরি হয়ে যাচ্ছে, শোনো না, তুমি গানটা মেরে চঙ্গর ফেলবে, আমি চঙ্গর ভেঙে টুকরা বানাইব। চলো, হে চলো না কেন, কি হলো, চলো।
1: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল চল চল চল। বেশি দূরে যাস না, ইদারা ইদারা। শুন, আরে মগ বাতিটা ধর ধর ধর ধর ধর ধর, এদিক তো এদিক তো। এবার ই চাঙ্গত
0: হুসি আর গপ দল না।
1: হ্যাঁ হ্যাঁ, দোলাই দোলাই। এবার কি বার, আর একটু আমি গাইতে চালাই দিচ্ছি। হ্যাঁ পাপা কেন দেখি তো কান পাইতে। কেমন যেন শব্দ পাইছি, বিন্দি এ বিন্দি, আরে জলদি জলদি, শুন শুন শুন শুন, দিয়ালে কান লাগাই শুন তো। হ্যাঁ হ্যাঁ, কান লাগাই শুন, কোনো কোনো শব্দ। হ্যাঁ
0: ঠিক মতো মালুম হয়েছে না,
1: হয়েছে না তো মনে হয়েছিল জল বইছে। ঠিক আছে তু যা তু যা যা যা যা যা যা। না না, এখন থামলে চলবে নাই, এখন শুধু কাম কাম, শুধু টেকা, শুধু ডমনি লখাই আর বিন্দি।
2: জলই বোটা, জল জল, জল কি ফুটা হয়ে গেছে, ফুটা ফুটা ফুটা বাড়ছে, জল জল জল, কোথা থেকে জল পড়ে, কোথা থেকে জল পড়ে, তো কি, আরে বিয়ালের উধারে দামোদর।

জলে পরে গেছে রে, নিপে গেছে, পালা পালা বিন্দি পালা, কুতা তুই, আরে পালাই তো হবে, তোকে ছেড়ে তো বিন্দি দাঁড়াইতে লাগছি গো, দাঁড়াইতে লাগছি, পথ কুথা পথ পথ আন্ধারে যে বিন্দি ডমনি ডমনি আমার চিল্লা আমার চিল্লা চ

0: ওরা অন্ধকারে নাটকটি শেষ হল। কাহিনী সূত্র ঘনশ্যাম চৌধুরী, অভিনয় করেছেন বুধন, ধীমান চক্রবর্তী, শ্যামলাল, মানস কুমার মিশ্র, সুখন, দেবব্রত দাস, তিওয়ারি, ফকির দাসকুমার, এসপি মলয় সাহা, ওসি কল্যাণ কুমার ঘোষ, দিলার মা আলপনা রায়চৌধুরী, ডোমনি রনিতা দাস, বিন্দি নমিতা চক্রবর্তী এবং পদম দেবেশ রায়চৌধুরী, হরবোরা সুনীল আদক, বেতার নাট্যরূপ ও সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: এতক্ষণ শুনলেন নাটক ওরা অন্ধকারী। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী ইলা বসু।

0: Lakshya Sen lost the singles quarterfinal matches. In IPL cricket, Chennai Super Kings were 153 for 5 in 18 overs against Lucknow Super Giants in Lucknow when reports last came in. Earlier, Lucknow Super Giants won the toss and opted to field. The sacred Piprawa relics of Lord Buddha were accorded an emotional farewell at the Leh airport today after the conclusion of a 14-day long grand exposition in Ladakh. Over 1 lakh devotees paid obeisance to the holy relics, making it one of the largest spiritual gatherings organized in the Union Territory. And now, before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi reaffirms India's support for safe and uninterrupted navigation through Strait of Hormuz for regional stability and energy security. BRICS foreign ministers call for democratic global governance and stronger multilateral action on peace and climate challenges. CBI arrests one of the kingpins in NEET UG 2026 paper leak case. West Bengal government suspends three IPS officers in connection with RG Kaur rape and murder case. Indian Wushu team bags 2 gold, 1 silver and 2 bronze medals at Sanda World Cup in Macau. And India concludes Asian Under-17 Boxing Championships with historic 2 gold and 7 silver medals at Tashkent. And that is all in the news at 9. Good night.
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। একটি ঘোষণা, আগামী 17 মে 2026 রবিবার রাত 8টায় সরাসরি সম্প্রচারিত সুস্বাস্থ্য অনুষ্ঠানের বিষয় উচ্চ রক্তচাপ। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার কুন্তল বন্দ্যোপাধ্যায়, সংযোজনায় শান্তনু আচার্য। উচ্চ রক্তচাপ প্রসঙ্গে জানতে ফোন করুন 9434076705 এই নম্বরে। ঘোষণাটি শেষ হল। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন গজল। শিল্পী জগজিৎ সিং।

জগজিৎ সিংয়ের কণ্ঠে গজল শুনলেন। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত গানে গানে। ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে, যার বুক ফেটে এই প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে, ডাক দিল যে গানে গানে। দিক হতে ওই দিগন্তরে কোল রয়েছে পাতা, জন্ম মরণ ওরই হাতের অলক সুতোই গাঁথা, ওর হৃদয় গলা জলের ধারা, সাগর পানি আত্মহারারে, প্রাণের বাণী বয়ে আনে, ডাক দিল যে গানে গানে। গানে গানে অনুষ্ঠান শুরু করছি আমরা। আজ একটি বিশেষ দিন, আজ আন্তর্জাতিক পরিবার দিবস, আজ 15ই মে। এই দিনটি আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে উদযাপিত হয়, তাই আমাদের আজকের বিষয় ভাবনায় আমার ভালোবাসা আমার পরিবার। পরিবারের মধ্যে আমরা নিজেরা জড়িয়ে রয়েছি, পরিবারের প্রতিটি সদস্য আমাদের মনের মণিকোঠায় রয়েছেন সবসময়। আর এই ভালোবাসাকে নিয়েই আমাদের কর্মতৎপর জীবন, আমরা সবসময় কোনো কাজের মধ্যে নিজেদের জড়িয়ে রাখি, তাই আপনাদের অনুভব আমাদের জানান, আমাদের শ্রোতা বন্ধুদের জানান 9434076705 এই নম্বরে। ফোন নম্বরটি আবারও বলছি 9434076705। সাথে রয়েছে আপনাদের পছন্দের গান, বিভিন্ন ছায়াছবির গান। খুব দ্রুততার সাথে আমাদের সাথে যুক্ত হয়ে যান এই নম্বরে। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে গরিবের মেয়ে ছায়াছবির একটি গান, গীতিকার বিমল ঘোষ, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

আমরা রয়েছি গানে গানে অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ভাবনায় আমার ভালোবাসা আমার পরিবার। পরিবারের প্রতিটি সদস্য যারা আমাদের থেকে একটু বড় বা আমাদের থেকে ছোট, সকলকে নিয়েই কিন্তু আমরা একসাথে রয়েছি এবং এই পরিবারের জন্যেই আমাদের সমস্ত কাজকর্ম, সারা দিনের যে পরিশ্রম, সব কিছু পরেও আমরা এই পরিবারের কাছে এই ভালোবাসার টানেই ফিরে আসি। আর এই ভাবনাতেই আমরা রয়েছি আপনাদের কথা শুনব বলে। আমাদের ফোন নাম্বার 9434076705। সাথে আপনাদের পছন্দের গান অবশ্যই আমরা শোনাব। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছি বিভিন্ন ছায়াছবির গান। এবারে সূর্যমুখী ছায়াছবির একটি গান, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

0: পরিবার হলো সমাজের মূল ভিত্তি। পরিবারের গুরুত্ব এবং এই পরিবারের প্রতি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর 15ই মে বিশ্বজুড়ে আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হয়। আর তাই আমরা আমাদের আজকের বিষয় ভাবনায় রেখেছি আমার ভালোবাসা আমার পরিবার। বলতে বলতেই শ্রোতা বন্ধু উপস্থিত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দাদাভাই।
0: হ্যাঁ বলুন, কোথা থেকে
1: হ্যাঁ
0: বলছেন?
1: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দাদা।
0: হ্যাঁ হ্যাঁ প্রবীরবাবু, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় আমার ভালোবাসা আমার পরিবার, এ সম্পর্কে আপনার কথা শুনব।
1: হ্যাঁ দেখুন দাদাভাই, পরিবার তো দেখুন, পরিবারকে রাখতে গেলে নিজের জিনিস কিন্তু মানে এবং বিশ্বাস এইটা রাখতে হবে। এই যদি রাখতে আমরা জীবনে কিন্তু কোনো জায়গায় পরিবার কোথাও মানে ভেঙেও যাবে না। আজ দেখুন আমার বৃদ্ধ মা 78 বছর বয়স, তাকে নিয়ে আমি চলছি বটগাছ, রেখে দিয়েছি যে আমার জন্মদিনে সে পায়েসটা করে আমার মুখের সামনে ধরে। তো সেই পরিবারটাকে আমার ভাই, ভাইয়ের বউ, আমার বউ, আমার ছেলে মেয়ে একসাথে যে জুড়ে আছি আমরা পরিবারে একত্রে, সেটা কিন্তু বিশ্বাসটা রাখতে হবে। এবং কোনো কিছু আগে আমার ভাইকে বলেছি যে ভাগ করার আগে আগে যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, তারপরে গুণ করতে হবে, ভাগটা কিন্তু সবার রাখতে হবে।
0: ঠিক, খুব ভালো বলেছেন। ভাগ
1: হ্যাঁ
0: তো খুব সহজে হয়ে যাবে নাকি?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভাগটা তো আপনি বললেই আমি আপনি ভাগ করে নেবো, কিন্তু ভাগটা করার আগে এই 4-3টে জিনিস আগে করতে হবে, করার পর তবে গিয়ে আপনি ভাগের জায়গাটায় আসবেন।
0: খুব
1: তো
0: ভালো বললেন।
1: এইখানে
0: হ্যাঁ
1: হ্যাঁ তো এই জায়গাটা যদি ঠিক থাকে না দাদা ভাই, তাহলে আমরা কিন্তু পরিবার কেন, আপনার সামনে আজকে যে আমরাও আপনাদের একটা পরিবার কিন্তু
0: হ্যাঁ
1: আজ আপনার
0: অবশ্যই,
1: থেকে।
0: আকাশবাণী তো
1: হ্যাঁ
0: সবসময় একটা পরিবার, আকাশবাণী।

0: পরিবার
1: হ্যাঁ,
0: আমরা
1: তো
0: বলি।
1: দেখুন, আপনার সাথে আমি যদি ব্যবহারটা ভালো না রাখি তাহলে কিন্তু পরিবারটা টিকবে না। তো সেই পরিবারটাকে রাখতে গেলে কিন্তু আগে মানে ভালোবাসা দিতে হবে, তার সাথে সেইভাবে মিশতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাসটার জায়গা থেকেই ভালোবাসাটা সব থেকে আসে এবং পরিবার থাকে।
0: ঠিক
1: এইটুকু
0: ঠিক ঠিক
1: বললাম দাদাভাই, ভালো থাকবেন, সুস্থ
0: ঠিক ঠিক ঠিক
1: থাকবেন।
0: খুব ভালো লাগলো, আবারও আসবেন আমাদের অনুষ্ঠানে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদাভাই।
0: ঠিক ঠিক শুনতে থাকুন। আমার ভালোবাসা আমার পরিবার, এ প্রসঙ্গে খুব সুন্দর কিছু কথা বললেন প্রবীর কুমার মণ্ডল, পূর্ব বর্ধমান বুদবুদ থেকে। আমরা চলে যাই আবারও গানে, এবারে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনব নায়িকা সংবাদ ছায়াছবির গান।

0: আমরা গান শুনতে শুনতে একজন শ্রোতা বন্ধুকে পেয়ে গিয়েছি, তার সাথে একটু কথা বলে নিই। নমস্কার।
1: নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি, সঙ্গীতা মজুমদার।
0: হ্যাঁ সঙ্গীতা দেবী, আমি আপনি এর আগেও আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের আজকের বিষয় আমার ভালোবাসা, আমার পরিবার, আপনার কথা শুনব।
1: আচ্ছা, পরিবার ছাড়া তো জীবনে চলা খুব কঠিন। হ্যাঁ, আর পরিবার থাকলে সুখ দুঃখ সবকিছুই ভাগ করে নেওয়া যায়, যতই বাধা বিপত্তি আসুক জীবনে সেগুলিকে খুব সহজেই অতিক্রম করা যায়। সেজন্য পরিবারকে মূল্য দিতেই হবে আমাদের, যতই যা কিছু হোক পরিবারের সাথে মিলেমিশেই থাকতে হবে।
0: হ্যাঁ ঠিকই, আর পরিবারের মধ্যে যে বন্ধন, সেই বন্ধনকে আরো দৃঢ় করতে হবে, আরো মজবুত করতে হবে, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: প্রত্যেকের
1: অবশ্যই।
0: মধ্যে। আর আপনার পরিবারে কে কে আছে?
1: আমার পরিবারে আমার আমার হাজবেন্ড আছে আর আমার ছেলে আছে।
0: ঠিক ঠিক ঠিক, তাহলে ছোট পরিবার, তাই না? ঠিক ঠিক। আর আপনার কোনো পছন্দের শিল্পী রয়েছে? আজ শিল্পীর কথা বলুন, আমরা হয়তো নির্দিষ্ট গান আজ চালাতে পারবো না কিছু যান্ত্রিক সমস্যার কারণে।
1: লতা মঙ্গেশকরের আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে, এটা শোনালে খুব ভালো হবে।
0: লতা মঙ্গেশকরের কণ্ঠে আমরা চেষ্টা করব অবশ্যই, আপনি শুনতে থাকুন। ঠিক আছে, ধন্যবাদ।

0: রয়েছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। আমাদের আজকের বিষয়ভাবনায় আমার ভালোবাসা আমার পরিবার। কথা বলতে বলতেই শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার।
1: হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বীরভূম থেকে বিশ্বজিৎ বুঝি বলছিলাম।
0: আপনার নামটা আর একটু পরিষ্কার করে বলবেন।
1: হ্যাঁ স্যার।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ বলছি, আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ বুঝি বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, বিশ্বজিৎ বাবু, আপনি তো আমাদের নিয়মিত শ্রোতা এবং অনেক। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি আমরা সবাই। আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে আমার ভালোবাসা আমার পরিবার।
1: আমার ভালোবাসা
0: আমার পরিবার, পরিবার।
1: আমার পরিবার, হ্যাঁ হ্যাঁ। এবার দেখুন, সত্যি কথা বলতে, মানুষ যদি মানুষকে ভালোবাসতে না পারে, আর যদি মানুষ মানুষের সঙ্গে সুসম্পর্ক করে না চলতে পারে, বাচ্চা ছেলে ফুল বা কোনো পাখি বা মানে কোনো আত্মীয় মানুষ, এই সমস্ত যে ভালোবাসাটা মানে থাকে মানুষের মধ্যে আন্তরিকতা, সে এটা কিন্তু উঠে আসে পরিবার থেকে। এবার দেখুন, তাদের যদি সদস্যগুলি সব হয়, আর যদি পরিবারের সদস্যর মধ্যে মতান্তর হয়, তাহলে কিন্তু সেই জায়গায় পরিবেশকে ধরে রাখা বা টিকিয়ে রাখা কিন্তু সম্ভব হয়নি। যেমন ধরুন, বিগত দিনে যে সমস্ত পরিবার গুলো ছিল একান্ত পরিবার, এখন কিন্তু ওই নিজের ছেলে কিংবা মেয়ে, যাই হোক একটা কি দুটো, আর মা বাবা, এইটুকু নিয়ে হচ্ছে এখন ফ্যামিলি। এই ফ্যামিলি গুলো আমার মনে হয় যেন সেরকম ভাবে সুসম্পর্ক বজায় রাখতে না পারার জন্যই কিন্তু এত মানে সংখ্যায় কম প্রত্যেক পরিবারে।
0: হ্যাঁ, সেটা যেমন রয়েছে তেমন আর্থ সামাজিক যে ব্যবস্থাপনা এখন যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সময়টাও হয়তো এর জন্যে দায়ী। কারণ সবার বিভিন্ন ধরনের কাজের পরিধি বেড়ে গিয়েছে, তাই না?
1: মানুষ তো সবসময় চিন্তা যে কিভাবে পয়সা রোজগার করা যায়।
0: ঠিক ঠিক, আপনি ঠিকই বলেছেন। আমরা তবুও এই আমাদের পরিবারকে নিয়ে, ভালোবাসা নিয়ে আমরা আমাদের সমস্ত কর্মজীবন, কর্মপন্থা ঠিকঠাক করে এগিয়ে যাই, তাই না? একটা সমাজ গঠনের একটা মূল একক বলা যায় একটা পরিবার, তাই না?
1: আমাদের কাছে একটা পরিবার হয়ে গেছে। কারণ এই কারণে এই নিয়ম রক্ষার জন্য, বিধি আচরণের জন্য যে কিছুদিন আমাদের কথাবার্তা বন্ধ ছিল, তাহলে আমরা যতই পড়ি কিন্তু আমাদের মন ভরছিল না। কারণ এই কারণে মন ভরছিল না, মনে হচ্ছে যেন কোনো একটা কিছু আমার মানে হয়নি আর কি। যেমন ধরুন, ভূ সেরকম আপনাদের সঙ্গে যে কথাবার্তা বলি,

0: আপনাদের এই স্টেশন থেকে কথাবার্তা বলে যে অনেক কিছু জ্ঞান উপলব্ধি করি এবং অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। এই জন্য কিন্তু আমি কিন্তু আমাদের পরিবারের মধ্যে যুক্ত করেছি।
1: ঠিক,
0: নমস্কার দেবেন।
1: ধন্যবাদ, ধন্যবাদ, খুব ভালো বলেছেন। এইভাবেই থাকুন আমাদের সাথে, ধন্যবাদ আপনাকে। আমরা আর কিছুক্ষণ রয়েছি আমাদের সরাসরি সম্প্রচারিত গানে গানে অনুষ্ঠানে। কিছুক্ষণ আগে শ্রোতাবন্ধু লতা মঙ্গেশকরের কণ্ঠে গান শুনতে চেয়েছেন, আমরা কবিতা ছায়াছবি থেকে এই গানটি শোনাচ্ছি।

0: আমরা সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। একজন শ্রোতাবন্ধু যোগাযোগ করার চেষ্টা করছিলেন। আমাদের হাতে যেহেতু আর সময় নেই, তাই আপনাদের পছন্দের গান হয়তো এই মুহূর্তে আমরা শোনাতে পারছি না। একজন শ্রোতাবন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি শিলিগুড়ি পড়াশোনা থেকে সুব্রাসন বলছি।
0: হ্যাঁ, আমাদের হাতে যেহেতু এই মুহূর্তে আর সময় নেই, আপনাকে অনুরোধ করব 10:30টার সময় মনের জানালা অনুষ্ঠানে আপনি আসুন, আপনার সাথে কথা হবে। ধন্যবাদ আপনাকে।
1: ঠিক আছে, ধন্যবাদ।
0: আমরা শেষ করছি সরাসরি সম্প্রচারিত গানে গানে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা খবর।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদে জাহাজ চলাচলে ভারতের সমর্থনের ওপর জোর দিয়েছেন। পাঁচ দেশ সফরের প্রথম দিনে আজ শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন, পরে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা সংস্কার ও উন্নত আন্তর্জাতিক প্রশাসনের পক্ষে দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার স্বার্থে ভারত অংশীদার রাষ্ট্রগুলির সঙ্গে মিলিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু আজ দায়িত্বভার গ্রহণ করেছেন। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিআই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। একাদশ সান্ডা বিশ্বকাপে ভারতীয় উশু দল দুটি সোনা, একটি রূপো, দুটি ব্রোঞ্জ পদক জয় করেছে। অনূর্ধ্ব ১৭ বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের তরুণ বক্সাররা আজ দুটি স্বর্ণপদক এবং সাতটি রৌপ্য পদক জয় করে ইতিহাস তৈরি করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নিরাপদ ও অবাধ নৌচলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে হরমুজ প্রণালীর গুরুত্বের উপর জোর দিয়েছেন। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহী রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহীর উপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁর পাঁচ রাষ্ট্র সফরের প্রথম গন্তব্য হিসেবে প্রধানমন্ত্রী আমিরশাহীর নেতৃত্ব ও জনগণের প্রতি ভারতের সংহতির কথা তুলে ধরেন। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর শ্রী মোদী উষ্ণ অভ্যর্থনার জন্য ইউএইর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একটি সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি বলেছেন, জ্বালানি বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী। আবুধাবিতে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি আল নাহিয়ান স্বয়ং তাঁকে অভ্যর্থনা জানান। প্রোটোকলের একটি বিশেষ নিদর্শন হিসেবে আমিরশাহীর আকাশসীমায় প্রধানমন্ত্রীর বিমান প্রবেশের সময় সে দেশের F-16 যুদ্ধ বিমানগুলো তাঁর বিমানকে এসকর্ট করে বিমানবন্দরে নিয়ে আসে। সংযুক্ত আরব আমিরশাহী সফর শেষ করে প্রধানমন্ত্রী তাঁর সফরের দ্বিতীয় পর্বের গন্তব্য নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করেন। একটি প্রতিবেদন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশों की यात्रा के दूसरे चरण में शुक्रवार देर रात नीदरलैंड्स पहुंचेंगे। प्रधानमंत्री मोदी की यह यात्रा न केवल दोनों देशों के लिए महत्वपूर्ण है, बल्कि हाल ही में संपन्न इंडिया यूरोप फ्री ट्रेड एग्रीमेंट के संदर्भ में पूरे यूरोप पर असर डालने वाली साबित होंगी। व्यापार की दृष्टि से नीदरलैंड्स भारत का 11वां बड़ा साझेदार है। दोनों देशों का द्विपक्षीय व्यापार गत वर्ष $27.8 बिलियन का रहा है। निवेश के मामले में भी नीदरलैंड्स चौथा बड़ा निवेशक है। प्रधानमंत्री अपने इस महत्वपूर्ण दौरे के दौरान नीदरलैंड्स के प्रधानमंत्री रॉब यतिन के साथ द्विपक्षीय वार्ता करेंगे एवं डच राजा विलियम अलेक्जेंडर और रानी मैक्सिमा से भी शिष्टाचार भेंट करेंगे। शनिवार को प्रधानमंत्री नीदरलैंड्स में कम्युनिटी इवेंट को संबोधित करेंगे एवं नीदरलैंड्स की प्रतिष्ठित कंपनियों के सीईओ से भी मुलाकात करेंगे। नीदरलैंड्स से आकाशवाणी समाचार के लिए सुश्रुत शर्मा।
0: ब्रिक्स गोष्ठीभुक्त देशगुलिर विदेश मंत्रीरा संस्कार ओ उन्नत आंतर्जातिक प्रशासनेर पक्षे

0: দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। ব্রিক্স বিদেশ মন্ত্রীদের সম্মেলন থেকে উঠে আসা সিদ্ধান্ত সম্বলিত নথিতে বলা হয়েছে, সদস্য দেশগুলি একটি ন্যায়সঙ্গত বৈধ গণতান্ত্রিক ও দায়বদ্ধ আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ব্যবস্থাপনা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। মেরুকরণ ও অবিশ্বাসের এই বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা শক্তিশালী করার জন্য সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করতে হবে। সংঘাতের সম্ভাবনা প্রশমনে আন্তর্জাতিক মহলের রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে পদক্ষেপ করা প্রয়োজন। সমস্যার মূল কারণ চিহ্নিত করে সমাধানের পথে এগোনোর পক্ষে সওয়াল করেছেন বিদেশমন্ত্রীরা। জলবায়ু পরিবর্তন ও বিপর্যয় মোকাবিলায় স্থিতিশীল পরিকাঠামো ব্যবস্থা জোরদার করার উপর সম্মেলনে জোর দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে ভারত তার সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 2026 ব্রিক্স বিদেশ মন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনের প্রকাশ্য অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকের ব্যাপকতা থেকে বোঝা যায় যে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়টিকে সকলে কতটা গুরুত্ব দেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কার করাও এখন অত্যন্ত জরুরি। বৈঠকের ফাঁকে ডক্টর জয়শঙ্কর ইরান, মালয়েশিয়া, উগান্ডা এবং কিউবার বিদেশমন্ত্রীদের সঙ্গেও দেখা করে কথাবার্তা বলেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভারত আরও বড় ভূমিকা পালন করতে পারে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে আরাকচি বলেন, ইরানের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়ে সামরিক দিক দিয়ে সমাধান হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সহায়তা করতে ইরান প্রস্তুত রয়েছে। আরাকচি আরও বলেন যে বর্তমানে হরমুজ প্রণালীর পরিস্থিতি অত্যন্ত জটিল। তিনি স্পষ্ট বলেছেন, ভারতের পক্ষ থেকে যে কোনো গঠনমূলক ভূমিকাকে ইরান স্বাগত জানাবে। রাজ্যে নতুন তিনটি প্রকল্পে অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। এদিকে দীর্ঘ জটিলতা কাটিয়ে আজই শুরু হয়েছে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ। এজন্য আজ রাত 8টা থেকে 18 মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন সম্পূর্ণ বন্ধ রয়েছে। অন্যদিকে এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সন্তোষ ব্যক্ত করেছেন। এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন, রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসায় দীর্ঘ 3 বছরের এই সমস্যার সমাধান হল। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। অধ্যক্ষকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে আগামী 18 জুন বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে সমস্ত জেলা শাসকদের কাছে পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, গত 14 বছরে দেওয়া শংসাপত্রগুলোর সত্যতা ও বৈধতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। সেই কারণেই রিভেরিফিকেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 10 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সিজিএ কমপ্লেক্স ছেড়ে বেরিয়ে গেছেন। এর আগে 5 বার তাকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। আজ সকালে কোনোরকম নোটিশ ছাড়াই ইডি দপ্তরে হাজির হন তিনি। 10 দিন পর ফের তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ইডি। এদিকে অবৈধভাবে জমি দখল ও আর্থিক দুর্নীতি মামলায় ধৃত কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে আজ 13 দিনের ইডি হেফাজতে পাঠানো হয়েছে। এখবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার আজ 3 আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে জানিয়েছেন, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড হল। ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধান এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। এ ব্যাপারে কোনো মন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কিনা তাও বিবেচনা করা হবে।
1: অফার ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে। তার পারিপার্শ্বিক যা আছে ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট।
0: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বলে তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন। আরজিকর ফাইল নতুন করে খোলার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই মামলায় বহু ব্যক্তি সন্দেহের তালিকায় রয়েছে। নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্ন ফাঁড়।

0: কাণ্ডের মূল অভিযুক্তকে সিবিআই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গত চব্বিশ ঘণ্টায় সিবিআই এর তদন্তকারী অফিসাররা দেশের বিভিন্ন জায়গায় হানা দিয়ে নানা তথ্য প্রমাণ জোগাড় করেছেন। আটক করা হয়েছে বহু কাগজপত্র, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও মোবাইল ফোন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পুনে থেকে পিভি কুলকার্ণি নামে এক রসায়নের অধ্যাপককে তদন্তকারীরা আজ গ্রেপ্তার করেছেন। তিনি মূল ষড়যন্ত্রকারী বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। গতকাল পুনে থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের আজ পুনের আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে আসা হয়েছে। এর আগে প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিআই জয়পুর থেকে তিনজন, গুড়গাঁও থেকে একজন ও নাসিক থেকে একজনকে গ্রেপ্তার করেছিল। ম্যাকাওতে অনুষ্ঠিত একাদশ স্যান্ডা বিশ্বকাপে ভারতীয় উশু দল দুটি সোনা, একটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক জয় করেছে। ছয় সদস্যের এই দলে ভারতের মেয়েরাই দুটি স্বর্ণপদক জিতেছেন। মেয়েদের 75 কেজি বিভাগে সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর শিবানী তার রুশ প্রতিপক্ষকে পরাজিত করে স্বর্ণপদকটি ছিনিয়ে নেন। অপর্ণাও 52 কেজি বিভাগে ভারতের দ্বিতীয় স্বর্ণপদক নিশ্চিত করেন। 48 কেজি বিভাগে ভারতের বিমান বাহিনীর ক্রীড়াবিদ কুশল কুমার চীনা প্রতিপক্ষকে পরাজিত করে রূপো জেতেন। এদিকে এসএসবির কারিনা কৌশিক এবং আইটিবিপির সাগর দাহিয়া ব্রোঞ্জ পদক পেয়েছেন। উজবেকিস্তানের তাসখান্ডে এশীয় অনূর্ধ্ব 17 বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের তরুণ বক্সাররা আজ দুটি স্বর্ণপদক এবং 7টি রৌপ্য পদক জয় করে ইতিহাস তৈরি করেছে। এই প্রতিযোগিতায় ভারত 8টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এর ফলে পুরুষ ও মহিলা দল সম্মিলিতভাবে মোট 17টি পদক জয়ের মাইলফলক স্পর্শ করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদে জাহাজ চলাচলে ভারতের সমর্থনের ওপর জোর দিয়েছেন। পাঁচ দেশ সফরের প্রথম দিনে আজ শ্রী মোদী সংযুক্ত আরব আমিরের সাথে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা সংস্কার ও উন্নত আন্তর্জাতিক প্রশাসনের পক্ষে দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। খবর শেষ হল, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। একটি ঘোষণা, আগামী 17 মে 2026 রবিবার রাত 8টায় সরাসরি সম্প্রচারিত সুস্বাস্থ্য অনুষ্ঠানের বিষয় উচ্চ রক্তচাপ। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার কুন্তল বন্দ্যোপাধ্যায়, সংযোজনায় শান্তনু আচার্য। উচ্চ রক্তচাপ প্রসঙ্গে জানতে ফোন করুন 9434076705 এই নম্বরে। ঘোষণাটি শেষ হল। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রমা মণ্ডল।

0: রমা মণ্ডলের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত মনের জানালা। শব্দ যখন ছন্দ পায়, গান হয়ে সেই ভেসে যায়, মনের যত গোপন কথা সুরে হারায় সকল ব্যথা, বাঁশির সুরে মুগ্ধ হিয়া আকুল করে পিয়াসিয়া, ঝর্ণাধারা যেমন চলে গান মিশে যায় চোখের জলে, নিঝুম রাতে সুরের খেলা কাটিয়ে দেয় দুঃখ বেলা, গান হলো এক জাদুকর নিমেষেই করে আপন পর। আমাদের আজকের মনের জানালার বিষয়ভাবনায় রয়েছে প্রাণের গান। গান শুনতে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে এবং আমাদের শ্রোতাবন্ধু যারা রয়েছেন তারা কিন্তু এই গানের টানেই আকাশবাণীর সাথে যুক্ত রয়েছেন। সেই সব প্রাণের গানের কথা শুনব আপনাদের কাছ থেকে। আমাদের ফোন নম্বর 9434076705, এই নম্বরে ফোন করে আপনারা আপনাদের অনুভবের কথা বলবেন প্রাণের গান, এবং তার সাথেই আমরা বিভিন্ন ছায়াছবির গান আপনাদের শোনাব। বলতে বলতেই শ্রোতাবন্ধু যুক্ত হয়েছেন, দেখে নি কে রয়েছে সাথে। নমস্কার।
1: নমস্কার, শিলিগুড়ি রবীন্দ্রনগর থেকে সিআর সরকার বলছি। আপনি অমিতাভ বাবু তো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অমিতাভ।
1: আচ্ছা অমিতাভ বাবু, আপনার পদবীটা যদি একটু বলেন।
0: আমার পদবী অমিতাভ ঘোষ।
1: আচ্ছা, ধন্যবাদ। কারণ প্রথমে হলো পরিচয়, সেখান থেকে একে অপরের পরিচয়, তারপরে পরিচিতি, তারপরে সম্পর্ক গভীরতা। কারণ আমাদের মতো শ্রোতাদের এখন শিলিগুড়ি আকাশবাণীর সাথে একটা গভীর সম্পর্কতার সৃষ্টি হয়েছে।
0: ঠিক ঠিক ঠিক। আমাদের অনুষ্ঠান আপনাদের জন্যই, আপনাদের পছন্দের গান শোনানোর জন্য আমরা রয়েছি। আর এবং আজকের আমাদের বিষয় ভাবনায় রয়েছে প্রাণের গান, আপনার কথা শুনবো।
1: গান তো সবারই প্রাণের, অনেক গান যার যার যেটা ভালো লাগে সেটা তো অবশ্যই প্রাণের গান। যেমন মান্না দের বলুন, বড় বড় শিল্পী যারা আছে, লতা মঙ্গেশকর, কৃষ্ণ কুমার, মোহাম্মদ রফি, তারপরে মহেন্দ্র কাপুর, এই সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, যত আছে প্রত্যেকেরই এক এক ধরনের এক একটা গান আছে, খুব প্রত্যেকের ভালো লাগে, খুব ভালো লাগে। এই যেমন আজকে আমাকে এই গানটা শোনাবেন একটু, মান্না দের, আমি ফুল না হয়ে কাটা হয়ে বেশছিলাম, আমি সুখ না হয়ে দুঃখ হয়ে বেশছিলাম।
0: আচ্ছা,
1: গান তো খুবই ভালো লাগে।
0: আচ্ছা, আমি ফুল না হয়ে, আমি চেষ্টা করব। আসলে আজকে কিছু যান্ত্রিক সমস্যার মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে, তবু আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শোনানোর জন্য।
1: আচ্ছা, আরেকটা কথা একটু জানার আছে, যেমন আগে তো রেকর্ড প্লেয়ার ছিল, যে প্লেয়ার ছিল আর কি, বড় বড় থেকে সম্প্রসারণ করা, তারপরে এলো ক্যাসেট, এখন তো

0: পার ওই যে ব্লুটুথ,
1: হ্যাঁ,
0: এখন যে আপনারা যে সমস্ত গানগুলো শোনান এগুলো কিসের মাধ্যমে শোনান?
1: আমাদের এখন নতুন একটি সফটওয়্যার রয়েছে,
0: আচ্ছা
1: সেই সফটওয়্যারের মধ্যে সমস্ত গান থাকে, সেখান
0: আচ্ছা
1: থেকেই
0: আচ্ছা
1: আমরা গান পছন্দ করে আপনাদের শোনাই। তাছাড়াও সিডি যেগুলো রয়েছে, কম্প্যাক্ট ডিস্ক যেটাকে বলে, সেই
0: হ্যাঁ হ্যাঁ
1: সিডি এবং পেন ড্রাইভে বিভিন্ন জায়গার থেকে
0: হ্যাঁ
1: গান নিয়ে এসে সেগুলো শোনানো হয়।
0: আচ্ছা, বেশ জানতে পারলাম, ধন্যবাদ।
1: ঠিক, আপনি
0: হ্যাঁ
1: শুনতে থাকুন আমাদের
0: হ্যাঁ
1: অনুষ্ঠান।
0: হ্যাঁ হ্যাঁ কিসের সময় চাঞ্চি পেলাম না, ওই যে গানে গানের সময়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা অনেকের ফোন নিয়েছি, সে সময় চারজন
0: হ্যাঁ
1: শ্রোতা বন্ধু ফোন করেছেন,
0: হ্যাঁ
1: শুনতে থাকুন,
0: সেটাই,
1: শুনতে
0: ঠিক
1: থাকুন।
0: আছে, ধন্যবাদ,
1: ধন্যবাদ।
0: শুভরাত্রি।
1: শ্রোতা বন্ধুর পছন্দের গান আমরা নিশ্চয়ই শোনানোর চেষ্টা করব, কিন্তু তার আগে আজকের অনুষ্ঠানের প্রথম গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, সাপমোচন ছায়াছবি থেকে, গীতিকার বিমল ঘোষ, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মনের জানালা অনুষ্ঠানে। মনের জানালা খুলে আপনাদের কাছ থেকে আমরা শুনব প্রাণীর গান। এ প্রসঙ্গে আমাদের ফোন নাম্বার 9434076705। এবারে

আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মনের জানালা অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয়ভাবনায় প্রাণের গান, তেমনই কিছু গান নিয়ে আপনাদের সাথে রয়েছি। শ্রোতা বন্ধুরা, এবারে মরুতীর্থ হিংলাজ ছায়াছবির একটি জনপ্রিয় গান, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

মনের জানালা খুলে প্রাণের গান নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সাথে। কিছুক্ষণ আগে শ্রোতাবন্ধু অনুরোধ করেছেন মান্না দের কণ্ঠে এবারের গানটির জন্যে।

0: আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালায়। শ্রোতাবন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল দাদা ভাই, আবার এলাম।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আমার এক আত্মা এক আত্মা এক প্রান্ত, সেই জায়গাটা মানে কোথাও যেন হারিয়ে না যায়, সেই জন্য দাদা ভাই বারবার করে আপনাদেরকে বিরক্ত করি।
0: না, আপনাদের কথা শুনতেও আমাদের খুব ভালো লাগে, সেই কারণেই। কিন্তু আজকে আমাদের বিষয় হচ্ছে প্রাণের গান।
1: হ্যাঁ প্রাণের গান দাদা ভাই, আমার একটা প্রাণের গান মান্না দেরই আছে, পাথরে লেখো না পাথর হয়ে যাবে, হৃদয়ে লেখো না হৃদয় হৃদয়ে রয়ে যাবে। এই গানটা যদি আপনার সঙ্গে থাকে, প্রাণের গান, এটাও একটা গান। আর একটা মানে এই বৃষ্টির দিনে আজ তো বিরাট আমাদের দিকে ঝড় বৃষ্টি হলো, তো ওই বৃষ্টির একটা গান আছে, হ্যাঁ ঝড়ো ঝড়ো ছাবনো দিনে, এই একটা গান দাদা ভাই যদি আপনার সঙ্গে থাকে, দুটোর মধ্যে একটা যেটা হোক আপনার থাকলে শোনাবেন, আর নাহলে যেভাবে প্রোগ্রাম হচ্ছে সত্যি করে আপনাকে শতকোটি প্রণাম দাদা ভাই।
0: আচ্ছা, শুনতে ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।
1: হ্যাঁ ধন্যবাদ দাদা,
0: ঠিক ঠিক, শুনতে থাকুন আমাদের গান।
1: হ্যাঁ হ্যাঁ,
0: প্রাণীর গান, অনেকগুলি অনুরোধ এসেছে, আমরা চেষ্টা করব অবশ্যই শোনানোর। আরও একজন শ্রোতা বন্ধু এসেছেন। নমস্কার নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বীরভূম থেকে। কোনো কারণে আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা এবারে চলে যাই পরের গানে। এবারে আশা ভোঁসলের কণ্ঠে অনুরাগের ছোঁয়া ছায়াছবির গান।

0: গান শুনতে শুনতে এক শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, একটু কথা বলে নি। নমস্কার।
1: নমস্কার স্যার,
0: কে বলছি? হ্যাঁ হ্যাঁ বিশ্বজিৎ বাবু, আমাদের আজকের বিষয় প্রাণের গান, এ প্রসঙ্গে আপনার কথা শুনব।
1: হ্যাঁ স্যার, বাউল গান,
0: প্রাণের গান।
1: কি গান বলেন স্যার?
0: প্রাণের গান, প্রাণের।
1: তো বুঝতে পারলাম না স্যার।
0: আচ্ছা, আপনি অনুষ্ঠান শুনছেন তো?
1: হ্যাঁ অনুষ্ঠান শুনছি।
0: ওখানে আমরা বলেছি প্রাণের গান, মানে আমাদের যেই গানগুলো খুব ভালো লাগে সেই গানের কথা।
1: হ্যাঁ দেখুন দাদাভাই, যে সমস্ত গানগুলো ভালো লাগে আমাকে, সেটা হচ্ছে আমাকে লোকসঙ্গীত গানগুলো খুব ভালো লাগে। লোকসঙ্গীত গান যেমন ধরুন হয় না,
0: হ্যাঁ
1: সেইগুলো কিন্তু আমাকে খুব মানে আমার মনোরঞ্জন করে খুব। কারণ এই কারণে কিছু কিছু গান আছে যে এ পাগল বলে মানে যে সমস্ত গানগুলো করে হা করে মানে বললে বিশ্বাস করবে না, সে সমস্ত গান শুনে আপনি বুঝতে হয়ে যাবেন একদম মনে হবে যে আমি একটা অন্য জগতে গেছি অলরেডি।
0: ঠিক ঠিক ঠিক, আসলে ওই সেই গান নিয়েও আমরা আসি অনেক সময়ই। আমাদের মেঠো সুর অনুষ্ঠান রয়েছে যেখানে বাউল গান শোনানো হয়, বিভিন্ন লোকগীতি শোনানো হয়। নিশ্চয়ই সেই গান তো অবশ্যই আমাদের নাড়া দিয়ে যায়, কারণ মাটির গান, মাটি থেকে উঠে আসা গান, সেই গান কিন্তু আমাদের সবসময়ই নাড়া দিয়ে যায়, তাই না?
1: আমাদের প্রত্যেকটা গানই আমাদের আপনাদের যে অনুষ্ঠানটা যেভাবে পরিচালনা করেন, এই প্রত্যেক গান বলুন কথাবার্তা বলুন সমস্ত জিনিসটাই খুব পছন্দ লাগে, এবং সেই পছন্দ লাগার জন্য কিন্তু প্রতি পদক্ষেপে আপনাদের সঙ্গে আমরা সামিল হই একত্রে।
0: ঠিক ঠিক ঠিক,
1: ভালো থাকবেন,
0: খুব ভালো লাগলো, এভাবেই থাকবেন আমাদের সাথে, আমরা শুনতে থাকি গান।

মনের জানালা অনুষ্ঠানে প্রাণের গান নিয়ে আমরা ছিলাম এতক্ষণ, সাথে ছিলাম আমি অমিতাভ। আজকের অনুষ্ঠান শেষ করছি, সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি খবর।

0: Deswari will be the chairperson of the committee. The committee comprises of 18 members from Lok Sabha and 10 members from Rajya Sabha. The members of the lower house include prominent personalities like Hema Malini, Harsimrat, Kumar Badal and Ikra Chaudhary. In IPL cricket, chasing a target of 188 runs set by Chennai Super Kings, Lucknow Super Giants were 164 for 3 in 16 overs at Ighana Cricket Stadium, Lucknow, when reports last came in. Chennai Super Kings scored 187 for 5 in stipulated 20 overs. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী শিলিগুড়ি আবহাওয়ার পূর্বাভাস। আগামীকাল 16 মে শনিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ। হিমালয় সংলগ্ন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার জেলার বেশিরভাগ স্থানে এবং বাকি জেলাগুলির কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সিকিমের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা আছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। সকাল 6:05 অমৃতবাণী, এরপর বন্দনা। সকাল 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, এরপর চাষবাসের টুকিটাকি। আরোগ্য সকাল 6:30, সকাল 6:35 শুনবেন ভাওয়াইয়া, শিল্পী অমিতা বর্মন। 6:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী সুচিত্রা মিত্র। প্রত্যুষা সকাল 7:00, সকাল 7:45 নজরুলগীতি শুনবেন, শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্র। সকাল 8:30 হ্যালো আকাশবাণী, সকাল 9:30 মাননীয়েশু, 10:10 সমূহ গান শিক্ষার আসর, সকাল 10:30 কিছু কথা কিছু গান, 11:30 দুখু মিয়ার গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বেলা 12:00 কথাই সুরে, বেলা 12:30 কিশোর জগৎ, বেলা 1:50 শুনবেন ভাওয়াইয়া, শিল্পী অমিতা বর্মন। বেলা 3:00 মনপুরা জংশন, 3:30 যুব অনুষ্ঠান, বিকেল 4:00 গ্রামেগঞ্জে, 4:30 ক্রীড়াঙ্গন, বিকেল 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 5:30 আনন্দধারা, সন্ধ্যে 6:05 লোক পরম্পরা, সন্ধ্যে 6:40 শুনবেন ভাওয়াইয়া, শিল্পী অমিতা বর্মন, রাত 8:00 মুখোমুখি, 8:30 শুনবেন আধুনিক গান, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়, রাত 9:30 গানে গানে, রাত 10:00 সঙ্গীতের অখিল ভারতীয় কার্যক্রম। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। ঘড়িতে সময় রাত 11:13। আজকের অধিবেশন শেষ হল। শুভরাত্রি, জয় হিন্দ।